0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 8ই জ্যৈষ্ঠ, 14ই জিলহজ, 1লা জুন, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম। নির্বাচন ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। টানা 7 দিনের ঈদ উল আজহার সরকারি ছুটি শেষে অফিস খুলছে আজ। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। সন্ত্রাসমুক্ত হবে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, কাউকে এখানে উচ্ছেদ করা হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা। মিয়ানমারের সান প্রদেশে একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে 55 জন নিহত। এবং গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্বাগতিক ভারত বাংলাদেশকে 3-0 গোলে পরাজিত করেছে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর। তিনি গতকাল রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রোববার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অংশ নেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদগণ। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধ, 7ই নভেম্বরের সিপাহী বিপ্লব এবং একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। সভায় UGC চেয়ারম্যান ড মামুন আহমেদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড মাহবুবুল্লাহ জিয়াউর রহমানের দেশপ্রেম ও বিচক্ষণ নেতৃত্বের কথা তুলে ধরে বলেন,
3: তিনি সংকটকালে উদাহরণ যেগুলো তৈরি করেছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তার প্রত্যেকটি উদাহরণ অনুসরণ করে বাংলাদেশের রাজনীতির অগ্রযাত্রা, উন্নয়নের অগ্রযাত্রা, পরিচালনার অগ্রযাত্রা এবং প্রশাসনিক পরিবর্তনের অগ্রযাত্রা করা সম্ভব।
4: জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান চিন্তার জগতে, মননের জগতে, দর্শনের জগতে, জাতীয়তার ক্ষেত্রে তার বাংলাদেশি জাতীয়তাবাদ।
2: আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।
5: আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কয়েকটা বিষয়ে অত্যন্ত উল্লেখযোগ্য মনে হয় আমার, তার মধ্যে প্রথমটি হচ্ছে যেটা, হচ্ছে তিনি বাংলাদেশি জাতিকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে দিয়ে।
2: আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিক অবস্থানের কথা তুলে ধরে বর্তমানে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন।
6: আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেক যে ছোট ছোট বিষয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, অসহায়কে সহযোগিতা করা, মানুষের সাথে বিনয়ীভাবে কথা বলা, এই যে এরকম আরো যেগুলো মূল্যবোধ আছে, এই বিষয়গুলো কিভাবে আবার শিশুদের মধ্যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের মধ্যে আবার কিভাবে জিনিসগুলো নিয়ে যাওয়া যায়, আবার কিভাবে তাদের মধ্যে জিনিসগুলো দেওয়া যায়, এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে দেশের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
6: আমরা এখানে শহীদ জিয়ার বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা শুনেছি কিভাবে শহীদ জিয়া শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন, শিক্ষিত করতে চেয়েছিলেন জাতিকে। ঠিক তারই রিফ্লেকশন, শিক্ষা সংক্রান্ত বিষয় আমাদের তারই রিফ্লেকশন আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। এখানে বক্তারা আলোচনা করেছেন কিভাবে গার্মেন্ট শিল্পের, যে গার্মেন্ট শিল্পকে নিয়ে আমরা গর্ববোধ করি, যে গার্মেন্ট শিল্প আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে, সেই গার্মেন্ট শিল্পর কিভাবে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল শহীদ জিয়ার সময়, ঠিক একইভাবে অর্থাৎ শিল্পের বিপ্লব আমরা ঠিক একইভাবে তার রিফ্লেকশন রেখেছি আমাদের এই ম্যানিফেস্টোর মধ্যে।
2: আলোচনা সভায় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান আদর্শকে ধারণ করে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ খুলছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এবছর ঈদ উল আজহা উপলক্ষে 25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরছেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি গতকাল ঝিনাইদহ জেলা পরিষদের আয়োজনে ষোলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে একথা জানান।
7: আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন।
0: আইনমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা সকলের দায়িত্ব এবং সমাজের সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে। গতকাল চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে, তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে আর কোন বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকবে না।
8: আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্থানাও আমরা নির্মূল করব। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা লিং রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। কোন বসতি উচ্ছেদ করা হবে না। সন্ত্রাসীরা যেখানে আশ্রয় নিয়ে থাকুক না কেন, যাদেরই আশ্রয় নিয়ে থাকুক না কেন, সেগুলো সবকিছু আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল্লাওয়াল মিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্রহীন সমাজে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি গতকাল ফেনীর সোনাগাজী পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, জিয়াউর রহমান জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন এবং তিনি ছিলেন এদেশের উন্নয়নের রূপকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। ডিজেলের দাম অপরিবর্তিত রেখে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। গতরাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার 130 টাকা থেকে বাড়িয়ে 135 টাকা, পেট্রোলের দাম প্রতি লিটার 135 টাকা থেকে বাড়িয়ে 140 টাকা আর অক্টেনের দাম 140 টাকা থেকে বাড়িয়ে 145 টাকা করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এদিকে একই দিনে বেইলি রোডের মনোয়ারা হাসপাতালেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন, ডিএসসিসি তিন দিনে 36,000 টনেরও বেশি কোরবানির পশু ও বিভিন্ন পশুর হাটের বর্জ্য অপসারণ করেছে। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ডিএসসিসির প্রশাসক জানান, তারা এই সময়ে 33,942 টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ডিএসসিসি ঈদুল আজহার বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান। সুন্দরবনের জীববৈচিত্র, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়াল এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে 20 লাখ ইউরো অনুদান দেবে ফিনল্যান্ড সরকার। ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিসহ এমন কিছু গুরুত্বপূর্ণ খাতে সহায়তা দেওয়া সম্ভব হবে যেখানে এতদিন অর্থের ঘাটতি ছিল। এই অনুদান এমন সময়ে এল যখন জাতিসংঘ ও এর মানবিক অংশীদাররা রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারে একটি গ্রামে মারাত্মক বিস্ফোরণে অন্তত 55 ব্যক্তি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সূত্র জানায়, এ ঘটনায় শান রাজ্যের নামখাম এলাকার একটি গ্রামে 25 জন নারী এবং 30 জন পুরুষ নিহত হয়। গতকাল বিস্ফোরণের কিছুক্ষণ পরই গ্রামটি গাঢ় ধোঁয়ায় ছেয়ে যায়। খনিজ সম্পদ সংগ্রহের লক্ষ্যে ব্যবহৃত বিস্ফোরকের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বার্তা আদান প্রদান চললেও একটি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সতর্ক করেছেন, চলমান আলোচনা ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানি পার্লামেন্টের স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরান কোনো চুক্তি মেনে নেবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কৌশলগত বিউফোর্ড দুর্গ দখলের পর তিনি লেবাননের সামরিক তৎপরতা সম্প্রসারণের জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। দাতব্য চিকিৎসা সংস্থা মেডেসিনস ফ্রন্টিয়ের MSF সতর্ক করে বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাব অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। MSF এর উপপরিচালক অ্যালান গঞ্জালেস জানান, এর আগে কখনো স্বল্প সময়ে এত বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়নি। DR কঙ্গোতে এখন 1000-এর বেশি ইবোলা রোগী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেখানে ইবোলায় মারা গেছে অন্তত 246 জন। ত্রিমুখী ক্ষমতা সম্পন্ন নতুন ধরনের একটি ক্যান্সার বিরোধী ইঞ্জেকশন রোগীদের শরীরের টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে বলে আন্তর্জাতিক এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, 11টি দেশে পরিচালিত এই আন্তর্জাতিক ট্রায়ালে এমন রোগীদের এই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাদের ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বা পুনরায় ফিরে এসেছে এবং প্রচলিত অন্যান্য চিকিৎসায় কোনো সুফল পাওয়া যায়নি। চিকিৎসকরা এই ঘটনাকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন। এটি ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। অ্যামিভেন্টাম্যাব নামের এই ইঞ্জেকশন 1/3 বেশি রোগীর টিউমার ছোট করে ফেলতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রেই কয়েক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এর মধ্যে 15 জন রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা দেখতে পান তাদের টিউমার সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন বলেন, যেসব ক্যান্সার রোগীর চিকিৎসায় কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি অকার্যকর হয়ে পড়ে সেক্ষেত্রে নতুন এই চিকিৎসা নজিরবিহীন সাড়া দেয়। খেলার খবর, ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে স্বাগতিক ভারতের কাছে 3-0 পরাজিত হয়েও সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলাদেশ। আগামী বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:00 একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে বংলাদেশ নেপালের এবং রাত 8:00 দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটানের মোকাবেলা করবে। ক্রিকেট। গতকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজের নিজস্ব দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 8 নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ড তাদের নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 162 রান করে। জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 154 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:42। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সরকারের মূল লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় বললেন প্রধানমন্ত্রী। টানা 7 ঈদুল আজহার সরকারি ছুটি শেষে অফিস খুলছে আজ। রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বললেন আইনমন্ত্রী। মিয়ানমারের শান প্রদেশের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে 55 জন নিহত। এবং গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্বাগতিক ভারত বাংলাদেশকে 3-0 পরাজিত করেছে। খবর শেষ হলো।
11: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
12: সবার সাথে 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তা জানতো,
4: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো,
4: লিয়ালি ছেড়ে দিল দিয়া ফিল করেন।
5: FM 90.4।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
2: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
2: ঢাকা FM 90.4 app, just download, install and enjoy.

0: Destination, Ag Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনার মনে সুখ নাই?
5: মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: from the show Bandergan Shudun. Band Beef said.
1: Hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
5: মুকুল টি স্টল, হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হা হা টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা FM টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: KFM 90.4
1: Sharadeshi
0: Shabashate.
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Baja buja tama tama.
1: Unta jento.
0: Magar ki unta chen. Purai ek so ek so tane. Buchhen na ki chole?
1: Oh ho, liya liche re.
0: Dil diya feel karen. FM 90.4.
2: Hello.
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
6: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
7: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
8: তাই তো, তাকে তো দেখছি না।
6: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
9: এই চলে এসেছে
8: রে। লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
6: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
10: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: Field.
1: Hello, listeners. সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আর যে রিদম ইজ ব্যাক এগেইন উইথ ইউর ফেভারিট শো মিড ডে ফিল্ড। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের আরও একটি ঈদ অর্থাৎ ঈদুল আজহা কিন্তু শেষ হয়ে গেল। তো আশা করছি সবার এই উৎসবমুখর পরিবেশে, সবার এই উৎসবের সময়টা খুব ভালোভাবে কেটেছে। এবং ঠিক ঈদের এই আনন্দ শেষ করে একদম ঠিক তারপরে যে মুহূর্তটা, সেই মুহূর্তে কিন্তু আমি আর জি রিদম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হয়তোবা সবার এখন ঈদের ছুটি শেষ, সবাই হয়তোবা নিজ নিজ কর্মস্থলে ব্যাক করছেন, হয়তোবা নিজ নিজ বাসায় ব্যাক করছেন। তো যাই হোক, সবার সাথে অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। যেহেতু আজ সোমবার, আর সবাই তো জানেন যে সোমবার মঙ্গলবার এবং বুধবার মানেই কিন্তু মিড ডে ফিল্ডস। হ্যাঁ বন্ধুরা, ঘড়ির কাঁটা দেখতে দেখতে ঠিক দুপুর 2টা বাজে কিন্তু চলে এসেছে এবং আমিও কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আছি একদম বিকাল 5টা পর্যন্ত, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আমাদের এই ঈদটা কেমন কাটলো, এই ঈদ জুড়ে আপনারা কি কি করেছেন, এই ঈদ হচ্ছে কে কীভাবে সেলিব্রেট করেছেন, সব বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করব। আমার ঈদ কেমন কেটেছে, আমার ঈদে আমি কি কি করেছি, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা গল্প করব। তো যাই হোক বন্ধুরা, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। একদম শুরুর মুহূর্তে আমি সবাইকে বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু যুক্ত যেতে পারবেন আমার সাথে। ফেসবুকে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, সো সবাই কমেন্ট সেকশনে চলে আসতে পারেন ফেসবুক পোস্টের, facebook.com/ilovedhakafm। সেখানে কিন্তু আমার পোস্টে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন এবং কমেন্ট সেকশন থেকে কিন্তু আমি সবার কমেন্ট পড়বো এবং সেখান থেকে কিন্তু আমরা আড্ডা জমিয়ে তুলবো। তো যাই হোক, আশা করছি এই সুন্দর দুপুরটা সবাই আমার সাথে কাটাবেন এবং হচ্ছে আমরা দুপুরটাকে আরেকটু সুন্দর করে তুলতে পারবো। তো যাই হোক, আছি একদম বিকাল 5টা পর্যন্ত, যেহেতু চলে এসেছি এখন একদম টোটালি নিশ্চিন্ত আছি। আমরা দুপুরের এই সময়টা খুব সুন্দর একটা সময়, বাইরে দেখতে পাচ্ছি হালকা হালকা কিন্তু মেঘলা মেঘলা একটা ওয়েদার। তো আশা করছি বৃষ্টি হবে। আর যেহেতু কিন্তু আছে, মানে আমরা কিন্তু দেখেছি যে এই ঈদের পরে কিন্তু গত 2-1 দিন বা 2-3 দিন কিন্তু বেশ গরম ছিল। তো যাই হোক, আজ মিড ডে ফিল্ডস নিয়ে হাজির হয়ে গেছি এবং দেখতে পাচ্ছি যে এই দুপুরবেলার এই সময়টা কিন্তু আজকে একটু সুন্দর ভালো কাটছে, মানে ভালো লাগছে, বাইরে একটা সুন্দর বাতাসও দেখা যাচ্ছে। তো যাই হোক, আশা করছি এই দুপুরটা সবার সাথে খুব ভালোভাবেই কাটবে। একটা সুন্দর গান দিয়ে আমরা, যেহেতু এত সুন্দর একটা বাতাস বইছে বাহিরে, আমরা এরকম একটা বাতাসের গান দিয়ে কিন্তু আজকের দুপুরটা শুরু করব। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে জলের গানের করা একটা গান, যেটা হচ্ছে অতুল জলের গান অ্যালবামের একটা গান, বাউলা বাতাস। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। আর এই বাউলা বাতাস সুন্দর এই গানটা দিয়ে আজকের দুপুরটা আমরা শুরু করছি। তো এত দেরি না করে সবাই ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান আমার সাথে, মেসেজ করে জানিয়ে দিন কোথেকে রিদমের সাথে যুক্ত আছেন। আছি আপনাদের মেসেজের অপেক্ষায় এবং আছে কিন্তু ঠিক বিকাল 5টা পর্যন্ত। সো দেরি না করে সবাই যুক্ত হয়ে যান, গান দিয়ে আজকের দুপুরটা শুরু করি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। তো আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, মিড ডে ফিল্ডসের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday Field.
1: হ্যালো লিসেনার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আর যে রিদম কিন্তু হাজির হয়ে গেছি আজ দুপুর দুইটা বাজি, আর যেহেতু আজ সোমবার, আর সোমবার দুপুর দুইটা মানেই কিন্তু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড। হ্যাঁ বন্ধুরা, মিড ডে ফিল্ড নিয়ে কিন্তু ঈদের পরপর আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেছেন। আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমার ফ্রেন্ড যারা আছে, আমার লিসেনার যারা আছে, সবাই কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। আমাকে কিন্তু মেসেজ করছে, আমাকে লিখছে, জিজ্ঞেস করছে আমার ঈদ কেমন কেটেছে। হ্যাঁ বন্ধুরা, ঈদ কেমন কেটেছে, ঈদটা কেমন গেল, সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের গল্প হবে, আজকে আমাদের আড্ডা হবে। তাছাড়া আমাদের প্লে লিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান তো আছেই আপনাদের জন্য। তো যাই হোক বন্ধুরা, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠানে। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। আর হচ্ছে একদম এই মুহূর্তে একটু বলে দিতে চাই যে খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। ফ্রেন্ড, আমার সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, এবং সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে, facebook.com/ILoveDhakaFM। সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে। সো পোস্টের কমেন্ট বক্সে যদি কমেন্ট করে ফেলেন, এবং হচ্ছে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন যে কোথেকে যুক্ত আছেন, আমি কিন্তু অবশ্যই সবার কমেন্ট পড়বো এবং সবার সাথে কিন্তু আমরা আড্ডা দিব। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার ফেসবুকে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে, কমেন্ট করছে। হোয়াটসঅ্যাপেও কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডটা কিন্তু চলে এসেছে, কমেন্ট করছে। আর আমি যদি বলি সাউদার কথা, সাউদা কিন্তু চলে এসেছে, সাউদা একদম শুরুর মুহূর্তে চলে এসেছে এবং সে কিন্তু আমাকে লিখেছে। যাই হোক, আমি সবার মেসেজে পড়বো, সবার সাথেই গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। তাছাড়া আমাদের একটা অফিসিয়াল নাম্বার কিন্তু আছে বন্ধুরা, 01841904904। এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া একটি আমাদের অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা এফএম 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি একটু সার্চ করে ফেলেন খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু শুনতে পারবেন, আমাকে শুনতে পারবেন আপনার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড। এবং সারাদিন জুড়ে কিন্তু আপনারা অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে কিন্তু কানেক্টেড থাকতে পারবেন। তো আশা করছি বন্ধুরা ফোনটা এক্ষুনি হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান আমার সাথে। মেসেজ করে জানিয়ে দিন কোথেকে যুক্ত আছেন আমার সাথে, এবং কেমন কাটলো আপনার এই কোরবানির ঈদ। বন্ধুরা, আমার ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কেটেছে, এবং এই তো গোস্ত খেতে খেতে খেতে খেতে এতটাই টায়ার্ড হয়ে গেলাম যে আসলে এখন আর মানে গোস্ত খেতেও পারছি না, যেটা সত্যি কথা। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে আমরা গল্প করব। আর গোস্ত খেতে খেতে কে কে আমার মতো হাঁপিয়ে গেছেন অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। এখন একটা গানে চলে যাবো, খুব জলদি আবারও ফিরে আসছি। দেন ফিরে এসে কিন্তু আমরা অবশ্যই আপনারা যারা আমাকে লিখছেন, যারা আমাকে মেসেজ করছেন, যারা কমেন্ট করেছেন, সবার সাথে কিন্তু আমরা গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। এখন আমি একটা গানে চলে যাব, আমরা এখন যে গানটা শুনবো খুব সুন্দর একটা গান কিন্তু বন্ধুরা, ফজলুর রহমান বাবুর করা একটা গান, যেটা কিনা আমাদের সবার পূর্ব পরিচিত একটা মুভি মনপুরা। হ্যাঁ, মনপুরা মুভিটা দেখেননি এমন মানুষ কিন্তু খুব কমই আছেন। সেই অ্যালবামেরই একটা গান নিথুয়া পাথারে। তো আশা করছি গানটা খুব ভালো লাগবে সবার। তো সবাই গানটা শুনতে থাকি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, এসে কিন্তু আমরা আড্ডায় জমে উঠবো। তো এত কথা না বলে আমরা সোজা এখন গানে চলে যাই বন্ধুরা।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: Midday. Midday. Feels.
1: Hello, listeners. Welcome back again. This is RG Rhythm here with your favorite show, Midday Feels. বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবার এই ঈদের মৌসুমটা, এই যে আমাদের সুন্দর একটা ঈদের একটা সময় গেল, উৎসব মুখর একটা সময় গেল, সবার খুব ভালো কেটেছে, সবাই খুব ভালোভাবে এনজয় করতে পেরেছেন পরিবার পরিজনের সাথে, এই আশাই রাখছি। আর হচ্ছে এখন হয়তোবা সবাই ঈদের ছুটি কাটিয়ে হয়তোবা নিজ নিজ কর্মস্থলে ব্যাক করার ব্যাপারে একটা প্রস্তুতি নিচ্ছেন, বা কেউ কেউ হয়তোবা এখন পর্যন্ত ব্যাক করে ফেলেছেন। কজ আমরা তো জানি যে মোটামুটি আজকে থেকে কিন্তু আমাদের সব অফিস আদালত কিন্তু মোটামুটি খোলা হয়ে গেছে, তো আশা করছি সবাই সেফলি এখন পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। আর যারা আসবেন ঢাকার দিকে বা হচ্ছে নিজ নিজ কর্মস্থলে ব্যাক করবেন বা হচ্ছে নিজ বাসায় ব্যাক করবেন, অবশ্যই কিন্তু রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করবেন, রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়াতে অবশ্যই কিন্তু সাবধানে চলাফেরা করবেন, নিজস্ব ব্যাগেজ, তারপর হচ্ছে ছোট বেবি যারা থাকে, টাকা পয়সা, ফোন, সবকিছু একটু দেখে রাখার চেষ্টা করবেন। অ্যান্ড হচ্ছে অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন গাড়ি ঘোড়ার ক্ষেত্রে, যারা ড্রাইভিং করেন অবশ্যই কিন্তু সিট বেল্টের যে ব্যাপারটা সেটা মাথায় রাখবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, বাইকার যারা আছেন হেলমেট মাথায় রাখবেন। আমি চাই না যে কারো আসলে রাস্তায় কোন ধরনের কোনো দুর্ঘটনার শিকার হোক, বা এই যে এত সুন্দর একটা মোমেন্ট, এত সুন্দর একটা উৎসব মুখর সময় আমরা কাটিয়ে এলাম, তারপর হচ্ছে এই উৎসবটা উদযাপন করার পর কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক বা কোনো একটা খারাপ লাগার মতো একটা বিষয় হয়ে যাক, সেই ব্যাপারটা কিন্তু আমি চাই না। সো যারা আমাকে শুনছেন অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যাই হোক, বাই দ্য ওয়ে আমি একটু বলি, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, ফেসবুকে তো আজকে আমি দেখতে পাচ্ছি কমেন্টের একটা বন্যা বয়ে যাচ্ছে। যাই হোক, সবার কমেন্টই করবো, সবার সাথে অ্যাড দিব, নাম্বারও দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত। আচ্ছা, আমি কিছু মেসেজ একটু দেখে আছি বন্ধুরা, চলেন। হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে সাউদা, একদম সাউদা কিন্তু শুরুর মুহূর্তেই চলে এসেছে। আচ্ছা, সাউদা লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ঈদের পরে আজকে ফার্স্ট টাইম, হ্যাঁ ঈদের পর কিন্তু আজকে ফার্স্ট টাইম চলে এলাম আপনাদের মাঝে আছি, এখন থেকে তো আবার রেগুলার আছি, যেহেতু সোমবার মঙ্গলবার বুধবার মানেই মিড ডে ফিল, আর আজকে সোমবার, মিড ডে ফিল নিয়ে আছি। তারপর কোথায়, আপনি যেদিন আসেন ওই দিন ওয়েদারটা কেন জানি অনেক ভালো থাকে। আচ্ছা, আজকে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, এই কয়েকদিন কি গরম গেল। হ্যাঁ, এটা কিন্তু ট্রু, এই ঈদের পরে কিন্তু হচ্ছে মানে ওয়েদারটা এতটাই গরম ছিল। আর হচ্ছে ওই যে গোস্তর যে একটা ব্যাপার, আমি যখন এই যে ঈদের মাঝখানে যখন বিভিন্ন স্পেশাল শোতে এসেছি, তখন কিন্তু আমি বারবার একটা কথা বলেছি যে মাংস খাওয়ার ক্ষেত্রে বা গোস্ত খাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু নিজেকে একটু মানে সিনসিয়ার রাখতে হবে, বিকজ যেহেতু এই মাংসের সাথে কিন্তু আসলে একটা প্রেশারের বা ডায়াবেটিক্সের কিন্তু একটা কানেকশন আছে। সো আর প্রেশারের কথা আমি বাদই দিলাম, যেই গরম পড়েছে এখানে সুস্থ মানুষও কিন্তু আসলে এই ঈদে মোটামুটি একটা অসুস্থ হয়ে গেছে। তারপরও কিন্তু আজকে দেখতে পাচ্ছি মোটামুটি কিছুক্ষণ আগেও একটা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হয়েছিল, গুড়ি গুড়ি না, ভালো বৃষ্টি হয়েছিল, বাট যদিও থেমে গেছে, আশা করছি গরমটা কমে যাবে ইনশাল্লাহ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 এর সাথে আছি। ভাইয়া ঈদ মোবারক, আশা করছি আপনার ঈদ খুব ভালো কেটেছে। আর জুয়েল ভাই, আপনার ঈদ কি মালয়েশিয়াতেই কাটলো নাকি, একটু জানাবেন কষ্ট করে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সিয়াম আর হচ্ছে সায়েম যুক্ত আছে ধানমন্ডি থেকে, কোথায়, হাতিরপুল, ধানমন্ডি হাতিরপুল থেকে যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, ঈদের সালামি তো আমাদের দিলেন না, মনে খুব কষ্ট পেলাম। আচ্ছা ঠিক আছে, সালামি দিব, অবশ্যই দিব। সালামি নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে চলে আসতে হবে, সবাই ফেসবুক কমেন্ট সেকশনে চলে আসেন, কার কার সালামি লাগবে সেই বিষয়টা জানান, যারা যারা কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে আমি এই সালামি দেওয়ার ব্যাপারে দেখি একটা চিন্তা ভাবনা করব। আচ্ছা, আমি একটু নাম্বার থেকে ঘুরে আসি, নাম্বারও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত আমার সাথে। ওয়াও, সর্বপ্রথম মেসেজটা কিন্তু আমাদের জিনিয়র মেসেজ। আচ্ছা, নহে নহে প্রিয়, এ নহে আখি জল, কাজল চোখে গভীর রাতে, জাগি খুঁজি তোমায়। আরজে আরজে, তোমার উপর গভীর আসক্ত হয়েছি। আরজে, তুমি IPL দেখো, আমার প্রিয় দলটা গতকাল জিতেছে RCB, তোমার প্রিয় দল কোনটি? আরজে জিনিয়া, বাই দ্য ওয়ে আমি IPL এর সাথে তেমন একটা কানেক্টেড না, IPLটা আমার মানে ওরকম একটা পছন্দ না, এটা যদি BPL হতো তাহলে হয়তো একটা ফ্যাক্ট ছিল। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জিনিয়া যুক্ত হয়ে যাওয়ার জন্য, একদম শুরুর মুহূর্তে, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন। তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, কি খবর আপনার? রিদম ভাইয়া ভালো আছেন তো? আমি হাফসা রংপুর থেকে, হাফসা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আপনি কেমন আছেন? ঈদ কেমন কাটলো একটু জানিয়ে দেবেন কষ্ট করে। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে নাবিল, এইবার আমার ভালো কাটেনি ঈদ। কেন, ঈদ ভালো কাটবে না কেন? ঈদ হচ্ছে একটা আনন্দের একটা মুহূর্ত বা আনন্দের একটা সময়, এটা আসলে খারাপ কাটার কোনো পসিবিলিটি নেই, আর যেহেতু এবার কিন্তু বৃষ্টিও হয়নি, বৃষ্টি হলো একটা মানতাম, ঠিক আছে ঈদের দিন হয়তো বৃষ্টি হয়েছে, যাই হোক কেন নাবিল ব্যাপারটা একটু জানাবেন আমাকে কষ্ট করে। হাই ভাইয়া, ঈদ মুবারক, আমি সিলেট থেকে ফাইজা, আজ আমি একা তোমাকে শুনছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ফাইজা আমাকে শোনার জন্য। সবসময় তো ফাইজা মোস্ট প্রবলি তার ভাইয়ের সাথে থাকে এবং একসাথে শুনে আমাকে, আজকে একা শুনছে, যাক খুশি হলাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে। ওয়াও, জান্নাতুল হীরা কি অবস্থা, কেমন আছেন, কেমন কাটলো ঈদ? রিদম ভাই কেমন আছো? রংপুর থেকে মরিয়ম আছে। আচ্ছা মরিয়ম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, কে আছেন? আমার ডাক নাম দেবি, দেবি ডেভি, ডেভি, ওকে, রংপুর থেকে ডেভি আছে আমাদের সাথে। হাই রিদম ভাই, তোমার প্রোগ্রাম অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই থাকতে হবে আমার সাথে, অবশ্যই থাকতে হবে ঢাকা এফএম 90.4 এর সাথে। যাই হোক বন্ধুরা, বিকাল 5টা পর্যন্ত কিন্তু আছি, একটা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা শুনবো হচ্ছে পড়শি আর জুয়েলের করা পড়শি 2 অ্যালবামের শুধু তোরে এই গানটা। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই অবশ্যই রিদমের সাথে থাকবেন এবং ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

ফ্রেন্ডস, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি বন্ধুরা আমার সাথে যুক্ত হয়ে গেছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি সবাই যুক্ত আছে আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে, আর শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু প্রথম ঘন্টা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পরবর্তী ঘন্টায় আবারও আসবো আপনাদের মাঝে, আবারও গল্প করবো। সুন্দর সুন্দর গান কিন্তু আজকে আমাদের প্লে লিস্ট জুড়ে বাজছে এবং আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আশা করছি আমাদের গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগছে। আর যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু যুক্ত আছে আমার সাথে। আমি একটু ফেসবুক পোস্ট থেকে ঘুরে আসবো, কারণ ফেসবুক পোস্টে কিন্তু আজকে মানে মোটামুটি একটা আমি দেখতে পাচ্ছি কমেন্টে কিন্তু একটা বন্যা বয়ে যাচ্ছে। তো এত কথা না বাড়ি, আমার মনে হয় কিছু মেসেজ সরি কমেন্ট একটু দেখে আসা উচিত, কারণ হচ্ছে অনেকক্ষণ হলো আমি কিন্তু কমেন্ট ফেসবুকে কমেন্ট পড়া হচ্ছে না। আচ্ছা, ফেসবুকে কে কে যুক্ত আছে আমার সাথে, ফেসবুকে কে কে যুক্ত আছে আমার সাথে কোথায়, একদম শুরুতেই দেখতে পাচ্ছি মোহাম্মদ আশিক আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কেমন কাটলো সবার ঈদ, ঘরে শুয়ে থেকে কাটলো। আচ্ছা ঠিক আছে, বেশি শুয়ে বসে থাকলে কিন্তু আবার হচ্ছে মোটা হয়ে যাবেন মোহাম্মদ আশিক, সো অবশ্যই কিন্তু একটু হাঁটাহাঁটি করতে হবে। আচ্ছা, অমৃত বোসদাদাও কিন্তু একদম শুরুতেই চলে এসেছিল কলকাতা ইন্ডিয়া থেকে, দাদা শুভদপুর। তারপর দেখতে পাচ্ছি আমার আগামী যুক্ত ছিল আমাদের সাথে, কমেন্ট করেছে আর কি বলবো, প্রতিদিন গরুর মাংস খেতে আর ভালো লাগে না। হ্যাঁ, প্রতিটা বাসায় কিন্তু বর্তমানে এখন সেম অবস্থা, প্রতিটা বাসাতেই কিন্তু হচ্ছে এখন ওই যে গরুর মাংস গরুর মাংস গরুর মাংস, সকালবেলা গরুর মাংস, দুপুরবেলা গরুর মাংস, বিকালবেলা গরুর মাংস, রাতেও গরুর মাংস, এভাবেই চলছে। যাই হোক, এটাও কিন্তু একটা মজা, আসলে কোরবানির সময়টা যাই কিন্তু এরকম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, টিআরএক্স সিয়াম হাসান আছে, কমেন্ট করেছে ভাইয়া একটা দোকান দিতে চাচ্ছি, পেঁয়াজুর দোকান, যেখানে ম্যানেজার থাকবে রিদম ভাইয়া। আচ্ছা, আর আমি শুধু পেঁয়াজি বিক্রি করব, পেঁয়াজি বিক্রি করে সবাইকে চালাবো, তাই নাকি? আপনার দোকানের বিজনেস বেশ, আপনার দোকানের বিজনেস আমি মানলাম, বাট এখানে ম্যানেজার হিসেবে রিদম কি কেন আমাকে সেটা বলেন তো, এই ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং লাগলো। বাই দ্য ওয়ে, অফারটা কিন্তু খারাপ না, যদি এরকম কোনো বিজনেস হয় আমি আছি, হলাম ম্যানেজার, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সানজিদা হাসান কিন্তু আছে আমার সাথে, কমেন্ট সেকশনে কোথায়, আমি সানজিদা রংপুর থেকে শুনছি, আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছে, বাট রংপুরে খুব গরম ভাইয়া। আচ্ছা, রংপুরে যে শুধু গরম তা কিন্তু না, এই ঈদ জুড়ে মানে এই ঈদ জুড়ে কিন্তু বাংলাদেশের মোটামুটি সব প্রান্তেই কিন্তু এতটা গরম ছিল যে আসলে বলার মতো না। যাই হোক, আশা করছি খুব জলদি একটা বৃষ্টি হোক, কারণ হচ্ছে খুব বাজে রকমের কিন্তু একটা গরম পড়ছে, আর আসলে গরমের মধ্যে এরকম গরুর গোস্ত খাওয়া বা গরুর মাংস খাওয়া এই ব্যাপারগুলো কি আসলে গরমের সাথে যায় না, মানে টোটালি কিন্তু শরীরটাকে আরো খারাপ করে দেয়, দেখা যায় প্রেশারটা অনেক মানে নড়ে চড়ে যায়, মানে সব মিলে কিন্তু খুবই একটা বাজে অবস্থা হয়। ইভেন আমি যদি আমার কথাও বলি, আমার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে একদিকে গরুর গোস, একদিকে মানে হচ্ছে আবার এই গরম, সব মিলিয়ে শরীরটা কেমন যেন একদম দুর্বল টাইপ হয়ে আছে। তো যাই হোক, আশা করছি একটা বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অ্যালেক্স সায়েম যুক্ত আছে, তারপর আরো অনেকে আছে, আমি সবার কমেন্টই পড়বো, সবার সাথে আমরা গল্প করবো, সবার সাথে আড্ডা দিব, নাম্বারও কিন্তু অনেকে আছে, আমি নাম্বারের মেসেজও পড়বো। আমি আসলে এত এত মেসেজ দেখে খুবই ভয় পেয়ে যাচ্ছি যে কোন মেসেজটা রেখে কোন মেসেজটা পড়বো। যাই হোক, কারো মেসেজ কিন্তু বাদ যাবে না, সবার মেসেজই পড়বো, সবার সাথে কিন্তু গল্প করবো, সবার সাথে আড্ডা দিব। যাই হোক বন্ধুরা, চলেন একটা গানে চলে যাই আমরা, পরবর্তী ঘন্টায় আবারও আসছি। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে জেফারের করা একটা গান, ইনসাফ অ্যালবামের ধামাকা, বেশ সুন্দর একটা গান। তো আশা করছি এই এরকম সুন্দর একটা মুহূর্তে, এই যে ঈদের পরবর্তী মুহূর্তে চলে এসেছি, ধামাকা গানটা অবশ্যই ধামাকা দিবে আপনাদেরকে। তো যাই হোক, এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাই, আশা করছি গানটা ভালো লাগবে, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই।

0: Midday Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। So, listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম, কিন্তু আছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডস দিয়ে। আশা করছি বন্ধুরা সবাই আমার সাথে যুক্ত আছেন। দ্বিতীয় ঘন্টার শুরুর মুহূর্তে আবারও কিন্তু সবাইকে স্বাগত জানালাম আপনাদের সবাইকে। আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত আমার সাথে। আর সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন সবাইকে তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। একটু বলে দিতে চাই যে আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, facebook.com/ilovedhakafm। সেখানে কিন্তু অলরেডি আমার একটা পোস্ট চলে এসেছে, সো আপনি চাইলে কিন্তু সেই পোস্টে কমেন্ট করতে পারেন এবং সেখান থেকে কিন্তু অবশ্যই আমি আপনাদের কমেন্ট কালেক্ট করবো এবং হচ্ছে সবার সাথে কিন্তু আড্ডা দিব। তাছাড়া আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে 01841904904। এই নাম্বারে ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া একটি আমাদের অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাচ্ছেন, তো সেখান থেকেও ডাউনলোড করে ফেলতে পারেন। আমি যদি একটু বলি, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু আজ মানে ভীষণ একটা আড্ডা জমে উঠেছে ফেসবুকের কমেন্ট সেকশনে, মানে ভালোই লাগছে। আমি যে অফলাইন হচ্ছি এবং বসে বসে যে কমেন্টগুলো পড়ছি খুব ভালো লাগছে। কেউ আমাকে দোকানদার বানিয়ে দিচ্ছে, কেউ আমাকে ম্যানেজার বানিয়ে দিচ্ছে, কেউ আমাকে ক্যাশিয়ার বানিয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কিছু মেসেজ একটু দেখে আসি, অনেকক্ষণ হলো মেসেজ পড়া হচ্ছে না। কি খবর ভাইয়া, কেমন আছেন? মন্টন ভালো নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ মন্টন খুব ভালো, যেহেতু চলে এসেছি আপনাদের মাঝে এখন তার মন খারাপ থাকার মানে খারাপ থাকার কোনো ওয়েই নেই। আচ্ছা স্বপ্নিল আছে চট্টগ্রাম থেকে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি কে আছেন, নাম লিখেননি, লিখেছে রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গঙ্গাছড়া থেকে কারিমুল কিন্তু যুক্ত আছে আমার সাথে, তার সাথে মোস্ট প্রবলি আজকে তার নানিও আছে। ওয়াও, আপনাকে এবং আপনার নানিকে দুজনকেই কিন্তু সালাম। আর হচ্ছে ঈদ মোবারক জানিয়েছেন, ঈদ মোবারক, নানিকেও আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছি হাই ভাইয়া, ঈদ কেমন কাটলো? অনেকদিন পর তো এস এম এস দিলাম সিলেট থেকে সুমাইয়া সাফা। সাফা আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালোই কেটেছে। ওই যে কথা একটাই ঘুরে ফিরে, যেহেতু একটু গরমটা বেশি ছিল যার কারণে হয়তো একটু, তাছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। গঙ্গাছড়া থেকে কিন্তু মিস্টার কে আছে, নাইম আছে আমার সাথে দেখতে পাচ্ছি। মিস্টার রিদম লাঞ্চ হয়েছে? না লাঞ্চ হয়নি, লাঞ্চ হয়নি, লাঞ্চ হবে দেখি। তারপর দেখতে পাচ্ছি কোথায় কে আছে আমার সাথে, নুসরাত জাহান কিন্তু আছে রংপুর থেকে। রাত সুন্দর হয় চাঁদ উঠলে, দিন সুন্দর হয় সূর্য উঠলে, বাগান সুন্দর হয় ফুল উঠলে, জীবন সুন্দর হয় তোমার মতো একটা বেস্ট ফ্রেন্ড থাকলে, তাই না হ্যান্ডসাম? রংপুর থেকে নুসরাত জাহান। হ্যাঁ নুসরাত জাহান, খুব সুন্দর হয়েছে কিন্তু কবিতাটা। তারপর কোথায় ভাইয়া, জুলাই থেকে এক্সাম, দোয়া করবেন? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, সবসময় দোয়া রইল। আমার স্টুডেন্ট লিসেনার যারা আছে, ফ্রেন্ড যারা আছে, সবসময় সবার জন্য দোয়া করি আমি। তারপর দেখতে পারছি আমার সাথে কে আছে, কে আছে, কে আছে আমার সাথে, আরাফাত আছে দেখতে পাচ্ছি। তারপর আমার সাথে দেখতে পাচ্ছি কে আছেন, স্বপন আছেন আমার সাথে দেখতে পাচ্ছি, রুবেল কিন্তু আছে আমার সাথে দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করছি একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, পাঁচটা পর্যন্ত আছে আপনাদের সাথে। একটা গানে চলে যাব, এই গানটা হচ্ছে আমাদের সাউদার জন্য। সাউদা একটা গান শুনতে চেয়েছে, সাউদার নাকি মনটা খারাপ, তো সাউদা এই গানটা আপনার জন্যই। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে রাজদের করা একটা গান, হাতটা বাড়িয়ে। তো আশা করছি সাউদা গানটা আপনার পছন্দ হবে এবং সবারই পছন্দ হবে। সবাই গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এই আমার ভালোবাসার বন্ধুগণ, সবাই যুক্ত আছেন তো আমার সাথে? বন্ধুরা, আমি কিন্তু আছি আপনাদের সাথে এখন পর্যন্ত, একদম বিকাল 5টা পর্যন্ত কিন্তু আছি ঢাকা এফএম 90.4 এর সাথে। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, সবার সাথে কিন্তু অনেক অনেক গল্প হবে। আর আজকের আমাদের এই যে প্লে লিস্টে এত সুন্দর সুন্দর গান যে প্লে হচ্ছে একের পর এক, কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু মেসেজ করে জানিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, ঈদের পরে কিন্তু আজ চলে এলাম আপনাদের রেগুলার শো মিড ডে ফিলসে। আর আশা করছি আমাদের এই ঈদের উৎসবটা, এই উৎসব মুখর পরিবেশটা সবার ভালো কেটেছে, উৎসব মুখর সময়টা সবার ভালো কেটেছে। অনেকেই কিন্তু আমাকে ঈদ মোবারক জানাচ্ছেন এখন পর্যন্ত, সবাইকে ঈদ মোবারক। যদিও ব্যাপারটা বাসি হয়ে গেছে, তারপরও সবাইকে ঈদ মোবারক। আর হচ্ছে যারা ব্যাক করছেন সবাই সাবধানে আবার ব্যাক করবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর হচ্ছে একটা কথা একটু স্পেশালি বলতে চাই, সেটা হচ্ছে যারা যাত্রাপথে ঢাকার বাহিরে যারা যাবেন বা ঢাকায় ঢুকবেন, যারা হচ্ছে পানিপথ ব্যবহার করবেন, অর্থাৎ লঞ্চে করে যারা যাওয়া আসা করবেন, অবশ্যই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বিকজ লঞ্চের যে দুর্ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি এর আগে বেশ কিছু দুর্ঘটনা দেখেছি। এবং আসলে দুর্ঘটনা যে ছিল শুধু তা না, এগুলো কিন্তু আসলে বড় বড় ট্র্যাজেডি ছিল বলা যায়। আল্লাহ মাফ করুক, কাউকে এরকম কোনো বিপদে না ফেলুক। আশা করছি সবাই সাবধানে চলাফেরা করবেন এবং হচ্ছে সাবধানে ফিরতে পারেন, সেই আশাই রাখছি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে একটা ব্যাপার একটু আজকে শেয়ার করি, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতার কিন্তু জন্মদিন। অর্থাৎ হয়তো কেউ কি গেস করতে পারছেন কি না আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা আমি বলেই দিচ্ছি কার জন্মদিন আছে। আজকে হচ্ছে আমাদের জনপ্রিয় একজন অভিনেতা আছেন, যে কিনা হচ্ছে আমাদের বাংলার কি বলবো, যে আসলে অভিনয় জগতের একজন সুপার উস্তম বলা যায়। হ্যাঁ, তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী। হ্যাঁ, চঞ্চল চৌধুরী ভাইয়ার কিন্তু আজকে জন্মদিন। আশা করছি তার এই দিনটা খুবই ভালো কাটবে এবং হচ্ছে খুব সুন্দর কাটবে, এবং তার দীর্ঘায়ু কামনা করছি। সে যাতে ভবিষ্যতে আমাদেরকে আরও সুন্দর সুন্দর মুভি উপহার দিতে পারে, সুন্দর সুন্দর নাটক উপহার দিতে পারে, সেই দোয়া করছি, সেই আশা করছি। শুধু যে চঞ্চল চৌধুরীর জন্মদিন তা কিন্তু না, আজকে কিন্তু আমাদের আমার বিশেষ করে আমার কিন্তু খুব ক্লোজ একজন বড় ভাই আছে, তিনিও কিন্তু জনপ্রিয় অভিনেতা, আমাদের হারুনুর রশিদ বান্টি ভাইয়া। হ্যাঁ, বান্টি ভাইয়াকে হয়তো অনেকেই চিনেন, যারা না চিনেন অবশ্যই একটু খোঁজ নিয়ে নেবেন। বান্টি ভাইকে চিনেন এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তিনিও কিন্তু বাংলাদেশের একজন মানে অভিনয় জগতের কিন্তু একজন জনপ্রিয় সুপরস্তম্ভ বলা যায়। তো আজকে কিন্তু বান্টি ভাইয়েরও জন্মদিন এবং চঞ্চল চৌধুরীরও দুজনেরই জন্মদিন। তো দুজনের জন্যই হচ্ছে দোয়া করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। আশা করছি তারা আমাদের জন্য, বাংলাদেশের মুভি জগতের জন্য হয়তোবা সামনে আরও ভালো ভালো কাজ নিয়ে আসবে, সেই কামনাই করছি। তো যাই হোক, অনেকেই কিন্তু যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আছি একদম বিকাল 5টা পর্যন্ত, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে। আর এই যে এত সুন্দর সুন্দর গান শুনছি আপনাদের জন্য, এত সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আমাদের প্লে লিস্টে। আরও একটা সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে এখন, যেটা হচ্ছে ইমান চক্রবর্তীর করা একটা গান, বালা নাচো তো দেখি। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গান কিন্তু। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাই, গানটা শুনতে থাকি, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকব অর্জে হাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে। সেই দুপুর 2টা থেকে কিন্তু ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু আমরা আসলে সময়টাও কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর ওই যে সবসময় যেটা বলি আর কি, যে ভালো সময় কীভাবে কোন দিক দিয়ে চলে যায় সেটা তো বোঝা যায় না কখনো। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, মিড ডে ফিজের সাথে থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, আমাকে অনেকেই কিন্তু মেসেজ করছেন, অনেকেই কিন্তু আমাকে আমার ফেসবুক পোস্টে কিন্তু কমেন্ট করছেন। সবার সাথেই কথা হবে, সবার সাথে আড্ডা হবে। আমি একটু দেখে আসি কে কে যুক্ত আছে আমার সাথে এখন। আচ্ছা, হুমায়রা কিন্তু চলে এসেছে। ভাইয়া, আমি বেশি মেসেজ দিতে পারি না কিন্তু সবসময় শুনি আমি। হুমায়রা হুমায়রা মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সমস্যা নেই, যুক্ত থাকলেই হচ্ছে, রিদমকে শুনলেই হচ্ছে। আর একটু ছোট করে জানিয়ে দিবেন যে রিদমের সাথে যুক্ত আছেন কিনা, তাহলেই হচ্ছে। আচ্ছা, যাই হোক, চঞ্চল চৌধুরী আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, অনেক ওনার প্রতি অনেক ভালোবাসা। হ্যাঁ, সাউদা লিখেছে, আমি যেটা বলছিলাম আর কি, যে চঞ্চল চৌধুরী তো আজকে বার্থডে। হ্যাঁ, আসলেই মানে তিনি কিন্তু মানুষ হিসেবে মানে যতটা ভালো, আবার আমি যদি বলি যে অভিনেতা হিসেবে কিন্তু তিনি একদম মানে খুবই পারফেক্ট একজন অভিনেতা। আমারও মানে পছন্দের যদি একটার কোনো মানে লিস্ট থেকে থাকে, তার মধ্যে কিন্তু চঞ্চল চৌধুরী ভাই কিন্তু একজন। তো যাই হোক, ভাইয়ার দীর্ঘায়ু কামনা করছি, আশা করছি সে আমাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কাজ হচ্ছে উপহার দিবে। আচ্ছা, আমি একটু মেসেজ থেকে ঘুরে আসি, দেখি কে কে আছে আমার সাথে। কোথায় নাইম আছে দেখতে পাচ্ছি আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরাফাত কিন্তু যুক্ত হয়ে গেছে, আরাফাত 2টা থেকেই ছিল, তার মেসেজ পড়তে পারিনি। যাই হোক, আরাফাত অনেক অনেক ধন্যবাদ। তারপর নিদ্রা আছে মিরপুর থেকে আমার সাথে, কেমন আছেন ভাইয়া? এবার বোরিং ঈদ কাটিয়েছি, কোথাও যাইনি। বুঝতে পেরেছি, আসলে ঈদের সময়টা অনেকের এরকমটাই যায় যে দেখা যায় শুয়ে বসি, সময় কেটে যায়। বাট শুয়ে বসে থাকাটাও কিন্তু এতটা ভালো না, এটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। সো মাংস খান, গোস্ত খান, যাই করেন না কেন, একটু হাঁটাহাঁটি করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, দেখবেন মন ভালো থাকবে। বাই দ্য ওয়ে, নিদ্রা আপনার নামটা কিন্তু খুব সুন্দর, নিদ্রা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, রিদম ভাইয়া কালকে আমার টেক্সট পড়েননি। আচ্ছা, রোদেশি, রোদেশি আছে রংপুর থেকে, রোদেশি মোস্ট ওয়েলকাম। রোদেশি কিন্তু একটা গান শুনতে চেয়েছিল, আমি অবশ্যই চেষ্টা করবো রোদেশিকে রোদেশির পছন্দের গানটা শোনানোর জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, ঈদ অনেক ভালো গেছে, তোমার কেমন গেছে? ভাইয়া ঢাকা থেকে বলছি, সুমাইয়া। আলহামদুলিল্লাহ আমার ঈদও খুব ভালোই কেটেছে, পরিবার পরিজনের সাথে, তারপর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে। ও বাই দ্য ওয়ে, রেশমি কিন্তু চলে এসেছে আমার সাথে দেখতে পাচ্ছি, অনেকদিন পর রেশমিকে পেলাম। রেশমি এতদিন কোথায় ছিলেন? হাই ভাইয়া, কেমন আছেন? আমি রেশমি, ভুলে গেছেন নাকি আমাকে? না, আপনাকে একবারই ভুলিনি। আপনি আমার SMS পড়েন না, তাই রাগ করে অনেকদিন SMS দেই না। এই রাগ অভিমান করে আর কত, আমি বুঝি না। রেশমি শেষমেশ আপনিও আমার সাথে রাগ করছেন। যাই হোক বন্ধুরা, সবার সাথেই গল্প হবে, আছে কিন্তু 5টা পর্যন্ত, সবার সাথে অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে। আর আজকে আমাদের প্লেলিস্টের গানগুলো আশা করছি সবার ভালো লাগছে, অবশ্যই কিন্তু তাও মেসেজ করে জানিয়ে দিবেন যে কার কার ভালো লাগছে আমাদের গানগুলো। আর একটা গানে চলে যাবো, ইয়ামাহা মিউজিক স্টেশন অ্যালবামের একটা গান, যেটা হচ্ছে বিসর্গ কলল করেছে, তবু আসো না তুমি, খুব সুন্দর গান। তো কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

വാക്സിനേഷൻ ആക്സ്റ്റേഷൻ.

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মি মু, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
5: Hello listeners, this is RG Rhythm here with your favorite show Midday Feels. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই দুপুর দুইটা থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। এবং দেখতে দেখতে কিন্তু আমরা আরও একটা ঘন্টার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ওই যে ভালো সময় কখন কোন দিক দিয়ে চলে যায় বলাই যায় না। আর হচ্ছে কি, মানে আমার যেটা মনে হয় যে সময়ের সাথে আমার একটা পার্সোনাল শত্রুতা আমি আছে, সময় পছন্দ করে না। যখন আমি বন্ধু বান্ধবের সাথে থাকি, যখন আমি আপনাদের সাথে আড্ডা দিই, তখন হয়তো বা সময়ের মানে ব্যাপারটা নিতে পারে না আর কি, যার কারণে সে খুব দ্রুত চলে যায়। যাই হোক, আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ফেসবুকের পোস্টে মানে একটা কমেন্টের কিন্তু একটা বন্যা বয়ে যাচ্ছে। মানে আমি কোন কমেন্ট রেখে আমি কোন কমেন্টটা পড়বো আমি সেটা বুঝতে পারছি না। কেউ আমাকে দেখতে পাচ্ছি ক্যাশিয়ার বানিয়ে দিচ্ছে, কেউ আবার আমাকে কি বলে এটাকে ম্যানেজার বানিয়ে দিচ্ছে, কেউ আবার আমাকে মানে কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। বাইদে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি তৌহিদুল ইসলাম আছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি সায়েম আছে, সিয়াম আছে আমার সাথে, তারপর জুয়েল বিডি কিন্তু আছে আমার সাথে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি। অনেক অনেক ধন্যবাদ দেশ থেকে যারা আমাকে শুনেন, দেশের বাইরে থেকে যারা আমাকে শুনেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর কে আছেন, হাবিবুর রহমান আছেন আমার সাথে, হাই ভাইয়া, হ্যালো, কি অবস্থা? তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত আছে এখন পর্যন্ত। মানে আমি অনেকের মেসেজ এখন পর্যন্ত পড়তেই পারিনি। হুমায়রার মেসেজ তো আমি পড়েছি। আসসালামু আলাইকুম রিদম ভাই, চট্টগ্রাম থেকে। সিনা, আচ্ছা নামটা ঠিক স্পেল করতে পারছি না, আপনার নামের স্পেলিংটা একটু আমাকে ক্লিয়ার আউট করবেন তো প্লিজ। আমি একটু মেসেজ থেকে ঘুরে আসি, দেখি মেসেজে কে কে আছে আমার সাথে। হাই ভাই, আসসালামু আলাইকুম, তোমার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমার ঈদ ভালোই কেটেছে। বাইদে কে আছে এটা? আচ্ছা রংপুর থেকে ইভা, ইভা কিন্তু আছে আমার সাথে। ইভা, আমার ঈদ তো ভালোই কেটেছে। ইভার মাংস খেতে খেতে দাঁত ব্যথা উঠে গেছে, আমারও দাঁতের খুব খারাপ অবস্থা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছে হিমি আছে আমার সাথে, দেখতে পাচ্ছি সুবর্ণ রয় কিন্তু কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা হিমি ইশরা আছে আমার সাথে রংপুর থেকে, সালাম নিবেন। আসসালামু আলাইকুম ইশরা, ইশরা ইশরা আপনার নামটা খুব সুন্দর। তারপর দেখতে পাচ্ছি নবনীতা আছে আমার সাথে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নবনীতা, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি শারমিন কিন্তু আছে রংপুর থেকে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আফরিনও কিন্তু যুক্ত হয়ে গেছে। আফরিন, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু এখন পর্যন্ত আছে। জানো তোমায় শুনছি আর বিয়েতে পরে যাওয়া জামাগুলো গুছিয়ে রাখছি যাতে আম্মু কোনো কাজ না দেয়। বাসায় অনেক আত্মীয় তাই রাতে আবার বউ ভাত আছে, কি পরবো এখনো ঠিক করতে পারিনি। জিনিয়া, আশা করছি আপনি যেটাই পরবেন না কেন আপনাকে খুব ভালো লাগবে, সো নিশ্চিন্তে যেটা সামনে পান সেটাই পরে চলে যান, বউ ভাতে কোনো সমস্যা নেই। আঙ্কেল সালামি দেন। সালামি দেওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পোস্টে কমেন্ট করতে হবে এবং হচ্ছে আমার সাথে দেখা করতে হবে, দেন আমি সালামি দিব ইনশাল্লাহ। তারপর ডেভি নয়, আচ্ছা ডেভি যে বলেছিল তার নাম হচ্ছে তাজিম, ওকে ফাইন। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে সাদিয়া আছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আমার সাথে আছে ভাইয়া, এখন বলবেন না আপনার বাসায় যেতে, কারণ আপনার বাসায় যাওয়ার পরে আর গোস্ত আর আমার বাসায়ও গোস্ত, সবার বাসায় গোস্ত। হ্যাঁ, এটা এটা তো ট্রু ফ্যাক্ট, এখন সবার বাসায় হচ্ছে গোস্তের একটা মিলন মেলা চলছে, সকালবেলা গোস্ত, দুপুরবেলা গোস্ত, বিকালবেলা গোস্ত, রাতের বেলা গোস্ত, সব মিলিয়ে আর কি। যাই হোক, আই লাভ ইউ, আই লাভ ইউ টু মাই ফ্রেন্ড সুমাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছে নীলা আছে, দেখতে পাচ্ছি বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ ফ্যান, আসলে আপনারা আমার ফ্যান না, আমি আপনাদের ফ্যান। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা আরও একজন ফ্যান পেয়ে গেছি, আচ্ছা আরও একজন লিখেছেন আমার বিগ ফ্যান, লাভ ইউ, ও লাভ ইউ টু।

কোথায় বেড়াতে গিয়েছিলে? রংপুর থেকে মারিয়াম। মারিয়াম কোথাও যেতে পারিনি, পুরো ঈদ জুড়ে তো আপনাদের সাথেই ছিলাম, আড্ডা দিলাম। এই তো আমার ঈদ এভাবেই কেটেছে, বাসায় ছিলাম, গোস্ত খেয়ে খেয়ে আমার সময় কাটলো আর কি। যাই হোক বন্ধুরা, একটা গানে চলে যাব, গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটাই রে, মিলার করা একটা গান, যেটা কিনা হচ্ছে ইনসাফ অ্যালবামের একটা গান আর কি। সো আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই অবশ্যই রিদমের সাথে থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতি ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশন নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর যে রিদম কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিডডে ফিল্ড নিয়ে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। শেষ ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সবার প্রিয় বন্ধু, মোস্ট প্রবলি সবার প্রিয় বন্ধু, বাকিটা ঠিক বলতে পারছি না। আর আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আর আশা করছি যে এই তো এতদিনের এই যে সময়টা গেল, ঈদের যেই সেশনটা গেল, খুব ভালো কেটেছে সবার, এবং হচ্ছে সবাই খুব জলদি হচ্ছে আবার নিজ নিজ কর্মস্থলে হয়তো বা ব্যস্ত হয়ে পড়বেন। তো যাই হোক, যে যেখানেই থাকেন না কেন, যে যেভাবেই ব্যস্ত হন না কেন, কোনো সমস্যা নেই। আর যে রিদম কিন্তু সবসময় আছে আপনাদের সাথে, সবসময় ছিল, আছে এবং সবসময় থাকবে। যাই হোক বন্ধুরা, চলুন কিছু মেসেজ একটু দেখে আসি, কারণ অনেকেই যুক্ত আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু পাবনা থেকে আছে, পাবনা থেকে শুনছি মধু কাকার দোকান থেকে, রাদি তৌফিক মধু কাকা। অনেক অনেক ধন্যবাদ রাদি ভাই, তৌফিক এবং মধু কাকাকে আমাকে শোনার জন্য। আশা করছি সবাই ভালো আছেন এবং খুব জলদি হয়তো বা দেখা হবে। বাই দ্য ওয়ে, পাবনাতে কিন্তু আমার হিউজ একটা সার্কেল আছে, পাবনা থেকে কিন্তু আমাকে অনেক মানুষ ভালোবাসে। সো আমি পাবনা মানে যখন আবার যাব, আমরা কিন্তু এই মধু কাকার দোকানেই কিন্তু আমরা একটা গেট টুগেদার করব। অর্থাৎ পাবনা থেকে যারা আমাকে রেগুলার শুনেন বা যারা আমাকে আমার সাথে দেখা করতে চাচ্ছেন বা যারা আমাকে সবসময় বলেন যে পাবনা যেতে বা হচ্ছে পাবনা দাওয়াত দিচ্ছেন আমাকে, অবশ্যই এই মধু কাকার দোকান অর্থাৎ মেন্টাল হসপিটালের মাঠের সেই মধু কাকার দোকানে কিন্তু আমরা সবাই বসে আড্ডা দিব। আচ্ছা, রংপুর থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন নাসিম, সাউদা কিন্তু এখনো আছে। কোথায় হারিয়ে ফেলা ভালোবাসা, এই গানটা প্লে করলে আপনার কি হয়? আমি কত রিকোয়েস্ট করি তাও আপনি দেন না। আচ্ছা সাউদা, কিছুক্ষণ আগে এত সুন্দর একটা গান শোনালাম, আপনার কেন হয় না আমি বুঝলাম না। বাই দ্য ওয়ে সাউদা, অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত থাকার জন্য। সাউদা কিন্তু সবসময় মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকে, অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকে দেখতে পাচ্ছি এএসআর আছে আমার সাথে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নাসিম সরকার লিখেছেন তার ঈদ গেছে কোথায়, ঘুমিয়ে ঘুমিয়ে কাটলো ভাই। আচ্ছা আচ্ছা, যাক, এই তো মোটামুটি সবার ঈদ এরকমই কেটেছে। মানে আমার লিসেনারদের মধ্যে কেউ কি কোথাও ঘুরতে যাননি নাকি, বুঝলাম না, এরকম কোনো মেসেজই পাচ্ছি না যে দেখা গেল কোথাও ঘুরতে গিয়েছি বা ঘোরাঘুরি হয়েছে, এরকম কোনো মেসেজ কিন্তু পাচ্ছি না। আচ্ছা আমি কিছু মেসেজ একটু দেখে আসি কে কে আছে। তৌহিদুল কিন্তু আছে আমার সাথে, ও বস, বনশ্রী থেকে শুনছি বস, কেমন আছেন বস? বস আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন নবনীতার মেসেজ তো পড়েছি, শারমিনও আছে আমার সাথে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কে আছেন, সুলতানা আছেন, মাজেদা সুলতানা, অনেক অনেক ধন্যবাদ মাজেদা সুলতানা আজকের দিনে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর কুকরুল থেকে আছেন সাঈদ আছেন আমাদের সাথে, প্রতিদিন শুনে আমাকে, অনেক অনেক ধন্যবাদ। বাসি ঈদ মোবারক, হ্যাঁ বাসি ঈদ মোবারক। তারপর খুব গরম হচ্ছে, যদি পাখি হতাম, ও বাহ সুন্দর একটা কথা বলেন, আসলেই পাখি হলে ভালোই হতো, তাহলে হয়তো বা আকাশে আকাশে উড়ে বেড়াতাম। যাই হোক, ঠিক এরকম একটা গানই কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অতল জলের গান অ্যালবামের, জলের গানের করা একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো। তো আশা করছি গানটা শুনে সবাই খুশি হবেন। তো কথা না বাড়িয়ে আমরা সোজা এখন গানে চলে যাই বন্ধুরা।

শ্রোতা বন্ধুরা, খুব সুন্দর একটা গান। আর পার্সোনালি যদি আমি বলি, গানটা কিন্তু আমার বেস্ট ফেভারিট একটা গান। খুব ভালো লাগে যখনই গানটা শুনি, মনটা মানে খুব ভালো হয়ে যায়। তো আশা করছি গানটা আপনারা সবাই এনজয় করছেন, এনজয় করবেন। বলতে আসলাম আর কি, যাক এত কথা না বলে আমরা গানটা শুনতে থাকি।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এখনো আছি কিন্তু আমি, আছেন তো আপনারা সবাই আমার সাথে যুক্ত। হ্যাঁ বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু শেষ ঘন্টা চলে এসেছি। শেষ ঘন্টা ঠিক মাঝামাঝি অবস্থায় আছি, যে কোনো টাইমে কিন্তু বিদায় নিয়ে চলে যাব। বিদায় পারমানেন্ট নিব না, আবারও ফিরে আসবো, তবে হয়তো আজকের মতো যেতে হবে। যাই হোক, আছি আরো কিছুক্ষণ আছি আপনাদের সাথে। তো আশা করছি আজকের দুপুরটা একটু হলেও ভালো গেল, ভালো কেটেছে সবার। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য, আমাকে মেসেজ করার জন্য, আমাকে আমার ফেসবুক পোস্টে কমেন্ট করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু মেসেজ একটু দেখে আসি কে কে আছে আমার সাথে। হুমায়রা লিখেছে, আপনি কোথাও ঘুরতে যাননি এজন্য আমিও কোথাও ঘুরতে যাইনি। আচ্ছা তাই নাকি হুমায়রা? ঠিক আছে হুমায়রা, তাহলে হচ্ছে আমরা একটা প্ল্যান করেন, আমরা খুব জলদি কোথাও থেকে ঘুরে আসি, আমরা একসাথে তাহলে ঘোরাঘুরি করব। তারপর দেখতে পাচ্ছি সাউদা কিন্তু বিদায় নিয়েছে। সাউদার মন ভালো না, সাউদারকে বুঝলাম না। সাউদার এত সুন্দর একটা গান শুনালাম, তারপর সাউদার মনটা যে কেন খারাপ। ঠিক আছে, দেখি আরও একটা গান শুনবো আমরা সাউদা, আশা করছি আপনার মন আবারও ভালো হয়ে যাবে। একটু মেসেজ থেকে ঘুরে আসি, দেখি কে কে আছে আমার সাথে। কোথায় রিদম ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রেদোয়ান রংপুর থেকে অনেক অনেক ধন্যবাদ রংপুর থেকে আমাকে শোনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি সরে সরে রশ্মি দীর্ঘি, রশ্মু দীর্ঘু, রি এ ওই উ ও, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর, অনেকদিন পর এই এগুলো পড়লাম। বর্ষা কিন্তু আছে, সাদিয়া জাহান বর্ষা আছে রংপুর থেকে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, ও বৃষ্টি, আচ্ছা ঠিক আছে। জান্নাতুল হীরা কিন্তু আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি কোথায়। ও ভাইয়া, তুমি তো দেখছি মেয়েদের থেকেও বেশি লজ্জা পাও, এমনি তো অনেক বকবক করো, তখন কি হয়েছিল? একটা কাজ করতে, মুখের সামনে পর্দা টানিয়ে দিতে, পর্দার ভেতর থেকে কথা বলতে। আচ্ছা, আর তানহাপুর সাথে তোমার এত ঝগড়া কেন? তানহাপুর সাথে ঝগড়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে থাকে না, তানহার সাথে আসলে আমার জমে না আর কি ওইভাবে একটা। বাই দ্য ওয়ে, শি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, বাট থাকে না একটা বিষয় যে জমে না আর কি, এরকম আর কি ব্যাপারটা। আর আমি যে লজ্জা পাই ব্যাপারটা এমন না, মানে আসলে ওই থাকে না কিছু সময়, আমি কথা একটু কম বলি, মানে এমনি যখন সামনাসামনি মানে থাকি তখন একটু কথা কম বলি, বাট এই যে মাইকের সামনে হয়তো বা একটু কথা বেশি হয় আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কোথায়, আপনাকে অনেক ভালোবাসি, না অনেক ভালোবাসা আপনার জন্য রইল, হাফসা। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন মঞ্জির, রংপুর থেকে আছি। কেমন আছেন আর জি রিদম ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি যারা আছে আমার সাথে, ওয়াও যারা দেখি রাগ করে বসে আছে আমার সাথে অলরেডি। আচ্ছা, যারা অনেকগুলো টেক্সট করেছে, আমি যারার ম্যাসেজগুলো পড়তে পারিনি। ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ বেশ কেটেছে। আচ্ছা, যারা জিজ্ঞেস করেছিল যে আমি ভার্সিটির ব্যাপারটা তো এর আগেও বলা হয়েছিল, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এই তো প্রাইভেট ইউনিভার্সিটি আর কি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে শুনছে আমাকে কেউ একজন, নাম লিখেনি। তারপর বিটিএস আর্মি আছে আমার সাথে একজন, দেখতে পাচ্ছি। আচ্ছা, বিটিএস আর্মি কে, রোদেশি নাকি? না রোদেশি তো না, এটা হচ্ছে আমাদের সাথে কে আছে, ও উমায়না আছে। আচ্ছা, আই লাভ ইউ উমায়না, লাভ ইউ টু মাই ফ্রেন্ড। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু এখন পর্যন্ত আছে আমার সাথে। জিনিয়া লিখেছে, জানো একটা কারণে তোমার উপর মন খারাপ, আমি দুদিন বলেছি যে তোমার একটা প্রিয় গান আমাকে ডেডিকেট করে শোনাও, কিন্তু শোনালে না, তাই তোমার উপর মন খারাপ। আচ্ছা, আমি যে গানটাই শুনছি সেই গানটাই তো আমার পছন্দের গান, আমার প্রত্যেকটা গানই কিন্তু পছন্দের। ঢাকা FM 90.4 এ মূলত যে গানগুলো বাজে এগুলো কিন্তু আসলেই আমার প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, আকলিমা আছে সিলেট থেকে, দেখতে পাচ্ছি আমার সাথে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য। যাই হোক, বিদায় মুহূর্তে আবারও আসছি, এখন একটা গানে চলে যাব। অরিজিৎ সিং এর একটা গান শুনবো, যদি বলো, আশা করছি গানটা ভালো লাগবে। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: Field.
1: হ্যালো লিসেনার্স, একদম শেষ পর্যায়ে চলে এলো কিন্তু আজকের মিড ডে ফিল্ড অনুষ্ঠান। বন্ধুরা, আপনারা সেই দুপুর থেকে কিন্তু শুনছিলেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জেরিদম কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম এবং দেখতে দেখতে আজকেও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো হয়তো বা বিদায় জানাচ্ছি, আবারও আগামীকাল চলে আসবো আপনাদের মিড ডে ফিল্ড অনুষ্ঠানে। যেহেতু আপনারা সবাই জানেন যে সোমবার, মঙ্গলবার এবং বুধবার মানেই কিন্তু দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রিদম থাকে আপনাদের সাথে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আজকের মতো বিদায় জানাতে হবে সবাইকে। ঈদের পরে কিন্তু আজকে প্রথম আসলাম, তো আশা করছি এই ঈদের সময়টা, এই যে একটা আমাদের একটা ফেস্ট গেল, একটা উৎসব গেল, সবার খুব ভালোভাবেই কেটেছে। যারা এখন ঢাকায় ব্যাক করবেন বা হচ্ছে ব্যাক করছেন, অবশ্যই সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে আসবেন। যারা নৌকা বা লঞ্চ ব্যবহার করেন, পানিপথে যারা ব্যবহার করেন, অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। কজ আমরা কিন্তু আসলে লাস্ট ঈদে, মানে রমজানের ঈদের কথা যদি বলি, যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট দেখেছি। সো আমি চাই না যে আসলে এরকম একটা উৎসবের পর বা এরকম একটা ভালো সময়ের পর আসলে কারো সময়টা খারাপ হয়ে যাক বা কারো পরিবারে আসলে একটা দুঃখের ছায়া নেমে আসুক, এরকম কিছু আমি চাই না। সো অবশ্যই সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে ফেরত আসবেন, সবাই নিজ নিজ কর্মস্থলে ব্যাক করছেন। সো এটাই, সাবধানতা অবলম্বন করবেন। যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, একটু গাড়ি ঘোড়া দেখে শুনে চলাফেরা করবেন। যারা ড্রাইভ করেন, অবশ্যই সিট বেল্ট মেক শিওর করবেন। বাইক যারা চালান, হেলমেট মেক শিওর করবেন। ট্রাফিক আইনগুলো মেনে চলবেন। আর হচ্ছে যারা বাস বা ট্রেনে যারা যাওয়া আসা করছেন, অবশ্যই নিজস্ব ব্যাগেজ বলেন, টাকা পয়সা বলেন, ফোন বলেন, ছোট বেবি বলেন, সব কিছুর দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি যাওয়ার আগে কিছু মেসেজ একটু দেখবো, কজ অনেকের মেসেজ কিন্তু এখন পর্যন্ত পড়া হয়নি। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হুমায়রা এখন পর্যন্ত আছে। আজকের শোটা খুব সুন্দর ছিল, আপনার প্রত্যেকটা শোই অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আশা করছি সবসময় রিদমের সাথে যুক্ত থাকবেন এবং ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন। ঢাকা এফএম 90.4 এর সাথে থাকতেই হবে, কজ রিদমকে যদি আপনি চান বা রিদমকে যদি পেতে চান, অবশ্যই ঢাকা এফএম 90.4 তো টিউন করে রাখতে হবে। তারপর ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকে একদম শেষ পর্যায়ে একটু দেখে আসবো কে কে আছে। ফাতেমা জাহান মাদিনা আছে, তারপর দেখতে পাচ্ছি সিয়াম আছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু হাসান আছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, তৌহিদুল ইসলাম ছিলেন, শান্তা ছিলেন, জিসান ছিলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর মেসেজও কিন্তু এখন পর্যন্ত অনেকে আছে আমার সাথে। কোথায়, রংপুর থেকে শুনছি ভাইয়া, নামটা কি, নামটা একটু, আচ্ছা নামটা লিখেছে হাজেরা, হাজেরা, হাজেরা, নাইস নেম বাই দ্য ওয়ে, আর থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য। তারপর কোথায়, আদিবাস সুলতানা শেফা কিন্তু আছে আমার সাথে, সে লিখেছে ভাইয়া আমার মেসেজ পড়ো না কেন। এই যে মেসেজ পড়লাম, আসলে আপনার মেসেজটা উপরে ছিল যার কারণে হয়তো বা পড়তে পারিনি, যাই হোক। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কোথায়, দাদা ভাই একটু আগে এত কি বলবো, খুব রাগ হচ্ছিল আর কষ্ট হচ্ছিল, কেন জানেন আপনাকে শুনতে পাচ্ছিলাম না, তাই জানি না ফোনে হঠাৎ কি হলো, কিন্তু এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি আমার আগের মেসেজগুলো কি পড়েছেন নাকি এখনো পড়েননি? আচ্ছা আপনার মেসেজ পড়া হয়েছে, কোথায়, হ্যাঁ আপনার মেসেজ পড়া হয়েছে এবং শেষ পর্যন্ত আছেন দেখে খুব খুশি হলাম। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা কেউ একজন লিখেছেন, আমি মনে হয় তোমার সবচেয়ে বড় শত্রু, এর জন্য তুমি আমার মেসেজ পড়ো না, ঠিক আছে ভালো থেকো, তোমার শত্রু তোমার জন্য দোয়া করবে যেন সবার মেসেজ তুমি পড়তে পারো শুধু আমারটা বাদ দিয়ে। এত রাগ অভিমান, বাবারে বাবা, আমি বুঝি না, মানে মেয়ে মানুষটা মানে কেমন জানি এই ছোটখাটো বিষয়ে এত রাগ করে। ও আচ্ছা, তারপর দিন ভালোই কেটেছে আর থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। তারপর আকলিমাও কিন্তু রাগ করে বসে আছে, আকলিমার মেসেজ পড়া হয়নি তাই। বাই দ্য ওয়ে আকলিমা, আশা করছি রাগ করবেন না, অবশ্যই আগামী এপিসোডে আবারও দেখা হচ্ছে। তারপর মনে রাখার কারণে থ্যাংক ইউ, হ্যাঁ মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি রেশমি কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে, রেশমি থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এখন পর্যন্ত যুক্ত থাকার জন্য। আর তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, একটা কথা বলবো, যদি রাখো তোমার মনে ছবি ছবি আঁকো নাকি ভালোবাসো, আই লাভ ইউ আরজে জিনিয়া, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে একদম শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকার জন্য। আপনি আশা করছি আপনার এই বিয়ের সাথে যে ফেজ যাচ্ছে এনজয় করবেন, আবারও দেখা হবে, সরি কথা হবে খুব জলদি। নবাবকে পেলাম একদম শেষ পর্যায়ে, যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য পুরো দুপুর জুড়ে। সেই দুইটা থেকেই ছিলাম এবং দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের মধ্যে এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবারও আগামীকাল চলে আসবো ঠিক দুপুর দুইটা বাজে মিড ডে ফিল্ড নিয়ে। সো দুইটার দিকে অবশ্যই ঢাকা এফএম 90.4 টিউন করে ফেলবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় মুহূর্তে আমরা একটা গান দিয়ে বিদায় দিব। আমরা এখন যেটা শুনবো সেটা হচ্ছে দ্য হিট অ্যালবাম 3 এর একটা গান, রাজীব করেছিল গানটা, বলস্বরূপ। খুব সুন্দর একটা গান, পার্সোনালি এই গানটাও কিন্তু আমার খুব পছন্দের একটা গান। আর জিনিয়া যেটা বলেছিলেন যে আমার পছন্দের একটা গান আপনাকে শোনানোর জন্য, সো জিনিয়া এই গানটা কিন্তু আমার খুব পছন্দের একটা গান, আশা করছি আপনার ভালো লাগবে। তো গান শুনতে শুনতে আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি অবভিয়াসলি অবভিয়াসলি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

আমার দুমুঠো চাল ছিল, রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে,

0: আরে দোস্ত, এভাবে ভাঙা পড়লে চলবো? সব ঠিক হয়ে যাইব তো।
1: কি কমু ক, এমএ পাস করলাম, চাকরি পাইলাম না, চাকরি পাইলাম না, বিয়েও করতে পারলাম না, আমার এটা কি হবে? মামু দুই কাপ চা দিও, পার্টিটা একটু করা করে দিও।
2: মুকুল টেস্ট অন। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং সেই সাথে শুরু হয়ে গেল মুকুল সি স্টল। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আজকে সোমবার, পয়লা জুন 2026, এবং বাংলা 18 জ্যৈষ্ঠ 1433, বৈশাখ জ্যৈষ্ঠ। দুইটা মাস বেশ গরম পড়ে, আমরা মোটামুটি আল্লাহর রহমতে গরমের কঠিন একটা সময় পার করে আসলাম না? বৈশাখ জ্যৈষ্ঠ, বৈশাখ শেষ, জ্যৈষ্ঠরও 18 তারিখ হয়ে গেছে আর 12 দিন। তার পরবর্তীতে বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ একটু বৃষ্টি থাকে, ভাদ্র আশ্বিনে গিয়ে আবার দুই মাস গরম বেশ থাকে। যাই হোক, আর ঈদটা ভালোই কাটলো। আপনাদের ঢাকার বাইরে কেমন কেটেছে জানাবেন ঈদ নিয়ে, আর কে কত কেজি মাংস খেলেন আমাকে একটু জানাবেন। আমি এবার খুব বেশি মাংস খাইনি, 1 কেজির উপরে হবে আর কি, 3-4 দিনে খেয়েছি, মানে 200 গ্রাম করে, ধরেন 2 টুকরা 3 টুকরা করে এরকম খেয়েছি আর কি। বুঝলাম না, আগে প্রচুর খেতাম, কিন্তু এবার একটু সাবধানতা অবলম্বন করে অল্প অল্প মাংস খেয়েছি। যাই হোক, আপনারা আপনাদের ঈদ কেমন কাটলো সবকিছু নিয়ে কথা হবে। আর তারিখ তো বললাম আজকে, যে 18 জ্যৈষ্ঠ, যেটা বলতে গিয়েছিলাম যে ঈদের দিনটাও ঢাকাতে বেশ ভালোই ছিল, কারণ ঈদের আগের দিন সকালবেলা বৃষ্টি হয়েছিল, এই কারণে ঈদের দিনটা আমরা খুব গরম পাইনি। তারপরে শুক্রবার, শনিবার, তারপর গতকালকে রাতে তো প্রচণ্ড গরম ছিল, আজকেও গরম ছিল, দুপুরবেলা একটু বৃষ্টি হলো সামান্য, তারপর একটু বাতাস দেখলাম যে কিছুটা ভালো আর কি, কিন্তু কালকে বেশ ভালো একটা গরম ছিল। যাই হোক, এই গরমের সময় তো গরম পড়তে হবে, তাই না? শীতকালে শীত না পড়লে কি হয়? ওয়েদারটা আসলে সব পরিবর্তন হয়ে গেলে তো হবে না, যা যেই ধর্ম সেটা পালন করতে হবে আর কি, মানে বৈশিষ্ট্যগুলো বলছি ঋতুর। ওকে, আর আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ফেসবুকে, আপনারা যারা রয়েছেন ফেসবুকে, খুবই সহজ, সার্চে গিয়ে লিখবেন আই লাভ ঢাকা এফএম, লিখলে আমাদের ঢাকা এফএম অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, 9 লাখের উপরে ফলোয়ার্স রয়েছে। সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি সেগুলো নিয়ে আলোচনা করব, কথা বলব। আর তাছাড়া হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে কানেক্টেড হতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, আবারও বলি 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে পারেন। ওকে, কথা আর না বাড়াই, আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম, আপনাদের কমেন্ট দিয়েই তো কথা হবে, তাই না? ওকে, আর এই মুহূর্তে আমি শ্রেয়া ঘোষালের একটা গান শুনবো, খোলা চিঠি, খুবই ঠান্ডা মিষ্টি একটা গান, এবং এই গরম ওয়েদারের মধ্যে একটু ঠান্ডা একটা গান শুনে তারপর ফিরে আসছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।
5: শুনছেন ঢাকা FM 90.4, চলছে মুখুশ্রী স্টল, আমি আছি আপনাদের সাথে। আর ঈদের ছুটির পর একটু কেমন জানি একটু গা ম্যাচম্যাচ করছে সবারই মনে হচ্ছে, না? একটু ঘুম ঘুম ভাব। অফিসে এসে দেখলাম যে সবাই খুব ক্লান্ত, মানে এতদিনে একটা ছুটির পর আবার মাংস খেলে, এই গোস্ত খেলে কিন্তু একটু ঘুম টুম বেশি হয় মনে হয়, না? সবকিছু মিলে সবার মধ্যে একটা ক্লান্তি ভাব কেটে যাবে। আমি আসার পথে ঢাকা শহরের রাস্তার যে অবস্থা দেখলাম, এখনো মনে হচ্ছে যে আজকে অফিস ডে শুরু হয়েছে কিন্তু তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, নিরিবিলি। অনেকে তো আরো একদিন দুদিন ছুটি নিয়েছে যারা ঢাকার বাইরে গিয়েছে, অনেকে দেশের বাইরে গিয়েছে। তা এই কারণেই আমার মনে হচ্ছে যে এই সপ্তাহটা একটু একটু ধীরে ঢালা ভাবেই যাবে। সামনে রবিবার থেকে দেখা যাবে অফিস টফিস সবকিছু পুরো দমে চলবে। সামান্তা আমাদের সাথে জয়েন করেছে আজকে একদম শুরু থেকে। সামান্তা, ঈদ কেমন কাটলো? আচ্ছা, সুন্দর একটা ছবি। ঈদে ঢাকার রাস্তা ফাঁকার বিষয়টা অনেক ভালো লাগে। আপনি তো এখন ঢাকায় নেই, আপনি তো অনেক দূরে থাকেন, ঢাকায় থাকলে জিনিসটা উপভোগ করা যেত। এবং আমিও অনেক আগে, এখন হয়তো ওরকম টানে না, রিক্সা করে ঘুরতাম ঈদের পরে ফাঁকা জিনিসটা, কিন্তু এখন কয়েক বছর ধরে কেন জানি মনে হচ্ছে মনে একটু বৃদ্ধ হয়ে যাচ্ছি, মনে হয় কেমন একটা জোশ নাই আর কি, ওরকম রিক্সা করে ঘুরতাম। আবার আমার এক বন্ধু ছিল, সেও আবার একটু দূরে চলে গেছে, এটাও একটা ব্যাপার। সে থাকলেও আবার একটু ঘুরতাম রিক্সায় করে, একই সাথে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা টাড্ডা দিতাম, ভালো লাগতো। আর এই রাস্তার এই সময়টা আসলে ঈদের পরেই পাওয়া যায়। মর্জিনা আক্তার আমাদের সাথে জয়েন করছে। আসসালাম আলাইকুম মুকুল ভাইয়া, মাংস খেয়েছি গুনে গুনে আট পিস। আচ্ছা, না আমি এবার বেশি খাইনি, কারণ গতবার প্রচুর মাংস খেয়েছিলাম। আমার মনে আছে যে বাটি ভরে মাংস খেতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে না, একটু শরীর খারাপ করতে পারে, আবার একটু গরমও পড়েছে, যে মাংস বেশি খাওয়া ঠিক হবে না আর কি। তা আমি ওইরকম দেখা গেল যে দুপুরে একটু ভাজি করেছে, সাথে দুই পিস মাংস খেলাম, রাতেও খেলাম। যেমন আজকে মাংসই খাইনি, আজকে পটল ভাজি আমার খুব প্রিয়, আপনাদের অনেক কথা শুতে শেয়ার করি, বেগুন ভাজি খুব প্রিয়, তো আজকে পটল ভাজি খেলাম, ডাল দিয়ে ভাত খেলাম, মজা লাগলো। রাতেবেলা আবার একটু মাংস খেতে হবে আর কি, এই আর কি। আর ঈদের সময়, ঈদের দিন তো মাংস খাওয়ার টেস্ট একটু অন্যরকম লাগে, তারপর আস্তে আস্তে একটু কমতে থাকে, ফ্রিজে থাকে যখন মন চায় খাই, কিন্তু ওই ঈদের দিন প্রথম দিন ভালো লাগে আর কি, রান্নাটা একদমই অন্যরকম লাগে। ওকে, মর্জিনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং সে আট পিস মাংস খেয়েছে আমাদের জানিয়ে দিয়েছে। আচ্ছা, তারপর সামান্তা লিখেছে, ঈদ মোবারক, কেমন কাটলো? আচ্ছা, আমার ঈদ ভালো কেটেছে, আর আজকে ভীষণ গরম গত রাত থেকেই। সামান্তা, আপনাদের ওইখানে কি অবস্থা জানি না, ঢাকায় প্রচণ্ড গরম, ওই মানে আবার ওই গরমের মতো, মানে গরম কি ভাপ একটা, মনে হয় যে পুড়ে যাচ্ছে এরকম কিছু, মানে ফ্যানের বাতাসও গরম হয়ে গেছে এরকম। তা আমার দুপুরবেলা একটু বৃষ্টি টিষ্টি হলো, তারপরে বের হয়ে দেখলাম যে না, একটু কিছুটা ঠান্ডা হচ্ছে, যে একটু যদি বৃষ্টি হয় তাহলে আবার কয়েকটা দিন একটু আনন্দে থাকা যাবে। আর বিজ্যোতি কই দেখতে পাচ্ছি না আজকে সবাইকে, আমি কেমন জানি ঈদের ছুটি নাকি সব একটু হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে, একটু কম মানুষের উপস্থিতি, চলে আসবে সবাই। সামান্তা যেহেতু এসছে, ওর ডাকে সবাই চলে আসবে। ও আমাদের জুয়েল ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মুকুল ভাই, ঈদ মোবারক, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM এর সাথেই আছি। জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ। আর জুয়েল ভাই, আপনি গ্রুপে একটা ছবি দিয়েছেন, খুব একটা ফেস্টিভ্যালের মধ্যে আপনি হাঁটাহাঁটি করছেন, এটা কোথায় আমাকে একটু বলবেন? যে দেখলাম যে মানুষজন হাঁটছে, এটা কি শপিং সেন্টারের ভিতরে কোনো আয়োজন না কি, আমি ঠিক ধরতে পারলাম না, সুন্দর রাস্তা দিয়ে মালয়েশিয়ার কোথায় এটা কি হচ্ছে জানি না, একটু জানাবেন, জানতে ইচ্ছা করলো আর কি। তারপর আমাদের গিট্টু মিয়া চলে আসছে, এই তো মানুষ আসা শুরু হয়েছে, আমাদের জুয়েল ভাই আছে, মর্জিনা আছে, সামান্তা আছে, গিট্টু মিয়া চলে আসছে। আয় হায় ভাইজান, সকালেও আমি পটল খেয়েছিলাম। আচ্ছা, পটল ভাজি আমার খুব পছন্দ, মানে পটলের রান্না তো পছন্দই, কিন্তু পটল ভাজিটা আমার খুব ভালো লাগে না, একদম জাস্ট খালি একটু ছুরি দিয়ে একটু কেটে কেটে দাগ দিয়ে নেবেন, তারপর কিছু না, খালি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মেখে তেলে ভাজলে হয়ে গেল। সকালে পটল ভাজি গেছে, তা আমার গিট্টু মিয়া তো খাবেই, আমার সাথে যেহেতু থাকে গিট্টু মিয়ার সাথে আমার অনেক মিল থাকবে। আচ্ছা সামান্তা লিখেছে, দুই মাস ধরে আমারে গরু খাওয়ালে আমি খুশি। আচ্ছা ও আচ্ছা, সামান্তা গরুর মাংস খুব পছন্দ তাই না, মানে দুই মাস ধরেও খাওয়া যাবে? আমি মনে হয় এত পারবো না, কারণ আমার এখনই একটু যেমন আজকেই কেমন খেতে ইচ্ছা করছিল না, রাত্রেবেলা আবার খাবো। তবে ঈদের দিন খেলাম তো, বৃহস্পতি শুক্র শনি রবিবার আজকে সোমবার, চার দিন তো টানা গরু মাংস খেলাম, তবে অল্প খেয়েছি, মানে ওই পাটি ভরে খাওয়াটা ওইটা হয়নি আর কি। আর সকালবেলা যে একটু পরোটা দিয়ে গরুর মাংস খাবো ওইটার আমার সৌভাগ্য নেই, যেহেতু আমি যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, একটু দেরি করে উঠলে তখন আর ওই টেস্টটা থাকে না, একটু ভোরে উঠলে এটা থাকে, উঠতে হবে, একটু চেষ্টা করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপে অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ছোট একটা গান শুনে ফিরে আসছি। ওকে, ছোট একটা গান শুনবো, নাদিয়া পার, হিন্দি গান শুনে তারপর ফিরে আসছি। হ্যালো।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: ঢাকা FM 90.4
1: সারা দেশে
2: সবার সাথে।
3: শুনছেন ঢাকা FM স্টুডিও হইতে 5:18, আবারও ফিরে আসলাম ছোট্ট একটা গানের পর। এর মধ্যে আমাদের সাথে জুয়েল ভাই জয়েন করেছে। আসসালাম আলাইকুম মুকুল ভাই, ঈদ মোবারক। আমি মালয়েশিয়া থেকে জুয়েল, ঢাকা FM এর সাথে আছি। অনেক ধন্যবাদ জুয়েল ভাই, খুব ভালো লাগছে। আর খুব সুন্দর একটা কি এটা, খুব সুন্দর একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, এর মধ্যে আপনি বসে আছেন, একটু ঝর্ণাও আছে, খুব সুন্দর সুন্দর জায়গা ছবি দেন, ভালো লাগে। ওকে, আর আজকে যে ভিডিওটা দিয়েছিলেন ওটা একটু বলেন তো আমাকে, যে কোথায়, মানে কোনো ফেস্টিভ্যাল কিনা। আচ্ছা, অমৃত বোস কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে শুভ বিকেল ভাইয়া, পটল ভাজি আমারও প্রিয়। যাক, আমার বন্ধুদের সাথে আমারও একটা মিল আছে, তাই না? পটল ভাজি আমার খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে। বেগুন ভাজির মতো পটল ভাজিটাও আমার খুব ভালো লাগে, আমাদের অমৃত বোসেরও পটল ভাজি খুব প্রিয়। আচ্ছা ভাইজান, আমাদের কে এটা, সাইফুর। আচ্ছা ভাইজান, কিঞ্চিত পরিমাণে গোসা করেছি। কেন গোসা? সামান্তা তার বান্ধবীকে ডাকছে কিন্তু আমাকে ডাকে নাই। না সামান্তা, ঠিকই আছে, গিট্টুর তো দায়িত্ব হচ্ছে টি স্টলে সে যথা নিয়মে চলে আসবে, তাই না? আর সামান্তা তার বান্ধবীকে ডেকে আনবে, এটা তো সামান্তা কোনো ভুল করেনি, ঠিকই আছে। ওকে, খালি সব কথায় খালি দোষ ধরলে হয় না। ওকে, কিট্টু মিয়াকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারপর আমাদের সাথে জয়েন করছে, এটা কি ইয়াম, ইয়ামিন না ইয়াম, আচ্ছা নামই তো পড়তে পারছি না, ইয়ামিন, ইয়ামিন, আচ্ছা ইয়ামিন আমাদের সাথে জয়েন করেছে। হাই ভাইয়া, আমি ইয়ামিন, বাড্ডা শাহজাদপুর থেকে শুনছি। আচ্ছা, আমার বাসার কাছে না, আমি রামপুরা থাকি। আচ্ছা, এক বছর থেকে শুনছি, ভাবছিলাম যে মেসেজ করব, কিন্তু আপনার কথাগুলো শুনতে ভালো লাগে। আচ্ছা, আমার কথা আপনার ভালো লাগে জেনে খুশি হলাম, এই কথাই তো বলে যাই একটু। আর এত বছর ধরে আপনি আমাকে শুনছেন, চুপচাপ আছেন, তো এই জিনিসটা ঠিক নয়, একটু মাঝে মাঝে আওয়াজ দিতে হবে। হ্যাঁ, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি, আমার শো তো 3 ঘন্টা চলবে, কিন্তু আপনাদের ব্যস্ততার উপর নির্ভর করে আপনি কতক্ষণ আমার সাথে থাকবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। তবে একটু সময় থাকলে আমি খুশি হব, যে 10 মিনিট থাকলেন, একটা গান শুনলেন, একটা SMS কমেন্ট করলেন, আবার চলে গেলেন, তাই না? আবার যখন ফ্রি হলেন একটু জয়েন করলেন, পুরো ঘন্টা জুড়ে থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনার যতক্ষণ ভালো লাগে একটু থাকবেন, থাকলে আমারও ভালো লাগবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। ইয়ামিনকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে আজকে প্রথম জয়েন করেছে হোয়াটসঅ্যাপে, অনেক ধন্যবাদ। আর ফেসবুকে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, ফেসবুকের কমেন্টগুলোও পড়ব এর মধ্যে, হোয়াটসঅ্যাপও আরও অনেকে লিখছেন। আর ফেসবুকের কমেন্টগুলো একটু পরে এসে বসি না, একটু পরে এসে পড়ি। আচ্ছা, আমিও কি হলো, মুখের মধ্যে কি হলো, উল্টাপাল্টা বলা শুরু করেছি। সামান্তা, পটল খাওয়ার এফেক্ট নাকি? আজকে মনে হয় পটল নিয়ে অনেক কথা হবে। ওইখানে দেখতে পাচ্ছি সামান্তাও পটল নিয়ে কি জানি লিখেছে, সামান্তার মা পটল ভাজি খুব সুন্দর করে। আচ্ছা, পটল নিয়ে আরও কথা বলবো, পটলের আরও খাবার আছে, ওগুলো নিয়ে কথা বলতে হবে। সেদিন বরবটি নিয়ে কথা বলতে বলতে আমাদের পুরো শোটা বরবটিময় হয়ে গেছিলো, তা আজকে মনে হয় পটলময় হয়ে যাবে পুরো শোটা, তাই না? আচ্ছা, ওকে, কি জানি বলে না, পটল তুলি, ওটা কি জানি, মরে যাওয়া না, মরে গেলে বলে পটল তুলেছে, তো ভয়ানক জিনিস, আবার পটলের সাথে আবার কি যোগ করে ফেললাম। আচ্ছা, এবার হ্যাপি আকন্দের কণ্ঠে একটা গান শুনে ফিরে আসছি।

0: সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এর খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 5:25। আস্তে আস্তে কথা বলতে বলতে 25 মিনিট পার করে ফেললাম। সামান্তা কি বলতে চায়, নাম ধরে কেউ যদি ডাকতো, সামান্তা বলে তো ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেল। আমাদের মর্জিনা আবারও জয়েন করেছে, কিছুই ভালো লাগে না, গানের পারফেক্ট টাইমিং। আচ্ছা, ঘরটা ফাঁকা, ইচ্ছে করতেছে শুধু ঘুরি, দুই ঈদে বাপের বাড়ি যেতে পারি নাই। এটা আসলে খুবই দুঃখজনক, আমারও একটি বউ আছে, তা আমি আমার বউকে ঈদের পর দিন ছুটি দিয়েছিলাম যে বাপের বাড়ি যাওয়ার জন্য। এবং আমি এবং আম্মা সবসময় এই জিনিসটা করি। জিনিসটা হচ্ছে যে আমার এই জিনিসটা বোঝা উচিত আর কি সবার, আমি সবার জন্যই বলছি আর কি, যে সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন অন্যের ঘরে আসে, সে শ্বশুর আব্বা তারপর শাশুড়ি মা এই ঘরটাকে আপন করে নেয়, তারও কিন্তু বাবা মা রয়েছে না। এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই যে তার দায়িত্ব ঘরে, তার দায়িত্ব এটা, আবার এই শ্বশুর বাড়িরও দায়িত্ব কিন্তু তার বাবা মার কাছে তার মেয়েকে খুশি মনে পাঠানো। তা আমি সবসময় একটু কষ্ট হলেও, যেমন আমার আপনি যেমন দেখেছেন ঘরটা ফাঁকা, এই ওরা যখন বেড়াতে গিয়েছিল আমি আর আম্মা বাসার মধ্যে ছিলাম, বাবা নেই, আর রূপকথা আর ওর মা নানু বাড়ি বেড়াতে গিয়েছে, আমি আর আম্মা, তা আমিও বাইরে যেতে পারিনি কারণ আম্মা অসুস্থ, আম্মাকে রেখে যেতে পারি না। তা ঘরটা ফাঁকা থাকলে খুব খারাপ লাগে, আর এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ওই আমার মেয়ে বাসায় না থাকলে, বউ বাসায় না থাকলে কেমন জানি ঘর খালি খালি লাগে আর অস্থির লাগে কেমন জানি। আর ওই যে লেজ আর কি, মেয়েটা তো লেজ, ওরা মাঝে মাঝে বলি যে নানা বাড়ি তুই না গেলে হয় না, তোর আম্মা যাবে, না আমিও যাই মায়ের পিছে পিছে আর কি, মা যেদিকে যাবে সেও যাবে আর কি, সে বাবার সাথে ধরেন বাসায় থাকবে না, মায়ের সাথে নানা বাড়ি চলে যাবে, তা যাক একটু বেড়াক। আর নানা নানিরও তো ইচ্ছা করে নাতি নাতনিদের একটু আদর টাদর করা, তো এই কারণে আসলেই যে দুটাই যেতে পারেননি এটা আমার খুব খারাপ লাগছে। এবং সবারই আসলে এই জিনিসগুলো একটু বোঝা উচিত, বউকে একটু ছুটি দিবেন, একটু বাবা মার বাসায় যেতে দিতে হয় আর কি সবসময়। আমি এই ব্যাপারে কখনো না করি না, যখনই বলে যে আমি না করি না, কারণ এটা তার আপন বাবা মা, তাই না? শ্বশুর আব্বা মার আগেও তার বাবা মা, তা অবশ্যই তারও, আমার যেমন মন খারাপ লাগে তারও তো খারাপ লাগে। আর শ্যাম্পু আমাদের সাথে জয়েন করছে, শ্যাম্পু না শ্যাম্পু বলি না, আচ্ছা শ্যাম্পু, আমি শ্যাম্পু বলি হচ্ছে সে একটা কোম্পানির নাম লিখেছে, তো এই কোম্পানির প্রচার করতে চাই না, এই কারণে আমি তার নাম দিয়েছি শ্যাম্পু, মানে শ্যাম্পু না কিন্তু আসলে সে শ্যাম্পু লেখে, একটা কোম্পানির নাম লিখে আক্তার শ্যাম্পু। আচ্ছা শ্যাম্পু আমার নামটাই ঠিক আছে। আপনাদের সবাইকে ঈদ মোবারক, আর লিস্টের একটা ছেলেকে ইশক মোবারক। আচ্ছা আমাদেরকে ঈদ মোবারক, আর লিস্টের একটা ছেলেকে ইশক মোবারক, ছেলেটা কে আবার? সামান্তা লিখেছে কেবাসি বাজারের প্রিয় গান, তার খুব পছন্দের গান, সুন্দর গানটা, খুব সুন্দর। আমাদের প্রয়াত হ্যাপি আকন্দের দুই ভাই লাকি আকন্দ এবং হ্যাপি আকন্দ দুজনকে আমরা হারিয়েছি, হৃদয়ের মাঝে হোগলার বেড়া। আজকে মনে একটু আগেই আসছে, লিখেছে গার্লফ্রেন্ড তার ফ্যামিলি থেকে বেশ কিছু টাকা চুরি করে এনে দিয়েছিল বিজনেস করতে, সেই বিজনেস থেকে এখন আমি মোটামুটি প্রতিষ্ঠিত, এখন সে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য, এই চোর মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে? আপনি তো ভাই বেইমান রে ভাই, আপনার জন্য টাকা পয়সা এনে দিল বাসার থেকে, ব্যবসা করে প্রতিষ্ঠিত, তো এখন তো আপনি অবশ্যই তাকে বিয়ে করবেন। হ্যাঁ, আপনি তার বাসায় প্রস্তাব পাঠাবেন, বিয়ে টিয়ে করবেন, তারপরে বলবেন যে শ্বশুর আব্বা আপনার টাকা দিয়েই কিন্তু আমি আজকে এত দূর এসছি আর কি, আপনার মেয়ে আপনার যে একবার চুরি হয়েছিল না সে টাকাগুলো আপনার মেয়ে এসেছিল, আপনাকে অবশ্যই বিয়ে করতে হবে তাকে, সে খুব ভালো মেয়ে, সে আপনাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা সৎপাত্রের কাছে, আর আপনি যদি এটা করেন বেইমানি হয়ে যাবে। আচ্ছা কিছু আর বলার নাই আমার। সামান্তা লিখেছে সাইফুর তোমাকে কেন ডাকবো, হ্যাঁ তোমার এই সব দায়িত্ব আমাকে কি ডেকে আনা লাগে বলো তো, ঠিক কেন ডাকবে, আমি তো সামান্তার পক্ষে, সামান্তার কথাই তো আমি একটু আগে বললাম যে সামান্তা তার বান্ধবীকে ডাকছে আর সাইফুরের তো দায়িত্ব দোকানে চলে আসা। তাওহিদুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল, বংশী থেকে শুনছি, কেমন আছেন? ভালো আছি তাওহিদ, এবং আশা করছি যে আপনিও ভালো আছেন। এফ এম বোকা জাহাঙ্গীর আলম, এই ঈদের ছবি ছাড়িনি মানে এই না যে আমাকে কুরবানি দিয়েছে, আমি জীবিত আছি, চা খাচ্ছি, আচ্ছা, এই ঈদের ছবি ছাড়িনি আমি, বুঝতে পারি। ও আচ্ছা, ঈদের ছবি ছাড়েননি মানে ফেসবুকে ছবি টুবি দেননি আর কি? এটা আমি বললাম যে কোনো ছবি ছাড়েননি, সব সিনেমা আপনি দেখে ফেলেছেন আর কি। আমি জীবিত আছি, চা খাচ্ছি, ভেরি গুড। এবং জাহাঙ্গীর আলম, আপনারা না থাকলে তো আসলে আমাদের ভালো লাগে না। আমি আনন্দকে খুব মিস করি, সাইফুর এবং সামান্তা, একটু আনন্দের খোঁজ পেলে দেখো তো আনন্দ কেন আসে না। আমি সবসময় তাকে বলি যে একটু হলেও আমাদের শোতে থাকতে। দুষ্টু ছেলেটাকে আসলে আমরা অনেক অপদস্থ করেছি, তাই না? গাছের সাথে বেঁধে রাখতাম, টাকা নিয়ে চলে যেত, টাকা না দিয়ে একটু মারধর করতাম, সবকিছু মিলে আসলে আমাদের দোষ আছে, এই কারণে আনন্দ আসে না। সামান্তা লিখেছে, আম্মু ঈদের দুই দিন পর মাছ রান্না করেছে, ভালো লাগে না, আজকেও মাছ। ইস, আচ্ছা, সামান্তার সাথে আমার রূপকথার অনেক মিল। মাংস যত দাও খালি খাইতে থাকবে। হ্যাঁ, মাংস বাবা, মাংস আমি সবসময় খেতে পারবো। এলাম বাপ, মাঝে মাঝে একটু মাছ টাছও খা, একটু সবজি টবজি খেতে হয় তো। এখনকার আসলে সব ছেলে পেলেরাই একই অবস্থা। আচ্ছা, বাটি ভরে আমি খাই না, এক পিস খাই, কিন্তু গরুর মাংস দিয়ে ভাত দিলে আমার আর কিছু লাগে না। না, গরুর মাংস তো খুব মজার জিনিস আসলে, এটা দিয়ে আমার যেমন গরুর মাংস আমারও ওরকম পিস লাগে না, কিন্তু আমার গরুর মাংসের মধ্যে একটু আলু দিলে ভালো লাগে। কিন্তু কোরবানির সময় তো কেউ দেখি যে আলু দিয়ে গরুর মাংস রান্না করে না, তাই না? সবাই নর্মাল মাংস রান্না করে, কিন্তু আমার আলু দিয়ে গরুর মাংসটা ভালো লাগে, যে একটু আলু ভেঙে খাই, একটু মাংস ঝোল হলেই হয়ে যায়, আমিও সামান্তার মতো অল্পতেই হয়ে যায়। আচ্ছা, আমার সামান্ত লিখেছে, পটল ভাজি আমার মা অনেক সুন্দর করে। ওকে, এটা পটল ভাজি যে কথাটা বলতে গেলাম, আমরা আরেকটা জিনিস খাই, এটা আপনারা করেন কিনা জানি না, মাংসের কিমা কিনে নিয়ে আসবেন, ধরেন এই কোরবানির সময় একটু মাংস কিমা করবেন, কিমা করে মশলা টসলা দিয়ে ওটা সিদ্ধ করে ওটাকে একটা পেস্টের মতো বানাবেন, তারপর পটল মাথা একটু বটি দিয়ে কেটে চামচ দিয়ে পটলের ভিতরের অংশগুলো, যে নরম যে অংশগুলো থাকে এগুলো সব বের করে ফেলবেন, তারপর ওই কিমাটা পটলের ভিতর ঢুকিয়ে দিবেন, তারপরে একটু সুতা দিয়ে সেলাই করে দিবেন মাথাটা যাতে না বেরোয়। অনেকে টুথপিক লাগিয়ে রাখে, টুথপিকের চেয়ে সুতা দিয়ে একটু সেলাই করে দিয়ে ভালো। তারপর আপনি ওই জিনিসটাকে তেলে ভাজবেন। হ্যাঁ, তারপরে তেলে ভেজে অনেকে করে কি, ওইটা ওই নর্মালও খায়, আবার তেলে ভেজে আবার অনেকে করে কি, ওইটাকে আবার ভুনা করে, আবার পেঁয়াজ মরিচ দিয়ে রসুন টসুন দিয়ে আবার ওইটাকে একটু ভুনা ভুনা করে, ওইটাও একরকম টেস্ট। এটা করে দেখতে পারেন সামান্তা, মাংস খেতে যেহেতু পছন্দ করেন, একটু কিমা করে কিমা পটলের মধ্যে দিয়ে আবার ভাজি করবেন, দেখবেন যে অদ্ভুত টেস্ট, আস্ত পটলের মতো, একটু বড় বড় পটল লাগবে এটা। আচ্ছা, তারপর অঙ্কুর বড়ুয়া, আসসালাম আলাইকুম, শুভ বিকেল মুকুল ভাই, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া, ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, ভালো লাগছে, অনেক ধন্যবাদ অঙ্কুর ভাই। আর আপনার হার্টের কি অবস্থা? বলেছিলেন হার্টের একটু সমস্যা হচ্ছে, ডাক্তার দেখিয়েছেন কিনা আমাদের একটু জানান, আমি একটু জানতে চাই আপনার শরীর এখন কি অবস্থা। ওকে, তারপর সাইফুর আমাদের সাথে জয়েন করেছিল, সাইফুরকেও ধন্যবাদ। হাই ভাইজান, সকালে আমি পটল খেয়েছি, আচ্ছা এটা একটু আগে বললাম। সামান্তার বেগুন ভাজিও ভালো লাগে। আর বি জ্যোতি চলে আসছে আমাদের। আচ্ছা, জ্যোতি লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? ঈদ কেমন কাটলো? ঈদ ভালো কেটেছে, গলাটা কি হলো? আচ্ছা, আর ওই আমার অসুস্থতা একটু রয়েছে আর কি, আজকে হাঁটাচলা করছে। ঈদের দিন ভালো ছিল, দেখলাম যে আম্মা ওই মেহমান টেমান আসলে একটু ভালো থাকে, মানে যখনই একা হয়ে যায় তখন একটু কষ্ট হয়, আর ওই যেহেতু হার্ট একটু বড় হয়ে গেছে, হার্টের সাইজ একটু বড় হয়ে গেছে পরীক্ষা করে যেটা দেখলো ডাক্তার, আর একটু পানি জমেছে, এতেই কারণে একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো ওষুধ খাচ্ছে, আর নতুন ওষুধ দিয়েছে আগের ওষুধগুলো বাদ দিয়ে, তো এই কারণে হয়তো শরীরের সাথে অ্যাডজাস্ট হতেও একটু টাইম লাগছে, ঠিক হয়ে যাবে আশা করি। আর আপনারা দোয়া করবেন, আপনাদের আম্মা সবসময় বলে যাই আমার জন্য রেডিওতে বলেছিস তো সবাইকে দোয়া করতে, আমি বলি যে আম্মা সবসময় বলি, আর সবাই আমার কিছু বন্ধু আছে যারা সবসময় তোমার জন্য দোয়া করে আর কি, আম্মা খুব খুশি হয় যখন বলি যে না রেডিওতে দোয়া করেছি। আর আব্বা থাকতে তো আব্বা রেডিও শুনতো, আমি আসলে বলতো, আমি তখন মাঝে মাঝে একটু অসুস্থ বেশি ছিলাম, শরীর খারাপ নিয়ে অফিসে আসতাম, তখন আব্বা বলতো রেডিওটা ছাড়, মুকুল কি কথা বলে শুনি, শরীরটা খারাপ নিয়ে গেল ওর, কি অবস্থা একটু দেখি এরকম। ওকে, যাক, হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়বো, কিন্তু তার আগে আমরা রিধুনের আর একটা গান শুনে ফিরে আসছি। আর সবাইকে বলছি যে যারা ফেসবুকে রয়েছেন, ফেসবুকে সার্চে গিয়ে লিখলে হবে আই লাভ ঢাকা এফ এম, লিখলেই আমাদের ঢাকা এফ এম এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, আই লাভ ঢাকা এফ এম। ওকে, সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলেই আমি পড়ে শোনাবো। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। রিধুনের গান শুনবো, কেউ জানে না, খুব সুন্দর একটা গান, এবং জ্যোতির খুব পছন্দের গান। জ্যোতি কোনো এক সময় আমি যখন অন্য একটা রেডিওতে ছিলাম, জ্যোতি এই গানটা শুনতো, তাই না? রিধুনের গানগুলো বেশি না, 5-6টা গান ছিল মনে হয়, তাই না জ্যোতি? রিধুনের গানগুলো খুব সুন্দর ছিল।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: টাকা না দিয়ে কে যাচ্ছে? আমাদের তো আসল গিট্টুমিয়া চলে আসছে। এই টাকা না দিয়ে সাইফুর, টাকা নাও। এই যে টাকা না দিয়ে কে জানি চলে যাচ্ছিল, কে যায়? ওই কই কই চলে যাচ্ছে?
4: টাকা না দিয়া কই যান।
3: হ্যাঁ বলে দিয়েছি, টাকা না দিয়া কই যায় বুঝতে পারলাম না কিছু। ওকে, হোয়াটসঅ্যাপে অনেককে দেখতে পাচ্ছি, টাকাটুকু দিয়ে যাবেন ভাই। এই ঈদের পরে মাত্র দোকান খুললাম, আমরা বিপদে আছি, টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে ঈদের সময়, বুঝেনি তো এটা ব্যাপার। গিট্টু একটু খেয়াল রেখো, টাকা সবকিছু ভালোভাবে গুছিয়ে রেখো এবং সবাই যাতে টাকা দিয়ে যায়। আচ্ছা, আমাদের ইমন খান নিয়াজ লিখেছে, আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম গিট্টু মিয়া। গরু খেয়ে মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এখন থেকে শাক সবজি খেতে বলেন আর এক কাপ চা, গুড়ের চা দিতে বলেন। গরুর চা না কিন্তু, আচ্ছা গরুর চা না, গরুর চা না, ওকে গুড়ের চা, আমি বুঝতে পেরেছি। আমি তো হঠাৎ করে বললাম যে গরুর চা কিভাবে দিব আবার। ওকে গিট্টু, একটু ইমন খান নিয়াজ ভাইকে আমাদের একটু গুড়ের চা দিয়ে দাও, আর তুমি মোটা হয়ে যাচ্ছ, একটু শাকসবজি খাও আর কি। আল্লাহ, যে ঘাস খেতে বলেছিল কিনা? ঘাস খেলে তো আরো মোটা হয়ে যাবে, কেন গরু ঘাস খেয়ে দেখেন না মোটা হয়ে যায়? ঘাস খেলেও মনে হয় মানুষ মোটা হয়, কিন্তু মানুষ তো ঘাস খায় না। আচ্ছা, আমাদের FM পোকা মমেন সিং থেকে জয়েন করেছে, সে সব সময় খুব ছোট SMS করে, মানে 2 লাইন 1 লাইন লেখে, আজকে একটু বড় দেখতে পাচ্ছি ঘটনাটা কি। আচ্ছা, মানুষের ব্যাপারে আমার কনফিডেন্স মোটামুটি শূন্যের কোঠায়, এখন আর কাউকে বলি না, অমুকের সাথে সম্পর্কটা থেকে যাবে, তমুক ছেড়ে যাবে না, মানুষ চিনতে আমি কাঁচা, এই ব্যাপারটা আমি এক্সেপ্ট করে নিয়েছি। আচ্ছা, আপনি এখন মানুষ চিনতে পারছেন, আপনি আর এখন আর জোর গলায় বলেন না যে তার সাথে সম্পর্কটা টিকে যাবে কিংবা এরকম কিছু একটা, তাই না? এখন যদি কেউ সকালে কাঁধে হাত রেখে সন্ধ্যা নামতেই বুকে ছুরি বসায়, তাতেও আমি খুব বেশি অবাক হব না, দিনে দিনে বুঝেছি মানুষ এমনই। আচ্ছা, আমাদের FM পোকা একটু বিরহের মধ্যে কাটছে মনে হয়, তার সাথে কেউ বেইমানি নিমক হারামি কিছু একটা করেছে আর কি, খুবই দুঃখজনক। আর আসলে সত্যি মানুষ চেনা খুবই দায়। আমিও ওই যে বললাম যে এক লোক আমার অনেকগুলো টাকা মেরে দিয়েছে, খুবই সুফি মানুষ আর কি, বুঝছেন, মানে একদমই সাচ্চা আদমি, আমি চিন্তাও করতে পারিনি সে এরকম টাকা মানে মেরে দিবে। আরেকজন খুব ঘুরাচ্ছে, সেও সাচ্চা আদমি, খুবই ভালো, একদম পাঁচ অক্ত নামাজ পড়ে আর খুবই দিনই কথাবার্তা বলে, কিন্তু আমার টাকাটা দেয় না আর কি, খুবই বিপদে আছি, কোনোভাবেই উদ্ধার করতে পারছি না আর কি। তো এরকম আসলে মানুষ চেনা খুবই দায় এই জমানায় আসলে, আর সবসময় লেবাস দিয়ে ধর্মীয় অবয়ব দিয়ে মানুষ চেনা মুশকিল, আমরা আসলে বিশ্বাস করে ফেলি, তাই না? কারো দেখবেন যে একটু দাঁড়িয়ে আছে, একটু ইসলামিক ড্রেস পরলে মনে করি যে লোকটা খুব ভালো, তা নয়। আল্লাহর হিসাব আসলে চূড়ান্ত হিসাব আখেরাতে হবে, এটা আসলে পোশাক দিয়ে বোঝা যায় না, কিন্তু আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না যে একটু পোশাক দেখে কিংবা একটু মনে করি যে লোকটা ধার্মিক সে, কিন্তু আসল সে সত্যিকারের ধার্মিক কিনা আমরা তো জানি না, তাই না? এই পোশাক আশোকে সবকিছু বোঝা যায় না। আমি জীবনে অনেক ধরা খেয়েছি এরকম মানুষ দেখে, যে মনে করলাম যে ভালো কিন্তু তারপর দেখি যে না, তা একটু সাবধানেই মানুষ চিনতে হবে। FM পোকা ঠিকই বলেছে, মানুষকে আসলে সকালে বিশ্বাস করলেও বিকালে বিশ্বাস করা যায় না এরকম। তারপর বিকেল, শুভ বিকেল মুকুল ভাইয়া, অঙ্কুর বড়ুয়া, আপনার প্রোগ্রামের সাথে যুক্ত হলাম, শুনছি ভালো লাগছে। আচ্ছা, আর গ্রাম বাংলার একটা ছবি পাঠিয়েছেন, খুব সুন্দর লাগলো। এর মধ্যে আমাদের সাথে কদম ফুলের ছবি পাঠিয়েছে আমাদের তিতুমির, বর্ষা আসছে না, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে মনে হয় কদম ফুল খুব হবে, এবং খুব ভালো লাগে। কোনো এক সময় ছোটবেলায় গ্রামে যখন যেতাম, গোল গোল তো কদম ফুলের মধ্যে কাঠি দিয়ে মামারা গাড়ি বানিয়ে দিত আমাদেরকে, যে গাড়ি চালাও, মানে খেলনা গাড়ি আর কি, কদম ফুল দিয়ে চাকা বানাতো, ওর মধ্যে কাঠি দিয়ে তারপর দড়ি দিয়ে বেঁধে টানতাম, খুব সুন্দর এবং খুব ভালো লাগে, কদম ফুল আমার খুব পছন্দ। তারপর আমাদের সাথে ইয়ামিন যুক্ত হয়েছিল। ইয়ামিন লিখেছে, ভাইয়া সামান্তার মাথায় সমস্যা, ইয়ামিন বলতে চাচ্ছে সামান্তার মাথায় সমস্যা, সামান্তা পটল খেতে বলেন ঠিক হয়ে যাবে। আচ্ছা, সামান্তার মাথায় সমস্যা রয়েছে, ওকে পটল খেতে বলেন ঠিক হয়ে যাবে। সামান্তা, যে ইয়ামিন বলছে যে তোমার মাথায় সমস্যা, পটল খেলে ঠিক হয়ে যাবে। ভাইয়া, আপনার পটলের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলায় আমার নানু বাড়ি গেলে আমাকে পটল বলে ডাকতো। অনেকের নাম আছে পটল, আমি জানি না, এরকম শাকসবজি তরকারির নাম দিয়েও মানুষের নাম হয়, তাই না? যেমন আমার আপন খালার নাম হচ্ছে পেয়ারা খালা, নানা রেখেছিল। নানা কি পেয়ারা পছন্দ করতো কিনা জানি না, আমাকে আজকে জিজ্ঞেস করবো। পেয়ারা খালা, এরকম পেয়ারা। আমার এক বড় ভাই আছে আপেল ভাই, ইতালি থাকে, নাম রেখেছে আপেল। কেমন না নামগুলা, কেমন না, যা আপেল ভাই, আপেল 2 কেজি আপেল নিয়ে আসিস তো বাসায়, বাইরে গেলে এরকম বললে কেমন লাগবে না, এরকম। তো পটল ছিল, অনেকেই পটল ছিল। আমাদের এক এমপি না মিনিস্টার ছিল কোনো এক সময়, আমার মনে আছে ছোটবেলা, আমি তখন খুব মজা করতাম যে এরকম নাম হয় কিভাবে, তার নাম ছিল পটল। যারা সিনিয়র আছেন তারা হয়তো মনে করতো, আমি মনে করতে পারছি না, একদম এমপি ছিল কিংবা মিনিস্টারও ছিল মনে হয়, উনি পটল ছিল কি সাম পটল কিছু একটা নাম ছিল, তার সাথে পটল নামটা ছিল তার। ওকে, দিল দিল দিলওয়ালা, আমাদের দিলওয়ালা ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 4 জুন আমার বাবার মৃত্যু তারিখ, 2008 সালে বাবাকে হারিয়েছি, সবার কাছে দোয়া আছে। অবশ্যই আমরা দোয়া করব, এবং আমার বাবা নিয়েই আমি কষ্ট বুঝি। বাবা মা হারানো মানে ফার্স্ট ব্লাড, বাবা মা না শুধু বাবা মা এবং যাদের সন্তান নেই, এগুলো খুব কষ্ট। আমার এক বন্ধুর সন্তান হারিয়েছিল যে কোভিডের সময়, খুবই মনে পড়ে, খুব আদর করতাম বাচ্চাটাকে। তা সন্তান হারিয়ে ফেললে তখন বাবার কেমন লাগে দেখেন, ওটাও খুব কষ্টের। আর দিলওয়ালা আমাদের খুব ভালো একজন বন্ধু, 4 তারিখ বাবার মৃত্যু বার্ষিকী, আমরা অবশ্যই তার জন্য দোয়া করব। খালুকে আল্লাহ বেহেস্ত নসিব করুক এই প্রত্যাশা করি, এবং সেই সাথে আমাদের যাদের বাবা মা নিয়ে কবরবাসী হয়েছেন সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যাতে তাদেরকে বেহেস্ত নসিব করে। আর একটা কথা বলে রাখি, একটু পরে বলতাম হয়তো, যেহেতু মৃত্যুর কথা আসলো বলতে চাইনি, যে ঈদের পরে শো করছি। আমার এক কলিগ হচ্ছে শাফিন ভাই, আমাদের সাথে ঢাকা এফ এম এ কাজ করে, আমার সে একসাথে আমরা যাতায়াত করি, আমি যখন যাই সে বনশ্রী থাকে, আমি রামপুরা যাই, আমি শো শেষ হলে তার সাথেই যাই। তা গতকাল রাতে শাফিন ভাইয়ের আব্বাও মৃত্যুবরণ করেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যেটা। তা আমি আজকে শোর জন্য যেতে পারলাম না, এই আসরের পর তার জানাজা, তারপর মাটি দেওয়া হবে। তা শাফিন ভাইয়ের আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেস্ত নসিব করে। শাফিন ভাই খুব ভালো মানুষ, সবসময় বাবার কথা বলতো, ঈদের পর দিন থেকেই সে অসুস্থ, তো হুট করে তো মারা গেল। এটাই মানুষের হায়াত আসলে, কখন কে কখন মৃত্যুবরণ করবে কেউ বলতেও পারে না। ওকে, দিলওয়ালা ভালো থাকবেন, আর অবশ্যই আমরা দোয়া করছি, সেই সাথে আপনিও বেশি করে দোয়া করবেন। আমাকে আমাদের মসজিদের হুজুর বলেছিলেন, থেকে উঠেই দেখলাম যেটা। তা আমি আজকে শোর জন্য যেতে পারলাম না, এই আসরের পর তার জানাজা, তারপর মাটি দেওয়া হবে। তা শাফিন ভাইয়ের আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেস্ত নসিব করে। শাফিন ভাই খুব ভালো মানুষ, সবসময় বাবার কথা বলতো, ঈদের পর দিন থেকেই সে অসুস্থ, তো হুট করে তো মারা গেল। এটাই মানুষের হায়াত আসলে, কখন কে কখন মৃত্যুবরণ করবে কেউ বলতেও পারে না। ওকে, দিলওয়ালা ভালো থাকবেন, আর অবশ্যই আমরা দোয়া করছি, সেই সাথে আপনিও বেশি করে দোয়া করবেন। আমাকে আমাদের মসজিদের হুজুর বলেছিল যে আমাদের ডাকতে হবে না, সবসময়

0: সন্তানের দোয়া হচ্ছে সবচেয়ে ভালো আর কি, একদম মানে একদম আল্লাহ পছন্দ করে যে সন্তান আপনি বেশি করে আপনার বাবার জন্য দোয়া করবেন। আচ্ছা, তারপর আমাদের গিট্টু মিয়া যোগ হয়েছে। গিট্টু মিয়া লিখছে, শাকসবজি খেলে তো আরো মোটা হয়ে যাব। শাকসবজি খেলে আমি যতটুকু জানি মোটা হয় না, এটা ভালো আর কি, শরীর থেকে কেটে যায় আর কি ঝামেলাটা। শাকসবজি খেলে খুব একটা মোটা হয় না। এই যে ইমন, টাকা দিয়ে যান প্লিজ, ঈদের পরে দোকান খুলেছি তো, আপনার ঝামেলা করেন না আর কি। হ্যাঁ, টাকা টুকা দিয়ে দিয়েন, আমার যা সাইফুরের কাছে দিয়ে দিয়েন। ওকে, তারপরে ভাবনা জয়েন করেছে, অনেকদিন পরে ভাবনাকে পেলাম, গত সপ্তাহ ভাবনা ছিল না। ভাবনা ভাবনা সবাইকে ঈদ মোবারক। রূপকথা ভাবি কেমন আছে, মুকুল আন্টি শরীরটা কেমন আছে এখন? আম্মা ওই মোটামুটি চলছে আর কি, ঈদের দিন ভালো ছিল, আজকে গতকালকে আবার একটু খারাপ, আজকে আবার একটু চলছে। রাতে ঘুমাতে পারেনি, হঠাৎ হঠাৎ করে ঘুম হয় না, এত ওষুধ টুষুধ খায়, ওই শ্বাসকষ্টটাই আর কি খুব বেশি। হ্যাঁ, ডায়াবেটিসটা কোনোভাবেই কন্ট্রোলে আনা যাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা। ভাবনা দোয়া করবেন, আর আপনার মা কেমন আছে এটাও একটু আমাদেরকে জানাবেন। ওকে, আন্টিও তো অসুস্থ জানি। তারপর আমাদের দাদু, দাদু হচ্ছে জাকারিয়া জয়েন করেছে। কনফিডেন্স নিয়ে যে মানুষটা মেসেজ করেছে সে ঠিকই করেছে, এই বিষয়টা আমি শুরু থেকেই মেনে চলি। সবার সাথে সম্পর্ক রাখতে হবে, তবে একদম স্বাভাবিকভাবে, যোগাযোগ বন্ধ হয়ে গেলে যেন কষ্ট না লাগে, যেভাবেই নিজেকে তৈরি রাখতে হবে সেভাবেই। আচ্ছা, কারণ পরিস্থিতি বদলালেও মানুষ বদলে যায়, তাই সবার আগে নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু হওয়া দরকার। পুরনো গিট্টু মিয়ার কথা শুনলাম, আনন্দ ভাইয়ের জন্য এটা ঠিক আছে, টাকা মেরে দেওয়া ধান্দা করলে মান সম্মানের উপরে সরাসরি আঘাত। আনন্দ তো আসে না এখনো। হ্যাঁ,
1: টাকা না দিয়া কই যান?
0: এই টাকা দিয়ে যাবেন, আজকে কিন্তু সরা মানে করা চোখ রাখা হচ্ছে। আমাদের দুই গিট্টু আছে, সাইফুর এবং ওই আগে সত্যিকারের গিট্টুও চলে আসছে। ওকে, গানে যেতে চাই, গানের পর ফিরে আসছি। খুব সুন্দর একটা গান শুনবো এই মুহূর্তে, গানটার নাম হচ্ছে পাসৌরি।

শুনছেন ঢাকা এফএম 91.4 স্টুডিও হইতে 5টা বেজে 53 মিনিট, সময় শেষ হয়ে আসছে। এর মধ্যে আরবি জ্যোতি আমাদের সাথে জয়েন করেছে, সময় শেষ হয়ে আসছে মানে এই ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। আরবি জ্যোতি লিখেছে, ভাইয়া আজ আমার সাথে আমার সেই আপু শাহানা, যার বিয়ের আগে আমরা দুই বোন একসাথে তোমার শো শুনতাম, আজ আবারও দুজন একসাথে শুনছি। সে কয়েকদিনের জন্য থাকতে এসেছে আমাদের বাসায়, খুবই ভালো, বোন এসছে বাসায়, এটা তো খুবই আনন্দের ব্যাপার ঈদের সময়, তাই না? শাহানা আপুকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং সেই পুরাতন স্মৃতি মনে করে দিল। আচ্ছা, শাহানা এবং আরবি জ্যোতি একসাথে আমাদেরকে আমাকে শুনতো, শাহানা এবং জ্যোতি দুজনের প্রতি অনেক শুভকামনা রইল। জ্যোতি অনেক যত্ন করবে, হ্যাঁ, বোনকে কি কি খেতে চায়, যদি পটল ভাজি খেতে চায় খাওয়াবে। আর ওই যে পটল ভাজির রেসিপিটা দিলাম না, ওটা কিন্তু খুব মজা, গরুর মাংসের কিমা করে পটলের মাথা কেটে পটলের ভিতরটা চামচ দিয়ে পরিষ্কার করে ওর মধ্যে কিমা আগে রান্না করতে হবে, তারপর কিমাটা ওর মধ্যে দিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে পটলটা, একটু বড় বড় পটল হলে ভালো, তারপর তেলের মধ্যে ভাজতে হবে আর কি। হ্যাঁ, একদম সুপার, অদ্ভুত মজা পটলের সাথে সেই কিমা, সেরকম মজা। আর বি জ্যোতি রিধুনের সবগুলো গান অসম্ভব সুন্দর, সত্যি তাই, জ্যোতির মনে আছে রিধুনের গানগুলো। জাকারিয়া খান, আফসানা, মিমি, অভিনন্দন আমাদের সাপ্তাহিক মেলার নতুন সদস্য। আচ্ছা, সামান্তা, বেস্ট ফ্রেন্ড হলো আলুর মতো, সবকিছুর সাথে মানিয়ে যায়, সত্যি কথা বলেছে। আপেল ভাই, পেয়ারা আপু, আমার ভাই হচ্ছে, বন্ধুর নাম হচ্ছে আপেল ভাই, হ্যাঁ বড় ভাই, আর পেয়ারা খালা আমার, ঠিক আছে এরকম। তারপর সোহেল মাসুদ আমাদের সাথে জয়েন করছে, ঈদ মোবারক, লালমাটিয়া থেকে শুনছি, সোহেল ভাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর সামান্তা লিখেছে, মানুষ সারা জীবনেও চেনা যায় না, সারা জীবনেও মানুষকে চেনা যায় না, সত্যি বলেছে সামান্তা, মানে খুব ভয়ঙ্কর ব্যাপার, খুব চেনা খুব কঠিন ব্যাপার। তবে আমাদের বন্ধু ভাগ্যটা খুবই ভালো, আমি যে বারে বারে বলি, আমরা যে 8-10 জন বন্ধু আছি আমাদের একদম ছোটবেলা থেকে, আমাদের মধ্যে এই জিনিসটা নাই আর কি, মানে কেউ বেইমানি করার কেউ নাই আর কি, সবার মধ্যে চমৎকার একটা মিল। ওই যে এক বন্ধু এখন বিদেশ থাইল্যান্ডে গেছে বেড়াতে ঈদের পর, ওর ভাই বোন সবাই মিলে একদম বিশাল গ্রুপ, তা খুব মিস করছি, আড্ডা হচ্ছে না ওর জন্য, ওর চেম্বারে বসতাম, গল্প করতাম, তা এরকম। তা আমাদের এই ভাগ্যটা ভালো, তবে আসলে মানুষ চেনা খুবই কঠিন, মানুষের সাথে সম্পর্ক রাখা খুব কঠিন, সামান্তা লিখেছে। তারপর ফাহিম রহমান, ঈদ কেমন কাটলো সবার, আশা করি সবার ঈদ ভালোই কেটেছে, কেউ তো খারাপ কিছু বললো না এখনো। আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ফাহিম। এফএম পোকা জাহাঙ্গীর আলম, কে যেন ফেসবুকে লিখেছেন যে, স্বামীকে দ্বিতীয় বিয়ে থেকে বাঁচাইতে চাইলে কিউট কিউট আচরণ করুন, এই পর্যন্ত ঠিক ছিল ভাই, কিন্তু এরপরে তিনি নাকি লিখেছেন, স্বামীকে দ্বিতীয় বিয়ে থেকে বাঁচাইতে চাইলে সপ্তাহে একদিন সকালে পান্তাভাত দিন, এতে তার মাথা ঠান্ডা থাকবে, কিন্তু দুঃখজনক হলো এই পোস্ট দেখে বউ আজ সকালে পান্তাভাত সামনে হাজির করলেন, ভাই আমরা বিবাহিত পুরুষ, আমরা আপনাদের কি ক্ষতি করলাম? আচ্ছা, আপনার বউ আপনাকে পান্তা দিয়েছে না? আচ্ছা, আমাদের সাইফুর কিন্তু পান্তাভাত খায় মাঝে মাঝে সকালবেলা। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার বার, আমি বিয়ে করব মঙ্গলবার ভোর দুপুরে, আচ্ছা কোনো শুক্রবার না, দেখবো কে কে রিয়েল ফ্রেন্ড যারা অফিস থেকে ছুটি নিয়ে বিয়েতে আসে। আচ্ছা, মঙ্গলবার ভোর দুপুরে, আচ্ছা মঙ্গলবার দুপুরবেলা আর কি অফিস থেকে ছুটি নিয়ে আসে, ওকে ঠিক আছে। আপনি আসলে আমাদের খাওয়াতে চান না, এই কারণেই আপনার এই চিন্তা ভাবনা যে আমি একটা গ্যাপের মধ্যে বিয়ে করে ফেলবো। আফসানা মিমি ভাইয়া, আমি ফরিদপুর থেকে শুনছি, ভালোবাসা জানিও, শুনছি ভালোবাসা জানিও, সবাইকে ভালোবাসা জানিয়ে দিলাম। শ্যাম্পু, পুরুষ মানুষের ফেসবুক ছবি ছাড়া পছন্দ করি না, তারা থাকবে পাকঘরে। আচ্ছা, তারা পাকঘরে থাকবে। মর্জিনা লিখেছে, পটল পটল করতে করতে পটলের রেসিপি দিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে রেসিপি শেয়ার করবেন, শ্বশুর শাশুড়ি হজ শেষ করে আসতে ইনশাল্লাহ বাপের বাড়ি যাব, ইনশাল্লাহ আপনি বাপের বাড়ি যান। আচ্ছা, সামান্তা লিখেছে, বরবটি আর পটল দুইটা নিয়ে কবিতা লিখবো, ওকে চমৎকার, লিখে ফেলো, সবজি নিয়ে কিমা পটল সেই খেতে আমি খেয়েছি। আচ্ছা সামান্ত, এটা খেয়েছে ভাইজান আনন্দ বেটা, চোরের আর্জেন্টিনার দলের সাথে সে স্টার হয়েছে, হাত দিয়ে গোল দিয়ে। আচ্ছা, নানা রকম কথা বলছে, আমার তো মেজাজটা খারাপ করে দিল, গিট্টু মিয়ার চাকরি থাকবে না, কিন্তু আমি কিন্তু বলেই দিলাম, আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার, মাথা গরম হয়ে গেছে, গান শুনে ফিরে আসছি, ওকে।

শুনছেন ঢাকা এফএম 90.4। আর সবার সাথে একটা তথ্য আবারও শেয়ার করতে চাই। শুরু হইতে এই মুহূর্তে সন্ধ্যা ৬টা। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, আর এর মধ্যে অনেকেই আমার সাথে আবারও জয়েন করেছে। এফ এম পোকা লিখেছে, আপনার ঈদের বাজেট কত সেটা আসলে কোনো বিষয় না, আপনার ঈদের পোশাকটা কতটা আলাদা সেটাও তেমন গুরুত্বপূর্ণ না। আপনি অরিজিনাল ড্রেস কিনেছেন নাকি রেপ্লিকা সেটাও বড় কিছু না, সবচেয়ে বড় কথা হলো আপনি ঈদে নিজের বাসায় বাবা মা আর পরিবারের সাথে একসাথে কাটাতে পারছেন কিনা, এই সময়টাকে উপভোগ করুন, কারণ এই মুহূর্তগুলো জীবনের সবচেয়ে মূল্যবান। বা আজকে আমাদের ময়মনসিং এর এফ এম পোকা খুব সুন্দর সুন্দর কথা লিখছে, এবং সত্যি তাই, মানুষের আসলে পোশাক, বাজেট, টাকা পয়সা এগুলো কিছু না, পরিবার নিয়ে থাকা এবং পরিবারের সাথে যে ভালোবাসা বিনিময় এটাই হচ্ছে আসল। এবং এই মুহূর্তগুলো আসলে যখন না থাকে, যেমন আমার বাবা এখন নেই, আমি খুব মিস করি, মানে আমার এই যে কোনো অকেশন আসলে, ঈদ আসতে বিশ্বাস করেন খুব খারাপ লাগে, নামাজ পড়েই আব্বার কবরে গেলাম, তারপর সারাদিনই মানে যখনই খেতে যাই, কারণ আব্বা সালাদ খুব পছন্দ করতো, মানে মাংস না, এমনিতেও তরকারি রান্না করলেও আব্বা বলতো যে সালাদ কই, আমার টমেটো শসা দিয়ে খুব সালাদ সে পছন্দ করতো। তা আমার ঈদের দিনও এরকম খাওয়ার সময় সালাদ দেখতে মনে হয় যে আব্বা এরকম মাংস দিয়ে সালাদ খেতে খুব পছন্দ করতো। তো ওই মুহূর্তগুলো অনেক দারুণ, কিছু সময় একসাথে বসে খাওয়া এটা তো আর জীবনে সম্ভব না। তো এই কারণেই এই পারিবারিক যে বন্ধন, এই সময়টা আমাদেরকে অবশ্যই, যারা বেঁচে আছে তাদেরকে ওই সময়টা দিন, কেননা এই সময়টা আর পাবেন না, এগুলো কোনো এক সময় স্মৃতি হয়ে যাবে। ওকে, এফ এম পোকাকে অনেক ধন্যবাদ। ভাবনা আবারও আমার সাথে জয়েন করেছে, আমার মা মোটামুটি ভালো আছে। আসলে মুকুল, আমাদের মাদের বয়সের কারণে ওনারা কিছুদিন ভালো থাকে, কিছুদিন খারাপ থাকে। গিট্টু ভালো হবে না বলছি, আমি কিন্তু আর্জেন্টিনার দল। আচ্ছা, সাইফুরকে একটা মাইক দিতে হবে, এই যে ভাবনাও আর্জেন্টিনা, সামান্তা আমরা একটু দলাদলি শুরু করে দিই। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে যাবে 12 তারিখে, আমি বলেই দিলাম, মানে এখানে কোনো গুপ্ত হওয়ার কিছু নাই যে আমি আর্জেন্টিনার সাপোর্টার আর কি। তা ঘটনা হচ্ছে যে কোনো সময় ছোটবেলায় আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম, কিন্তু তারপর আমি কেন জানি ম্যারাডোনার প্রেমে পড়ে গেলাম। ম্যারাডোনাকে দেখে দেখে তারপর মেসির খেলা, আস্তে আস্তে কেমনে জানি আমি আস্তে আর্জেন্টিনার দিকে চলে আসছি আর কি। এই আমার বন্ধুরাও বলে আর কি, যেটা কনভার্টেড, এটা খুব বেইমান, খালি দল চেঞ্জ করে, তা আমি আর্জেন্টিনার সাপোর্টার। ওকে, ভাবনাকে পেয়েছি, আর সামান্তা জ্যোতি এদের অবস্থা একটু জানতে চাই, এরা বলবে না হয়তো, প্রকাশ করলে অসুবিধা নেই, এটা তো রাজনৈতিক কোনো দল না, তা না, রাজনৈতিক আলোচনা আমরা করতে যাই না, কিন্তু খেলার ক্ষেত্রে আমরা মারামারি করতেই পারি, আমি আর্জেন্টিনার সাপোর্টার, সাইফুর ব্রাজিলের সাপোর্টার এরকম। আর ভাবনার কথাটা ঠিকই বলেছে যে আসলে আমাদের মায়েরা বয়স হয়েছে, তাই একদিন ভালো থাকে তো একদিন খারাপ থাকে, যে আমারও একই অবস্থা। এই ঈদের দিন মানুষজন আসলো, আম্মা খুব ভালো, আমি ভাবলাম যে আম্মা খুব সুস্থ হয়ে গেছে, তারপর দিন আবার এমন, কালকে রাতে আবার বলছে যে বাবা গরম পড়েছে খুব, আমি বললাম হ্যাঁ মা প্রচণ্ড গরম, আবার ফ্যানও পুরা ছাড়তে দেয় না, বলে যে আমার গা ঘেমে যায়, ফ্যান ছাড়লেও আবার ঠান্ডা লেগে যায়, ওই যে অ্যাজমা, শ্বাসকষ্ট রিয়ে, মানে এই একটা, মানে কেমন একটা দোমনার মধ্যে থাকে আর কি সবসময়। তা দোয়া করি সবার বাবা মাই যারা অসুস্থ বয়স হয়ে গেছে তারা সবাই ভালো থাকুক, আমরা এই প্রত্যাশা করি আর কি, দোয়া করি আমরা। হ্যাঁ, ভাবনা আমাদের তো আর কিছু করার নেই। তারপর আমাদের গিট্টু মিয়া লিখেছে, ভাইজান গানটা খুঁজে পেয়েছেন? আচ্ছা গিট্টু, গান খুঁজে পাচ্ছি না, এই গানটা মানে নাই আমার দোকানে, হ্যাঁ অনেকভাবে সার্চ দিয়েছি, নাই। প্রোপাইটার মুকুল সরকার, আচ্ছা মুকুল টি স্টল, এখানে চা বিস্কুট পাওয়া যায় একটা ছবি পাঠিয়েছে। আচ্ছা মুকুল টি স্টল, এটা কি সত্যিকারী এআই নাকি সত্যিকারী দোকান? মুকুল টি স্টল দেখতে পাচ্ছি, চা বিস্কুট নাস্তা পাওয়া যায়। আচ্ছা মুকুল সরকার, আচ্ছা আচ্ছা ওই লোকের নাম মুকুল সরকার, আরে কঠিন দোকান আমার নামে, ওকে ভেরি গুড। আর আমাদের গিট্টু জানি কি বলতে চায়, কি জানি, ঈদের পর সবাই আসছে, শুভেচ্ছা স্বাগতম দিয়ে দিল আমাদের সবাইকে, যেহেতু ঈদের পর আমরা এসেছি। ওকে, আবারও গানে যেতে চাই। গানের আগে এর মধ্যে আমাদের সাথে কে জয়েন করেছিল, এটা অমৃত বোস, আচ্ছা আমি পর্তুগালের সাপোর্টার, CR7, আচ্ছা রোনাল্ডো, ওকে
পর্তুগালের সাপোর্টারও পাওয়া গেল। তবে পর্তুগাল কেমন করবে জানি না ওয়ার্ল্ড কাপে। আমি এবার আমি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে এবার ব্রাজিল খুব ভালো করবে ওয়ার্ল্ড কাপে। কেননা ব্রাজিলের 2022 সালের যে টিম, সেখান থেকে 15 জন প্লেয়ারকে তারা এই দলে নিয়েছে। তাহলে তারা একটা একটা ওয়ার্ল্ড কাপ খেলা 15টা প্লেয়ার অভিজ্ঞ, এবং আরো কি জানি রাফিনো, আমি নাম তো ভুলে যাই, নামগুলো ভুলে যাই, ভিনিয়াস না ভিনিয়াস রাফিনো, দুজন তো খুবই ভালো খেলছে এই যে লিগের মধ্যে, স্প্যানিশ লিগে। তা এরা খুব ভালো খেলে, এর মধ্যে নেইমার যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু ব্রাজিল এবার খুব ভালো টিম আমি মনে করি। আর ফ্রান্স স্পেন এরা বরাবরই ভালো টিম সবসময়, ইংল্যান্ডও ভালো টিম, তা বলা যায় না। তো পর্তুগালের আশা সম্ভাবনা আমি সব একটু কমই দেখছি আর কি, এদের আশা নাই মনে হচ্ছে। যাই হোক, গান শুনে আবার ফিরে আসছি। অমৃত, রাগ করার কিছু নেই, যেটা বাস্তব এটাই বলছি আর কি। সাপোর্ট করা যাবে, সাপোর্ট করলেই যে দল চ্যাম্পিয়ন হতে হবে এমন কোনো কথা নেই, তাই না? আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি বলে যে আর্জেন্টিনা এবার চ্যাম্পিয়ন হবে তা তো বলছি না। এবার আমার কেন জানি মনে হচ্ছে যে ব্রাজিলের সম্ভাবনাই বেশি চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক তারপর কি হয়, কেননা শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে স্পেন, ফ্রান্স এবং কি বলে যে ইংল্যান্ড, এরাও কিন্তু খুব ভালো অবস্থান রয়েছে। ওকে, আমরা এবার আরফিনডমে ফিচারিং শোনাবো, কাজী শুভর কণ্ঠে শুনব। আমার তো খালি ওই যে মাংসের কিমা দিয়ে পটল খেতে ইচ্ছে করছে, খেয়ে ফেলবো, কালকেই খেতে হবে মনে হয়। হ্যাঁ, খাই, কদিন বাঁচবো, যখন যেটা মনে হয় খেতে হবে। আজকে একটা রেসিপি বানিয়েছি, আজকে সিজলিং বিফ বানানো হবে রাত্রেবেলা, দেখেছি ইউটিউবে কিভাবে বানায়, বানাবো, সব রেডি করে রাখতে বলেছি, আমি গিয়ে বানাবো, খেতে হবে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: টাকা না দিয়া কই যান, টাকা না দিয়া কই যান।
5: আজকে সাবধান, কিন্তু আজকে একদম দুই গিট্টু চলে আসছে, মোটামুটি সদা সতর্ক দৃষ্টি আর কি আমার। ঈদের পরে বুঝছেন পকেট পুরো পাকা, এই পাকা অবস্থায় কেউ টাকা টুকা না দিয়ে চলে যাবেন না আর কি। ফেসবুকে আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, হৃদয়ের মাঝে হোগলার বেড়া কি লিখেছে, প্রাচীন বাংলায় যে সময় মেয়েদের বিয়ে হতো, ওই সময় বিয়ে করলে আমার এখন একাধিক নাতি নাতনি থাকতো, তারা বেড়াতে আসতো, হই হুল্লোড় চেঁচামেচি করে বাড়ির মাথা করতো। আমি বলতাম, ওরে আস্তে আস্তে এই বয়সে তোদের সাথে আর পারি না। মেয়ে এসে বলতো, কোমরের ব্যথাটা কি বেড়েছে মা, একটুও নিজের খেয়াল রাখো না, তার বদলে পড়তেছি, পড়েই যাচ্ছি, পড়েই যাচ্ছি, বছর বছর বাচ্চা উৎপাদন করার বদলে প্রতি বছর পরীক্ষা দিতেছি, বিয়ে দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি, শেষ হয় না। আচ্ছা, ও শ্যাম্পু লেগেছে, ওকে। প্রাচীনকাল তো আর এখন নাই, এখন বর্তমান যুগে কি বলে, একটি সন্তানই যথেষ্ট, না দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়, এরকম কিছু একটা বাণী থাকে আর কি। তারপর আমাদের সাথে জয়েন করেছিল উম্মে রায়হান, মুকুল ভাই ঈদ মুবারক, রায়হানকেও ঈদ মুবারক, যদিও শেষ হয়ে গেছে ঈদ। আজহার ইসলাম ফ্লেভার, ঈদ মুবারক, ওয়েলকাম টু মুকুল স্ট্রিট স্টল, সিলেট থেকে জয়েন করেছে আজহার ভাই। হৃদয়ের মাঝে হোকলার বেড়া, আমি যাকে নিয়ে কুড়ে ঘরে কুড়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি, আসলে সে নাকি পাঁচতলা বিল্ডিংয়ে থাকে। আচ্ছা, এটা থাকতে পারে, সিনেমা দেখেন না যে ওমর সানি গরিব থাকে, মৌসুমী বড়লোক থাকে, বিয়ে হয়ে যায়, তারপর থাকে আর কি, কষ্ট হয় একটু থাকতে। তা জিনিসটা হচ্ছে যে কুড়ে ঘরে এখন কেউ থাকে না আর কি, ওই স্বপ্ন দেখে লাভ নেই। মোটামুটি একটা টিনের একটা মোটামুটি একটু কি বলে, একটু মানসম্মত না হলে কঠিন ব্যাপার আর কি, পাঁচতলা থেকে এসে থাকবে, বুঝলেন না, কুড়ের ঘরের মধ্যে থাকা একটু কঠিন হয়ে যাবে তার জন্য। এত কষ্ট দিয়ে না ভালোবাসার মানুষকে, ওকে। আপনি একটু চেষ্টা করেন, কাজকর্ম করবেন, একটু ভালো থাকেন না, অসুবিধা কি, ভালো থাকা তো দোষের নয়। তারপরে মুকুল ভাই আমি উপস্থিত, উম্মে রায়হান অনেক ধন্যবাদ, সামান্তা লিখেছে আপনি রান্না করতে পারেন। সামান্তা, যেটা হচ্ছে যে আমি টুকটাক কিছু রান্না করতে পারি আর কি, রান্না মনে হচ্ছে যে মানে ওইভাবে না, মানে একটু মজার কিছু বানাতে পারি আর কি, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাই, নুডলস রান্না করতে পারি। হ্যাঁ, তা আজকে যেটা বানাবো হচ্ছে ওই যে সিজলিং বিফ বানাবো আর কি, মাংস চিকন চিকন করে কেটে ক্যাপসিকামটা ওইটা মশলা দিয়ে আগে কি বলে একটু পানি দিয়ে সিদ্ধ করে রাখতে হবে, তারপরে ক্যাপসিকাম, তারপরে কি বলে টমেটো কিউব করে, তারপর ওর মধ্যে পেঁয়াজ থাকবে, রসুন থাকবে, এগুলোর মধ্যে মাংসটা মিক্স করব, তারপর সয়া সস দিব, টমেটো সস দিব, তারপরে কি দিব জানি, ওয়েস্টার সস দিব, নানারকম সস দিয়ে মাখামাখি হবে, তারপর শেষে একটু বাটার কিংবা ঘি, যদি বাটার না থাকে তাহলে ঘি দিয়ে একটু আবার একটু মাখবো, তাহলে একটা সেন্টটা ভালো বের হবে, খুব মজা হয় আর কি, সেরকম খাবার। হ্যাঁ, এই কিছু না, ইউটিউবে সার্চ দিন, দেখলেই পাবেন, খুব সোজা। আমি ওই যেগুলো চাইনিজে গেলে তো মানুষ খায় না, সিজলিং বিফ, সিজলিং চিকেন, তা আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে রেসিপিটা পেয়ে যাবেন। তা আমি দুই তিনটা দেখে যেটা ভালো লাগলো মনে মনে কল্পনা করে ওটা বানাবো আজকে রাতে, ওকে। তারপর আর কালকে খেতে হবে হচ্ছে ওই যে পটলের মধ্যে যে মাংসের কিমা দিয়ে পটলের যেটা বানায়, পটলের দম দোরমা না দোরমা কি জানি একটা বলে। আচ্ছা, আর সামন্তা লিখছে প্রতিটি শোতে আমাকে টপিক ধরিয়ে দিবেন। আচ্ছা, চেষ্টা করবো, আমার তো কোনো টপিক নেই, কথা বলতে বলতেই টপিক এসে যায়। যেমন আজকে পটল নিয়ে সামান্তা অনেক কথা বলেছে, আর সামান্তা লিখেছে আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, ভাবনাকে পাওয়া গেল, সামান্তাকে পাওয়া গেল, আর আমি সাইফুর একা হচ্ছে ব্রাজিল, না ওকে, কোনো সমস্যা নাই। এবার ফাহিম রহমান লিখেছে আমি আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা সাপোর্টার কিন্তু অনেক বেশি। আচ্ছা, সামান্তা লিখেছে তোমার বন্ধু ভাগ্য ভালো আর আমার কথা বন্ধু ভালো। আচ্ছা, ওকে, ধন্যবাদ, দূর থেকে আমাদের না দেখেও সামান্তার সাথে আমাদের যে বন্ধুত্ব এটাও খুব ভালো। তারপর শাহানার SMS-টা পড়লাম, আরবি জ্যোতি আমাদেরকে লিখেছিল, আরো অনেক কথা আছে হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে, এগুলো একটু পরেই আবার পড়ে শোনাবো কে কি লিখলো, আর এর মধ্যে আমাদের গিট্টু সবাইকে ভালো থাকো সবাই, শুভেচ্ছা স্বাগতম দিয়ে দিয়েছে। আর আমরা গান শুনতে চাই, এই মুহূর্তে যে গানটা শুনবো সেটা হচ্ছে দলছুটের গান।

0: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।
1: মজা লাগে লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
2: রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, আর এর মধ্যে আমাদের সাথে জয়েন করেছিল, আচ্ছা আজকে মনে হয় নতুন জয়েন করেছে, কেমন আছেন ভাই? ভালো আছি ভাইয়া। মুকুল ভাই শো কখন? আচ্ছা এটা মুকুল ভাই শো, আচ্ছা আগে লিখেছেন, আচ্ছা মুকুল ভাই শো হচ্ছে সোমবারে, আজকে পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম, আমি আমিনুল কুয়েত থেকে শুনছি। আপনি কি সেই মুকুল রেডিও ফুর্তিতে ছিলেন ভাই? আমি আপনাকে অনেক আগে থেকে শুনি, অনেক ধন্যবাদ আমিনুল ভাই। আমি সেই রেডিও ফুর্তির সেই মুকুল, ঘুরতে ঘুরতে মানে অনেকগুলো রেডিওতে কাজ করলাম, কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে ঢাকা এফএম এর সাথেই যুক্ত আছি। আগে ফুল টাইম কাজ করতাম, এখন সপ্তাহে একদিন শো করি, আর অন্যান্য ভয়েসের কাজ টাজ করি। রেডিওর ভালোবাসার জন্য রেডিও ছাড়তে পারি না, একটা দিন আসি আর কি আপনাদের সাথে কথা বলি। ওকে, আপনি আমাকে চিনেছেন, আমার খুব ভালো লাগলো যে অনেকদিন পর, মানে এটা একটা বিশাল ব্যাপার তাই না, কত আগের মানুষটা এখনো আপনি আমাকে মনে রেখেছেন, কিংবা আমিও এখনো শো করে যাচ্ছি, এটা একটা ব্যাপার আর কি। আমার সময়ের কেউই এখন আর শো করে না, আমি যখন 2006 থেকে শুরু করেছি সেই সময়ের কেউ এখনো এখন আর শো করে না, তারা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে টিভি টিভিতে চলে গেছে, কিন্তু আমি রয়ে গেছি ওই একা একাই একদিন শো করি। ওকে আমিনুল ভাই কুয়েত থেকে আপনি শুনছেন, অনেক ধন্যবাদ, আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ওকে, দিলওয়ালা লিখেছে, আমি ছোটবেলা থেকেই যখন থেকে খেলা বুঝি তখন থেকে আর্জেন্টিনার সাপোর্টার, আমি থাকবো ইনশাআল্লাহ। রাগ করলা ব্রাজিলবাসীরা? আচ্ছা আচ্ছা, দিলো আলো আমাদের সাপোর্টার সামন্তা, আমাদের দল কিন্তু বিশাল ভারী। হ্যাঁ, গিট্টু মনে হয় কোনো চান্সই পাবে না এখানে, হ্যাঁ উল্টাপাল্টা কিছু বললে একটু মারটার খাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাদের দোয়া আশীর্বাদ এখন অনেকটা ভালো, সকালে মর্নিং ওয়াকের সময় যে সমস্যা হতো ওষুধ সেবন করার পর সেই সমস্যা হয় না, তারপর আবার ডাক্তার দেখাবো কয়দিন পরে। আচ্ছা, জেনে খুব খুশি হলাম, আমাদের অঙ্কুর বড়ুয়া নিয়মিত শ্রোতা, সে একটু হার্টের অসুখে ভুগছিল, যাই হোক এখন ওষুধ খাচ্ছে, এখন সে ভালো আছে। আর মর্নিং ওয়াকে যদি আপনার সমস্যা হয়, আপনি কিন্তু বিকেলবেলা হাঁটার ইয়াটাও ভালো, অনেকেই বলে, আমি অনেকগুলো আর্টিকেল পড়েছি দেখেছি যে সকালে ঘুম থেকে উঠে অনেকেই একটু অস্থির থাকে, যেমন আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হয় না, মানে ঘুম থেকে উঠলে যাই না, অনেকক্ষণ বসে থাকতে হয়, মানে আমার বুক কাঁপতে থাকে, মানে একদম অস্থির একটা ব্যাপার। আমি খুব আস্তে মুভমেন্ট করি, মানে সকালে উঠে দাঁত ব্রাশ করে মুখটা ধুয়ে একটু বসে থাকি, তারপর এক গ্লাস পানি খাই, তারপর আস্তে আস্তে নাস্তা খাই, তারপর পেপার পড়ি, তারপর আমি নর্মাল স্বাভাবিকভাবে আসি আর কি। যেহেতু আমার রেগুলার অফিস করতে হয় না কিংবা ওরকম কাজ নেই, আর আমার ওই বয়েজের কাজগুলো থাকে হলো বিকেল সন্ধ্যায় আর কি, কোনো স্টুডিওর যে কাজগুলো থাকে তো বিকেল সন্ধ্যায় যাই, আর এটাও তো রেগুলার না, সপ্তাহে দুদিন তিন দিন এরকম হয়, কখনো থাকেও না, তো সপ্তাহে একদিন দুদিন তো থাকি আর কি, এরকমভাবে যাই, আর কখনো থাকে না, ঈদের সময় এখন একদম বন্ধ, তো এই কারণে আমার সকালে ওঠার এত তাড়া নেই। তবে আমি অনেককেই শুনেছি যে বিকেলবেলা সে হাঁটাহাঁটি করে, পার্কে যায়, এক্সারসাইজটা ভালো, তা আপনার যদি সময় থাকে আমার মনে হয় যে সন্ধ্যার পর কিংবা বিকেলবেলা আপনি করতে পারেন। ওকে, আর অঙ্কুর বড়ুয়া অনেক দোয়া রইল, আপনি আমরা সবাই আমাদের লিসনাররা সবাই আমরা ভাই বোন বন্ধুর মতো হয়ে গেছি, ঘরের মানুষই মনে করি, সবাই সবার জন্য দোয়া করি, কেউ অসুস্থ হলেই তার জন্য দোয়া করি আমরা। ওকে, আর আপনার জন্য দোয়া করছি, ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, ডাক্তারের পরামর্শে আপনি চলবেন। আচ্ছা, দাদু লিখেছে, জাকারিয়া আমি যখন খেলা দেখি আর খেলা শুরু হওয়ার আগে আমি কোনো একটা দল সাপোর্ট করি, আমি পার্মানেন্টলি কোনো দলের সাপোর্টার না। আচ্ছা, ও জাকারিয়া কোনো দলেরই সাপোর্টার না আসলে সে। আচ্ছা, তারপর এফএম পোকা মমিন সিং থেকে, মা বাবার প্ররোচনায় নিজের স্ত্রীকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না, ধন্যবাদ। আচ্ছা, এটা তো একটা অবাস্তব কথা বলছেন, আমি জানি না, আমি আমার লাইফে আমি কখনো দেখি নাই যে বউকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আর কি, মা বাবা তো অতদিন বাঁচবেই না, মানে বউ বৃদ্ধাশ্রমে যাওয়ার অবস্থায় তো বাবা মাই থাকে না, আপনি এটা কি লিখলেন আমি জানি না কিছু, যে মা বাবার প্ররোচনা নিজের স্ত্রীকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। আচ্ছা, আমি এই কথার সাথে আপনার একমত নই, আমি কথাটার কোনো আগা মন্দু মাথা কিছুই বুঝলাম না। ওকে, সামান্তা গিট্টু মিয়া রয়েছে, আচ্ছা আমাদের অরিজিনাল গিট্টু তো আজকে একটু অংশগ্রহণ করেছে, পোকের নামটা শুনেছে আপনারা, যে পক পক পক পক বলে না, এই পকের একটা নামটা আছে, পক পক পক পক পক পক পক পক পক পক পক পক, এরকম হাঁস মুরগি ডাকে না, পক পক পক পক কক কক কক, এই পকের একটা নামটা আছে, তা আমাদের গিট্টু আপনাদের একটু পকের নামটা শোনাতে চায়, একটু শুনে দেখেন তো পকের নামটা কেমন লাগে।
3: পক একে পক, পক দুগুনে পক পক, তিন পকে পক পক পক, চার পকে পক পক পক পক, পাঁচ পকে পক পক পক পক পক, ছয় পকে পক পক পক পক পক পক, সাত পকে পক পক পক পক পক পক পক, আট পকে পক পক পক পক পক পক পক পক, নয় পকে পক পক পক পক পক পক পক পক পক, দশ পকে পক পক পক পক পক পক পক পক পক পক। মাই হয়েছে?
2: আরে সাবাস, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে ভাই। গিট্টু ভালো হয়েছে, পকেট নামটা ভালো হয়েছে। যাই হোক, আমরা এখন গানে যেতে চাই, গানের পর আবারও ফিরে আসবো। আমরা ঋতুরাজ এবং নন্দিতার কণ্ঠে কোক স্টুডিওতে ছিল আর কি। হ্যাঁ, একটা নজরুল সঙ্গীত, বুলবুলি নীরব নার্গিস না, ওইটা না, বুলবুলি তো ওইটা, হ্যাঁ নজরুল সঙ্গীত তারা করেছিল, একটা ভালো লেগেছিল। তা আমরা গানটা শুনি, গানটা শুনে ফিরে আসছি। আর এর মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কে জয়েন করেছে, ছবি পাঠিয়েছে, দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম মুকুল ভাই, ঈদ মোবারক, বাংলা গান এত সুন্দর, ঢাকা এফএম না শুনলে বুঝতে পারতাম না, তার সাথে তোমার সুন্দর উপস্থাপনা কি আর বলবো, একদম ঝাক্কাস। আর রায়হান সৈয়দপুর থেকে আমাকে লিখেছে আর কি, তার খুব বাংলা গান ভালো লাগে এবং ঢাকা এফএম এর বাংলা গানগুলো তার ভালো লাগছে। ওকে, অনেক ধন্যবাদ রায়হান, আমাদের সাথেই থাকবেন সবসময় আর অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য, আমিও আপনার জন্য দোয়া করি। গান শুনি,

0: গান শুনলাম বুলবুলি, আর স্টুডিও হইতে 6:30 আর একটু পর তো মাগরিবের আজানের নামাজের সময় গেছে। আর এই গানের মাঝখানে আমি একটা এত মজার জিনিস, একটা ডিম সিদ্ধ খাবো, তা রান্নাঘরে গিয়ে আমাদের যে কিচেন রুম, কিচেন রুম, আচ্ছা সেখানে গিয়ে দেখি যে লবণের কৌটা, তা লবণ ডিমের মধ্যে দিলাম, তা অন্ধকারের মধ্যে বুঝেও নেই, মানে লবণটা বেশি পড়ে গেছে, জঘন্য মুখে দিয়েছি, একদম পুরো মুখ টুক পুরে এতগুলো লবণ খেয়ে ফেলেছি, আমার ডিমটা পুরো মাঠে মারা গেল আর কি। যাই হোক, পরে রুটি রুটি খেতে হবে। ওকে, এর মধ্যে হোয়াটসঅ্যাপে জয়েন করেছে, ঠিক আছে, শিশু ক্লাস থেকেও যদি আরো ছোট কোনো ক্লাস থাকে তাহলে ওই ক্লাসের মধ্যে এই নামটা দেওয়া হতো। আচ্ছা, পকের নামটাটা না, পক এককে পক, পক দুগুণে পক, পক পক তিন পকে পক, পক পক চার পকে পক, পক পক পক পাঁচ পকে পক, পক পক পক, এভাবে আর কি। হ্যাঁ, সুন্দর, পকের নামটা কিন্তু খুব ভালো। আচ্ছা ওকে, তারপর আমাদের সাইফুল লিখেছে, পানামার বিপক্ষে ব্রাজিলের স্কোর লাইন মনে করিয়ে দেয় 2018 সালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সেই 6-1 গোলের হার। আর্জেন্টিনার কি 6-1 কথা বলছেন, 7-up কথা কি ভুলে গিয়েছেন নাকি? একটু আগে দিলওয়ালা বলছিলাম, এটা বলতে চাইনি, কিন্তু এই সব 6-1 কথা বললে তো 7-up কথা চলে আসে। আচ্ছা, পোলাপান ভালো না, এএফ এর অতীত মনে করিয়ে দিয়ে আয়, রাগ করলা না, 7-up কথা মনে পড়ে গেল 6-1 কথা শুনে। কোথায় যাবেন আপনারা, যে এমন একটা বিপদের মধ্যে আটকে আছেন, এই 7-up যে কি হলো, ওই সেই খেলাটা আমি দেখেছিলাম, চোখে মনে একটা স্বপ্নের মতো ধাঁধা দেখছিলাম, এবং গ্যালারিতে ব্রাজিলের সমর্থকদের যে চাহনি, মানে এটা কি হচ্ছে, খালি গোল হয়ে যাচ্ছে, এটা কোনো কথা, আসতে আক্রমণ করলে গোল, মানে তছনছ হয়ে গেল ডিফেন্স ব্রাজিলের, মানে কি হলো এটা, চোখের মধ্যে আমি দেখতে পেলাম না। একটু টাইম করে গোল খা, মানে একটু সময় নেই ভাই, 15 মিনিট পরপর গোল খা, 90 মিনিটের খেলা, কি যে গোল শুরু হলো, মানে কোনো আগামতা নাই আর কি, এটা সেরকম একটা খেলা দেখলাম আর কি সেদিন। আচ্ছা, আমিনুল ভাই আমাদের কুয়েত থেকে লিখেছে, মুভিটা অনেক ভালো লাগছে, আপনার নায়ক নায়কের চরিত্রটা অনেক সুন্দর হয়েছে, এরকম কিছু মুভি বানিয়ে আমাদের দেখাবেন। আচ্ছা, রেডিও মুভির কথা বলছেন, আচ্ছা রেডিও, আমি রেডিও ফুর্তিতে থাকতে প্রথম রেডিও মুভি বানাই, তারপর পিপলস রেডিও তো একটা মুভি বানিয়েছিলাম, তারপর ঢাকা FM এ বানালাম, রেডিও ফুর্তিতে দুটা বানিয়েছিলাম, খুব পছন্দ করেছিল। আসলে এগুলো অনেক সময় সাধ্য এবং কষ্ট সাপেক্ষ ব্যাপার, আমি জানি না এখন ব্রেন কাজ করবে কিনা, আগে মানে আরো তরুণ ছিলাম, খুব এনার্জেটিক ছিলাম, কেননা এই ফাজনামি করে রেডিও মুভি বানানো অনেক কঠিন, মানে বাংলা ছবি, অনেকগুলো বাংলা ছবি দেখতে হয়, তারপর বুঝতে হয়, একটু কাহিনী ওদের থেকে কিছু ধার নিতে হয়, আমার নিজের কিছু লিখতে হয়, সব কিছু মিলে, মানে এটা তো আর আমার খালি নিজের ধারণা দিয়ে লেখা না, বাংলা ছবির সাথে মিল রেখে বাংলা ছবিতে কিছু আজগুবি ডায়লগ থাকে, ওগুলো সংমিশ্রণ করতে হয়, তাই একটু কঠিন। মানে আমি যেমন ঢাকা FM এর যে মুভিটা আপনারা সেদিন শুনলেন ঈদের সময়, ওইটা করতে আমার কত 1 মাসের মতো লিখতেই সময় লেগেছিল, 1-1.5 মাস ধরে লিখেছি, তারপর আবার রেকর্ড করতেও 15-20 দিন, বানাতে মানে 2 মাসের মতো ব্যাপার হয়েছে, লিখেছি 1 মাস, আবার 1 মাস ধরে রেকর্ড হয়েছে, কারণ সাউন্ডের কাজ করতে হয় একটু একটু করে, তা একটু কঠিন আর কি। ওকে, তারপর ভাবনা জয়েন করেছিল, হা হা হা সাধারণ হয়েছে ছড়াটা, ওরে আল্লাহ হাসতে হাসতে শেষ হলাম, আমি মুকুল তোমার গিট্টুর ছড়া শুনে। আচ্ছা, গিট্টুর ছড়াটা কি ভালো লেগেছে আপনাদের না? গিট্টু আমাকে বলছিল যে একটু ছড়া শোনাবে আর কি, তা ওই একটু ছড়া শুনিয়ে দিল। আচ্ছা, তা আরেকবার শুনিয়ে দিই, যেহেতু আপনাদের এত হাসি পেয়েছে। গিট্টু পকের নামটা বলেছিল, আমাকে বলেছিল যে পকের একটা নামটা আছে, তোমরা তো খালি একের নামটা দুয়ের নামটা পড়ো, তা পকের একটা নামটা আছে, তা একটু শুনো, তা আমি তা পকের নামটা আরেকবার শুনি।
1: পক একে পক, পক দুগুনে পক, পক তিন পকে পক, পক পক চার পকে পক, পক পক পক পাঁচ পকে পক, পক পক পক পক ছয় পকে পক, পক পক পক পক পক সাত পকে পক, পক পক পক পক পক পক আট পকে পক, পক পক পক পক পক পক পক নয় পকে পক, পক পক পক পক পক পক পক পক দশ পকে পক, পক পক পক পক পক পক পক পক পক মাই হয়েছে।
0: খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, বুঝতে পেরেছেন ভাবনা, এভাবে পকের নামটা। সামান্তা, চাইলে তুমি পটলের নামটা পড়তে পারো, এভাবে কিন্তু সব ধরনের নামটা পড়া যায়। পটলের নামটা যেমন এক পটলে পটল, দুই পটলে পটল পটল, তিন পটলে পটল পটল পটল, চার পটলে পটল পটল পটল পটল, পাঁচ পটলে পটল পটল পটল পটল, ছয় পটলে পটল পটল পটল পটল, সাত পটলে পটল পটল পটল পটল পটল পটল পটল, আট পটলে পটল পটল পটল পটল পটল পটল পটল, এভাবে পড়া যায় আর কি। ওকে, আচ্ছা, তারপর এটাকে মেসেজ দিয়ে কেটে ফেলেছে আমাদের তিতুমির মোহাম্মদ সিং থেকে, এফএম পোকা, আমার ছেলে এমন চালু হয়েছে, চালু হয়েছে মানে কি চলে নাকি গাড়ি, আপনার ছেলে, আমার ছেলে এমন চালু হয়েছে যে ওরে রাস্তায় গাড়ি কিনে না দিলে এক পা আগে বাড়াবে না, এটা নর্মাল। এবার আসল কথা বলি, ওরে যদি হাত ধরে টানতে যাই ও চিল্লায় বলে পুলিশ হেল্প মি, আচ্ছা পুলিশ হেল্প মি, আশেপাশে মানুষ এসে জিজ্ঞেস করে কি হয় আপনার, আচ্ছা এটা তো খুব বিপজ্জনক, বিদেশে তো হলে মাইটার খেতে না আর কি, বাংলাদেশে তো একটু বুঝানো যাবে। আচ্ছা, তারপর আমাদের জাকারিয়া লিখেছে, মানুষ সত্যি অদ্ভুত, কেউ আছে কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও মনের ভেতর, কেউ একটু হাসিতে সব বুঝিয়ে দেয়, কেউ সারা জীবন কথা বললেও আসল কথাটা বলে না। পৃথিবী এত বৈচিত্র্যময় কেন জানো? কারণ এখানে কোনো মানুষ একরকম নয়, প্রতিটা মানুষ একটা আলাদা গল্প, এখানে কোনো মানুষ একরকম, প্রতিটা মানুষ একটা আলাদা গল্প, কিছুটা বলা বাকিটা অজানা, আর সম্পর্কগুলো সেগুলো আরও রহস্যময়, কোনোটা টিকে থাকে কোনোটা কারণ ছাড়া, কোনোটা ভেঙে যায় সব কারণ থাকার পরও, হয়তো এটাই মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য, সে কখনো পুরোপুরি বোঝা যায় না। জাকারিয়া খান, মানুষ বড়ই অদ্ভুত, এই কথা দেখে লেখাটা লিখলাম আর কি, আর বেশ কয়েকদিন আগেই লিখেছিলাম এটা। ওকে, সত্যি সুন্দর লেখা এবং এটাই সত্যি। আচ্ছা, দিলওয়ালা আমাদের সাথে জয়েন করেছিল, আমিনুল নামটা খুব পরিচিত মনে হচ্ছে, আর যে সায়েম, আচ্ছা সায়েমের কথা মনে পড়ছে না, সায়েম তো সেদিন দেখলাম আমার ফেসবুকে রয়েছে, বিয়ে শাদি করেছে, কথা হয় না অনেক বছর সায়েমের সাথে, সেই রেডিওর সময় সিলেট কলিং করতো তখন দেখা হতো। ওকে, তারপর আমাদের সাথে আব্দুর রাকিব জয়েন করেছিল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আমি হুমায়রা, আচ্ছা হুমায়রা, চলে আসলাম অনেকদিন পর, এসএসসি শেষ ফাইনালি, এখন জাস্ট প্র্যাকটিক্যাল এক্সামটা বাকি রয়েছে। ওকে হুমায়রা, পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে এই প্রত্যাশাই করি, আর রেজাল্ট দিলে দেখা যাবে যে কি অবস্থা হয়, তাই না? ওকে, আর অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে, ভাইয়া আমি কিন্তু 86 সাল থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছি, এরপর থেকে ব্রাজিল সাপোর্ট করে আসছে। ওকে, অঙ্কুর হচ্ছে আমাদের এগেনস্টে আছে, কোনো সমস্যা নেই, আমাদের যুদ্ধ হবে, হ্যাঁ 12 তারিখ থেকে আমরা তর্ক করব খেলা নিয়ে, এটা সুন্দর বন্ধুত্বের মধ্যে মারামারি, কোনো ব্যাপার না। ওকে, এবার একটা তথ্য শেয়ার করতে চাই আপনাদের সাথে, সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে, এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং একদম ফ্রি, অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, অনেক তথ্য জানিয়ে দিলাম, আর এর মধ্যে আমি যেহেতু একটু বিরতিতে যাব, আমি 19 তারিখেও শুনেছি পুরোটা, জাস্ট SMS দিতে পারিনি। ওকে, হুমায়রাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, আর ফেসবুকে তো আমাদের সাথে অনেকে SMS কমেন্ট করেছে, তাইগুলো পড়ব। তা যে ঘটনা হচ্ছে যে আমি এখন সোলসের একটা গান শুনবো, তারপর মাগরিবের নামাজ এবং আজানের বিরতিতে যাব, তারপর আমরা পরের ঘন্টায় ফিরে আসছি। ওকে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট না একটু মাঝারি বিরতি।

أشهد أن محمد رسول الله أشهد أن

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি, আমি, মন মাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, আর স্টুডিও খুলতে 7:12, আবারও ফিরে আসলাম। আর পূর্ণিমা খাতুন ফেসবুকে আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আজ অনেক লেট হয়ে গেল পূর্ণিমা, কোনো সমস্যা নাই, ঈদের পরে সবাই একটু লেট, অফিসেও সবাই দেখি যে একটু কেমন জানি ঘুম কাতুরে, সব ঘুম ঘুম ভাব, রাস্তাঘাটও দেখি কেমন, ওই একটা দীর্ঘ ছুটি পড়লে আর একটু মাংস টাংস খেলে কোরবানি ঈদের পরে একটু এমন হয়। আচ্ছা, FM পোকা জাহাঙ্গীর আলম, ক্যাম্পাস কেন গরম? আচ্ছা, আর সমস্যা আছে, দ্য প্রবলেম হ্যাজ, আচ্ছা, এই দুটা সিনেমা এখনো ইউটিউবে শুনি, পরের সিনেমাগুলো শোনা হয়নি। আরেকটা ঢাকা FM এর তার নামই তো ভুলে গেলাম আমি, ওইটাও দিয়েছি, হ্যাঁ, আরেকটা দেওয়া হয়নি। আচ্ছা, আমি আসলে ওই আব্বার মৃত্যুর আগে আমি ইউটিউবটা নিয়ে অনেক কাজ করতাম, তারপর আমি একদমই আর কোনো ভিডিও আপলোড করি না, কোনো কিছু করি না, ভালো লাগে না আর কি। হ্যাঁ, আচ্ছা, সময় পেলে আমি আরেকটা আছে, আপনি ওইখানে ওই সিনেমা, যে বাংলা সিনেমা ওই ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন, আমার ওই মুকুল স্টি স্টল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ক্যাম্পাস কেন গরম, সমস্যা আছে, আরেকটা ছবি আছে, হ্যাঁ, ওইটার নামটাই তো ভুলে গেলাম, আরে কি মাথা, সব ভুলে যাচ্ছি। উমের আহান, আমি আবার ব্রাজিল সাপোর্টার মুকুল ভাইয়া, কোনো সমস্যা নাই, এটাই মজা হবে যে আমাদের কেউ আর্জেন্টিনা থাকবে, কেউ ব্রাজিল থাকবে, এটা নিয়ে অনেক মজা হবে। আর নাহিদ ভাইয়া, মোবাইল থেকে আমি নাদিয়া 2 বছর ধরে আপনার প্রোগ্রাম শুনছি, আজকে প্রথম কমেন্টস করছি, ঈদ মোবারক নাহিদ। আর ঘটনা হচ্ছে যে আপনারা সবসময় অনেকেই দেখি যে এরকম পাই যে চুপচাপ শুনতে থাকেন, কিন্তু মাঝে মাঝে কমেন্টস করবেন, আর আমি বারবারই বলি যে আমার শো তো 3 ঘন্টা, 3 ঘন্টা হয়তো অনেকের ধৈর্য কুলাবে না কিংবা সময় থাকে না, আপনারা যতক্ষণ থাকেন একটু থাকলেন, একটা গান শুনলেন, একটা কমেন্ট করলেন, চলে গেলেন, হ্যাঁ, তাহলে আমাদের বন্ধুত্বটা থাকে, সবাইকে চিনতে পারি। যেমন নাহিদ 2 বছর ধরে আমাকে শুনছে, আজকে প্রথম কমেন্ট করলো, থাকবেন সবসময়। রবিউল আমাদের সাথে জয়েন করেছিল, রবিউল ভাইকে অনেক ধন্যবাদ। মুকুল ভাইয়া, এই অনুষ্ঠানে কোনো গানের অনুরোধ রাখা যায় কি? উম্মে রায়হান, খুব একটা রাখা যায় না, মানে আমাদের নির্দিষ্ট প্লে লিস্ট থাকে, আমি অবশ্য আপনাদের যে রিকোয়েস্টগুলো থাকে এগুলো জানি, এবং সবসময় যে আমাদের তো একটা ডেটাবেস থাকেই যে আমরা দেখি যে কোন কোন গানগুলো লিসনাররা শুনতে চায়, ওগুলো দিয়ে প্লে লিস্ট সাজানো হয়, তারপরেও যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে করবেন, সমস্যা নেই, সপ্তাহে একদিন আসছি, শুনিয়ে দিব আপনাকে। শ্যাম্পু লিখেছে, মা পাত্র দেখছে, পরীক্ষার পর বিয়ে, ছেলে রিক্সা চালায়। আচ্ছা, মা বলেছে পড়ালেখার যে অবস্থা এর চেয়ে ভালো পাত্র পাওয়া অসম্ভব। আচ্ছা, কোনো সমস্যা নেই, রিক্সাওয়ালাও তো মানুষ, কিন্তু বাংলা সিনেমার মতো তো আর হবে না, একটু নিজের আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেই অনুযায়ী বিয়ে শাদী করতে হবে আর কি, যদি আপনি দুষ্টামি করে লিখেছেন, একটু লেখাপড়া করেন, আর কপালে থাকলে আসলে লেখাপড়া না করলেও অনেক ভালো ভালো বিয়ে হয়ে যায়, এটাও দেখেছি, সবই আল্লাহর ইচ্ছা, আসলে সব কিছু লেখা থাকে। FM পোকা জাহাঙ্গীর আলম, এখন আর আগের মতো খেতে পারি না, বয়স হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা। আচ্ছা, একটা সময় ছিল যখন রাস্তার হাতি দেখলে ল্যাং মেরে শুয়ে দিতাম, বাপ রে বাপ, এক হাতে ট্রাকের পেছনে চাকা তুলে আরেক হাতে টায়ার চেঞ্জ করে দিতাম, এখন আর এসব করি না, মানুষ এগুলো এখন আর বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না আর কি, খুব রংবাদ ছিলেন কোনো এক সময়। আচ্ছা, সাইফুর রহমান আমাদের সাথে জয়েন করেছে, অনেক বড় একটা লেখা, আচ্ছা একটু পড়ি। আমার আম্মার একটু বয়স হয়ে গেছে, থাইরয়েডের সমস্যা, পায়ে ব্যথা করে, কিন্তু আমার বাড়িটা একটু বড় তো, তাই ফজরের নামাজের পর আর ঘুমায় না, সারাদিন বাড়ির ভেতর টুই টুই করে ঘুরে বেড়াই, থামতে বললেও থামে না। আচ্ছা, যখন রাত হয় তখন বলে যে পায়ে ব্যথা করতেছে, আর আমাদের দুই আপা আসে তখন পুরোটা সুস্থ। এই ঈদ, আচ্ছা, ঈদের দিন আমাদের বাড়িতে গরুর গোস্ত রান্না হয় নাই, কারণ ঈদের দিন বড় আপা আসতে পারে নাই, আমার মেজো ভাবি তার বাবার বাড়ি গিয়েছে, মেজো ভাই দেশে নাই, বড় আপা আসে নাই, বিশাল গল্প। ভাগনা একটু অসুস্থ হয়েছিল ঈদের আগের দিন, ভাগনা স্টুডেন্ট ভিসাতে নেদারল্যান্ড চলে গেছে। আচ্ছা, সব মিলিয়ে আমাদের বাড়িতে ঈদের খুশি এবার হয়নি, ঈদের পরের দিন আলহামদুলিল্লাহ সবাই এসেছে, তখন থেকে ঈদের আনন্দ শুরু হয়েছে। ওকে, অনেক ধন্যবাদ, আর আপনার মায়ের জন্য দোয়া করছি সাইফুর, ইনশাল্লাহ আন্টি ভালো থাকবে। আর এই থাইরয়েডের সমস্যা এখন অনেক বেশি দেখা যাচ্ছে, আগে এত শুনতাম না, এখন আত্মীয় স্বজনের মধ্যেও দেখি অনেকের থাকে, আর এই ফজর নামাজের পর একটু হাঁটাহাঁটি করা, এটাও শরীরের জন্য ভালো। হ্যাঁ, না করুক। আর বি জ্যোতি ভাইয়া, এতদিন পর তাহলে আসল গিট্টু চলে আসলো, না সাইফুরের পাশাপাশি একটু দেখলাম যে গিট্টু কি মারছে, একটু কথাবার্তা বলুক আর কি। তারপর আজহার ইসলাম ফ্লেভার আমাদের সাথে জয়েন করেছিল, সবাইকে অনেক ধন্যবাদ। হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, একটা বিদেশি গান শুনি, না বিদেশি গান বলতে একটা ইংরেজি গান শুনে ফিরে আসি, ফ্লোরিডার গান হুইসেল, গানটা শুনে ফিরে এসে হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ি।

রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনাদের সাথে। আর শুরু হইতে 7:20, সময় দৌড়াচ্ছে, শেষ ঘন্টা চলে আসছি। আর হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়তে হবে, কিন্তু তার আগে আমি আরেকটা তথ্য শেয়ার করতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। আম্বার আইটি সাথেই থাকুন। আর সুন্দর সুন্দর গান শুনছি একটার পর একটা। এর মধ্যে হোয়াটসঅ্যাপে কারা জয়েন করেছে দেখি, আমার সাথে মানুষ সত্যি অদ্ভুত। আচ্ছা, এটা তো একটু আগে পড়লাম। জাকারিয়া লিখেছে, মানুষ বড়ই অদ্ভুত, এই কথা দেখে লেখাটা লিখলাম আর কি। আরও বেশ কয়েকদিন আগেই লিখেছিলাম এটা, লেখাটা একটু মনের মাথুরি মিশিয়ে পড়ো না দাদু। আচ্ছা, আমি তো একবার পড়লাম, এখন সময় কম, একবার তো পড়ে দিয়েছি। এটা আপনি চাইলে একটু ফেসবুকে দিয়ে দেন জাকারিয়া, ফেসবুকে দিলে সবাই দেখতে পাবে, সবাই একটু পড়ে নেবে। ওকে, তারপর আমাদের সাথে আমাদের গিট্টু মিয়া জয়েন করেছিল, সে হাবিব ওয়াহিদের কথা বলেছে, ন্যান্সির গানের কথা বলেছে। আচ্ছা, তারপর গোধূলি লগন একটা গানের কথা বলেছে, খুব সুন্দর সুন্দর গান। কিন্তু এই মুহূর্তে আমি ফুয়াদ ফিচারিং একটা গান শোনাবো, আর তারপর হাবিব কিংবা ন্যান্সির একটা গান শুনতে চাচ্ছেন, দেখি যদি সম্ভব অবশ্যই শোনাবো। আর আমার খুব ভালো লাগছে, আমাদের খুব প্রিয় একজন মানুষ চলে আসছে, সেটা হচ্ছে আমাদের অবসান ভাই। আমি আজকে তাকে খুব একটা খুঁজিনি, কারণটা হচ্ছে যে ঈদের ব্যস্ততার মধ্যে সে এমনিতেই অফিসের কাজে ঢাকার বাইরে দৌড়াদৌড়ি করছে, তারপর ভাবিদের নিয়ে আবার কুড়িগ্রাম যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? অবসান বলছি, ছুটি শেষে কুড়িগ্রাম থেকে ঢাকা যাচ্ছি। আচ্ছা, ফিরছেন? সকাল 7টায় রওনা হয়েছি, এখন উল্লাপাড়া ট্রেনে করে যাচ্ছি ফ্যামিলি সহ। আচ্ছা, এবার ঈদের আগে ও পরে খুব ব্যস্ত ছিলাম, তাই সময় দিতে পারিনি। আগামীকাল ফুল রেস্ট করে পরশু থেকে শুরু করব অফিস। আপনার জন্য অনেক দোয়া করি। আসলেই এত বড় একটা জার্নি, কুড়িগ্রাম থেকে আপনি আসছেন, তারপর রেস্টেস, কালকে একটা আপনার বিশ্রাম দরকার। ঈদের সময় অনেক ঝামেলা গিয়েছে, আমার ঈদের আগেও আপনি ব্যস্ত ছিলেন আমাদেরকে জানিয়েছেন, তো আপনার জন্য অনেক দোয়া করি যে আপনি সুন্দর করে কালকে রেস্টেস নিয়ে, টেস্ট আবার কি, আবার রেস্ট নিয়ে পরশু দিন থেকে আপনি সুন্দর করে অফিস করুন। অনেকেই দেখলাম যে ঈদের পর যারা অনেকে দেশের বাইরে গিয়েছে তারাও আর একটু বেশি ছুটি নিয়েছে। আমার বন্ধু বান্ধবও দেখলাম যে একটু বেশ ছুটি নিয়েছে। তা এখন আসলে সবসময় দায়িত্বশীল জায়গায় থাকলে অনেক সময় অনেক কিছু করাও যায় না, মানে আপনি নিজেও যখন অফিসের প্রতি কাজের প্রতি আপনার একটা ডেডিকেশন থাকবে, আপনি দেখবেন যে নিজেও ছুটি নিতে পারবেন না, এরকম একটা অবস্থা পড়ে যায়, তাই না, নিজের দায়িত্বের ব্যাপারগুলো থেকে। ওকে, গানে যেতে চাই, খুব সুন্দর একটা গান শুনবো এবার, মোটামুটি সবার একটু চাঙা হয়ে যাবে গানটা শুনে। আর জানিয়ে রাখছি যে ফেসবুকে যারা রয়েছেন, ফেসবুকে সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই আমাদের অরিজিনাল পেজটা পেয়ে যাবেন। 9 লাখের উপর ফলোয়ার্স রয়েছে, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা পড়ে শোনাবো। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, 01841904904। নাম্বারটা মুকুল কিংবা DFM নামে সেভ করে রাখুন, তাহলে আপনার সুবিধা হবে, যখনই যে কোনো শোতে আপনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে আই লাভ ঢাকা FM, আই লাভ ঢাকা FM লিখলেই দেখবেন যে আমাদের পেজটা চলে আসছে। আর আসল নকল তো চেনার বয়স যোগ্যতা আপনাদের আছে, অবশ্যই সামর্থ্য রয়েছে। ওকে, এই মুহূর্তে ফুয়াদ ফিচারিং শিরিনের একটা গান শুনবো, বেশ সুন্দর একটা গান, ভালো লাগে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রেড, আপনি শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও হইতে 7:31। আমি মুকুল আছি আপনাদের সাথে। আর ফেসবুকে দিলওয়ালা লিখেছে, সবাইকে ঈদ মোবারক জানিয়েছি ফেসবুকে। আজকে আমিনা ভাবি, শফিক ভাই, তারপর আমাদের হীরা ভাই, আরো অনেকেই অ্যাবসেন্ট। আসলে ঈদের পরে তারাও এত ব্যস্ত রয়েছে, মেহমান টেহমান আসে এখনো। ঈদের দিন তো আসলে কোরবানি ঈদে দেখা যায় যে কোরবানি ঈদে কিন্তু মেহমান আসে না, তাই না? হয়তো কেউ মাংস বিতরণ করতে, আমার মামা যেমন মাংস পাঠিয়ে দিল, এরকম কিন্তু দেখা করতে আসে হচ্ছে ঈদের পরে। আমাদের বাসায় আজকে কিন্তু দুপুরবেলা মেহমান, অনেক মেহমান আসছে, আমি চলে আসছি। তো এরকম সবাই একটু ব্যস্ত থাকে ঈদের সময়, তো এই কারণে সবাইকে আর আমরা খুঁজেও পাবো না। নেক্সট সপ্তাহে দেখা যাবে যে সবাই অংশগ্রহণ করছে। দিলওয়ালার ঈদ মোবারক সবার কাছে পৌঁছে দিলাম। আজহারুল ইসলাম ফ্লেভার লিখেছে, দিলওয়ালা লেট করে ফেলেছে। না আজহার ভাই, দিলওয়ালা অনেক আগেই আসছে। আজকে কিন্তু ওই কি বলে, সে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছিল, এতক্ষণ ফেসবুকে একটু পরে এসছে। সাইফুর রহমান লিখেছে যে আমাদের গিট্টু মিয়া, ইতালিতে পিৎজা আছে, চীনে নুডলস আছে, আমেরিকা বার্গার আছে, বাংলাদেশে কি আছে? পটলের কিমা। আচ্ছা, পটলের কিমা থাকতে পারে, মানে আজকে আমি বললাম সবাই একটু টেস্ট করে দেখবেন, সবার বাসায় তো মাংস রয়েছে। সেটা হচ্ছে যে গরুর মাংস কিমা করবেন, তারপর আদা রসুন দিয়ে আপনারা যেভাবে রান্না করেন ওইভাবে এটাকে সিদ্ধ করে ভুনা করে ফেলবেন। ভুনা করে একটা কি পুরের মতো বানিয়ে ফেলবেন, তারপর পটলের মাথাটা কেটে চামচ দিয়ে পটলের ভিতরের অংশটা বের করে ফেলবেন, তখন ওই কিমাটা পটলের ভিতরে দিয়ে দিবেন, দিয়ে ওই মাথাটা সুই সুতা দিয়ে একটু সেলাই করে দিবেন যাতে ওগুলো বের হয়ে না যায়। অনেকে টুথপিক দিয়ে দেয়, টুথপিক দিলে হয় কিন্তু একটু গ্যাপ থাকে, কিন্তু সুতা দিয়ে জাস্ট খালি দুইটা টান দিলেই হবে আপনার। ওটা বন্ধ করে দিলেন, তারপর আপনি তেলের মধ্যে ওটা ভেজে নিলেন। ভেজে নিয়ে আপনি যদি আরেকটু মজা করতে চান, একটু পেঁয়াজের বেরেস্তা তেরেস্তা দিয়ে আর একটু গ্রেভিও, অনেকে আবার ওই তেল থেকে উঠিয়ে ওইটাকেও আবার ভুনা করে, একটা পেঁয়াজ টেয়াজ দিয়ে ভুনা করে, ওইটাও হতে পারে, কিন্তু এমনিতেই মজা লাগবে। গরুর মাংসে কিমা থাকবে এবং পটলটা আপনি আবার তারপর তেলে ভাজবেন। আমরা যেমন পটল তেলে ভেজে খাই, ওইটা লাস্ট তো পটল থাকবে, তখন আপনি পটলটা লাল লাল হবে কিন্তু যখন আপনি ভাজবেন, কেননা পটলটা তো আস্তা থাকবে, ওটা কিন্তু ঠিকভাবে হতে হবে। বেশ মজা লাগে, অন্যরকম একটা খাদা। পটলের দোরমা, দোমরা না দোরমা কি যেন একটা বলে, আজকে আমিনা ভাবি থাকলে এটা একটু বলতে পারতো। সামান্তা, এরা তো আসলে কাজের না, রান্নাবান্না করে না, এই সারাদিন রেডিও নিয়ে থাকে, এরা আসলে এই জিনিসগুলো বুঝে না কীভাবে রান্না টান্না করতে হবে আর কি। আচ্ছা, আহসান লিখেছে, আমি তোমার প্রোগ্রাম তো সবসময় শুনি কিন্তু কখনো আমি, আচ্ছা আমি নবম শ্রেণীতে পড়ি, আমি আর্জেন্টিনা সাপোর্টার। অনেক ধন্যবাদ আমার দলের সাপোর্টার। ওকে, কিন্তু আমি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু এবার আমার মন বলছে আর কি যে এবার কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। ওকে, আজহারুল ইসলাম ফ্লেভার সাইফুরকে বলেছে আমাদের গিট্টু মিয়াকে, আপনি সিলেটের ব্রাজিলে গেলেন কিভাবে? আজহার ভাই আপনি ভুল করছেন, সাইফুরের বাড়ি হচ্ছে খুলনা, ও সিলেটের না। হ্যাঁ, খুলনাতে থাকুক না, একটু আর্জেন্টিনা ব্রাজিল একটু দুই গ্রুপ থাকলে একটু ঝগড়া মারামারি বেশি হবে, ভালো লাগবে। আচ্ছা, উম্মে রায়হান লিখেছে, আজ আর গানের অনুরোধ রাখবো না, পছন্দের একটা গান বেজে গেছে মুকুল ভাইয়া, থ্যাংক ইউ। আপনাদের পছন্দের গান দিয়েই কিন্তু আমাদের প্লে লিস্ট সাজানো হয়, কোনো টেনশন নাই। সবসময় দেখবেন যে আপনাদের কোনো না কোনো সময় দেখবেন যে শোর মধ্যে আপনার পছন্দের গান আপনি পেয়ে যাবেন। ওকে, এবার আমি গোধূলির লগন, খুব সুন্দর একটা গান শুনবো, তারপর এসে হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে, তাদের কমেন্টগুলো পড়তে হবে। কিন্তু একটা কথা একটু শেয়ার করি, একটা না একটা কথা, আমার মাঝে মাঝে কথা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে ইদানিং, আমি দেখছি আর কি, দেখি বয়স বাড়ার লক্ষণ নাকি বুঝতে পারছি না, মানে উচ্চারণ জানি কেমন, এমনিতে মুখে আটকে যায় অনেক কিছু, একটু তোতলা ছিলাম ছোটবেলায়, তারপরেও যে এত কষ্ট করে আপনাদের সাথে কথা বলি, এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? আচ্ছা, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, গানে যাই, গানের পর ফিরে আসছি। আর শেষ সময় যাওয়ারও সময় হয়ে আসছে, আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 01841904904, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিংবা ফেসবুকে রয়েছি আই লাভ ঢাকা FM, লিখলেই ঢাকা FM এর ফেসবুক পেজটা পেয়ে যাবেন। ওকে, ফেসবুকে থাকলে আপনি সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই আমাদের পেজটা পেয়ে যাবেন। আর আসল নকল চেনার ক্ষমতা তো আপনাদের আছেই, দেখলেই বুঝে যাবেন। অনেক ফেক আইডি করে অনেকে, এর জন্য একটু ঝামেলা হয়ে যায়। ওকে, আমরা এই মুহূর্তে গান শুনবো গোধূলি লগন, হাবিব এবং নেন্সির গান।

প্রায় শুনছেন ঢাকা FM 90.4। হাবিব এবং ন্যান্সি চমৎকার একটা গান শুনলাম, ভালো লাগে, দুজনের গলাই খুব ভালো লাগে, ভালোই লাগে। আচ্ছা, বিশাল একটা লেখা লিখে পাঠিয়েছেন আমাদের গিট্টুমিয়া। কি লিখেছে? এক বিকেলে মুকুল ভাইজান সবাইকে নিয়ে এক মহা বৈঠক ডাকলেন, উদ্দেশ্য সবার ফেসবুক নাম নিয়ে একটি নাটক বানানো। আচ্ছা, যেই বলা আপনি সাইফুরা জ্যোতি স্ক্রিপ্ট লিখতে বসে গেলেন, কিন্তু মাঝখান থেকে সামান্তা আর পূর্ণিমা এসে বললেন নাটকের রোম্যান্স না থাকলে আমরা নাই। তাই দেখে আনন্দ হাততালি দিয়ে হেসে উঠল। ওদিকে রাবেয়া বস্ত্রী, মিজানুর রহমান হীরা গম্ভীর মুখে চরিত্রের গভীরতা মাপতে লাগলেন, আর শফিকুল হক ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই নাচ শুরু করে দিল দিল দিল দিলওয়ালা। তা দেখে জাকারিয়া খান এবং রিচি রহমান হেসেই খুন। সুজন পরবাসী দূর থেকে লাইভে এসে কমেন্ট করলেন, ভাই রে, প্রবাসে বসে এই নাচ মিস করতে পারলাম না। ঠিক তখনই নাটকের টুইস্ট নিয়ে হাজির হলেন আজহারুল ইসলাম ফ্লেভার। তিনি বললেন নাটকের মূল মঞ্চ হবে হৃদয়ের মাঝে হোগলার বেড়া। নাম শুনেই সানসিল্ক আক্তার শ্যাম্পু চুলের ঝাপটা দিয়ে বললেন, আমার শ্যাম্পু করা চুল ওই হোগলার বেড়ায় আটকে গেল, দায়ী কে থাকবে? অবশেষে জয়ী জামান এসে ঘোষণা দিলেন, নাটক ফ্লপ হোক বা হিট আমি বিরিয়ানি খাওয়াচ্ছি। ব্যাস, নাটকের চিন্তা বাদ দিয়ে সবাই মিলে বিরিয়ানির প্লেট নিয়ে বসে গেলেন। এভাবেই মজার মুকুলের আড্ডাটা এক মহা আনন্দে শেষ হলো। বাহ, সবার নামটাম নিয়ে আমাদের গিট্টু তো ভালোই সুন্দর করে লিখেছে, গিট্টুকে অনেক ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, আমার মেসেজটা পড়ে যাও প্লিজ। আচ্ছা, মেসেজটা পড়লাম, বেচারা ব্যথা পাইছিল। আচ্ছা, এটা কি ছবি? আচ্ছা, ও গরু। আচ্ছা, এটা আমাদের গরু ছিল এবারে ঈদে। আচ্ছা, এটা তো গত হয়ে গেছে না? খুবই সুন্দর গরু, আমার খুবই ভালো লাগছে, একদম গ্রামের পালা গরু, কালো রঙের ছোট, খুব সুন্দর সাইজ, খুব ভালো লাগছে গরুটা দেখে। বাট বেচারা ব্যথা পেয়েছিল ট্রাক থেকে নামানোর সময়। আচ্ছা, এরকম হয় কোরবানির সময়, আমাদের বাসার সামনেও যে গরুটা পিক আপ দিয়ে আনলো, অনেক বড় বড় গরু ছিল, তো উনি পিক আপ দিয়ে নামানোর সময় একদম একদম পড়ে গেছে গরুটা, একদম হাঁটুর মধ্যে ছিলে গেছে, মানে চামড়ার উপর দিয়ে বেশ একটা ভালো ব্যথা পেয়েছে। তারপর ওরা দেখলাম পানি টানি দিচ্ছে, তো এরকম হয় গরু নামানোর সময়। যাক, কোরবানি হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে, সেটাই হচ্ছে আসল কথা। আপনি ভালো থাকবেন। ভাইয়া, আমার এসএমএসটা পড়ো না কেন, এই যে একটু আগে দেখলাম মাত্র, এই কারণে পড়লাম। আর আমি তো ঘুরে ফিরে পড়ি, একবার এসএমএস পড়ি, একবার ফেসবুকে যাই, এই কারণে। আচ্ছা, মাগরিবের নামাজ পড়ে বেশিক্ষণ থাকা যায় না, সময় শেষ হয়ে যায় তোমার প্রোগ্রামের, এখন 8:30 পর্যন্ত। আচ্ছা, আর একটু বেশি থাকার কথা বলছেন। আচ্ছা, আমার শো হচ্ছে 5:00 থেকে 8:00 পর্যন্ত, 3 ঘন্টা। হ্যাঁ, দেখি আবার যদি সুযোগ হয় তাহলে। আপনারা অনেকেই বলছেন যে দুদিন শো করতে, তো এটা আসলে আমাদের কর্তৃপক্ষের ব্যাপার, আমারও একটু টাইমের ব্যাপার থাকে, সবকিছু মিলে যদি কখনো সুযোগ হয় তখন দুদিন করব। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি মালিবাগ থেকে শুনছি আপনার অনুষ্ঠান, অনেক ধন্যবাদ ভাই। আমি তো রামপুরা বাজার দিয়ে যাই, খিলগাতে আমার বাসা, রামপুরা বাজার দিয়ে যাই, আর মালিবাগ আমার খুব প্রিয় একটা, মানে আমার খুব পরিচিত জায়গা, কারণ আমার জন্ম হয়েছিল চামিলিবাগে। হ্যাঁ, মালিবাগের পর সিআইডি অফিসের পাশ দিয়ে যে চামিলিবাগ, সেই কারণে আমি আড্ডা মারতে সবসময় চামিলিবাগেই যাই, আমার বন্ধুরা সব চামিলিবাগে থাকে, সন্ধ্যা হলে চামিলিবাগেই যাই ঘুরতে, কিংবা কোনো কাজ থাকলেও দেখা গেল যে কোনো জায়গায় ভয়েজের কাজ শেষ করলে আমি সন্ধ্যায় চামিলিবাগে চলে আসি। আমাদের একটা জায়গা আছে বসার, সেখানে আমরা বসে সবাই গল্প করি, খাওয়া দাওয়া করি, অনেক ভালো লাগে। ওকে, আর একটা রেডিও ছবি পাঠিয়েছেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো, পুরাতন আমলের রেডিও। আর রেডিও আসলে কখনোই মরবে না, এটা একদম সবচেয়ে সস্তা গণমাধ্যম, একটা 10 টাকার ব্যাটারি দিয়ে আপনি অনেকদিন শুনতে পারবেন, আর দীর্ঘ বছর ধরে, তাই না? সব কিছুর আগেই তো রেডিও আসছিল, টিভি তো অনেক পরে, তাই রেডিও সবসময়ই আমাদের মনে থাকবে, রেডিওর কখনোই কমতি হবে না। হয়তো নানা রকম ডিভাইস, নানা রকম অ্যাপস বা কিংবা এই যে ইউটিউব, ফেসবুক, নানা রকম কারণে হয়তো রেডিওর আগে সেই অবস্থান থাকেনি, কিন্তু রেডিও কিন্তু সবসময় সমান তালে তার জায়গা ধরে রেখেছে এবং থাকবে, রেডিও সবসময় থাকবে। আপনি দেখবেন যে কোনো এক সময় ইউটিউব, ফেসবুক আস্তে আস্তে হারিয়ে যাবে, এখনই কিন্তু একটু কমছে মানুষজনের ইয়ে, কারণ ডাক্তাররাও বলছে যে সারাদিন স্ক্রিনের সাথে থাকাটাও ঠিক নয়, অনেকেই ফেসবুকের দিকে সারাদিন তাকিয়ে থাকে, তো এই কারণে আস্তে আস্তে দেখবেন যে এটার কাটতিও কমে যাবে। দিলওয়াল লিখেছে, ঈদের দিন থেকে সাতকড়া দিয়ে মাংস, আহ কি স্বাদ, গতকাল 8 জন আত্মীয় আসছিল, সাতকড়া খেয়ে প্রশংসা করেছে, খুব মজা হয়েছে, তাদের বাসায় এত মজা লাগেনি রান্না। আচ্ছা, অনেক দারুণ। আর দিলওয়ালা, আমি কখনো সিলেটে আসলে আমি অবশ্যই আপনার কাছে সাতকড়ার মাংস খাবো। আমি সাতকড়ার মাংসের এক্সপিরিয়েন্স হচ্ছে রেডিও ফুর্তিতে থাকতে, আমাদের একজন আরজি ছিল সিলেটে, রনি, ও নিয়ে এসেছিল, কিন্তু আমার কেন জানি আমার মজা লাগে নাই। হ্যাঁ, আমি মজা পাইনি, তা এখন আমাকে আবার আরেকজন বললো যে ভাই ওটা হয়তো রান্না করতে পারেনি ঠিক মতো, এই কারণে মজা হয়নি।
আপনাকে আমি রান্না করে খাওয়াবো। দিলওয়ালাই মনে বলেছিলেন যে এটা রান্নার ব্যাপার থাকে যে কে কিভাবে রান্না করে। আমি তখন সাতকরার মাংস এত টেস্ট পাইনি, সবসময় শুনতাম যে সাতকরা দিয়ে মাংস এরকম এরকম এরকম। তো চুই ঝালের মাংস খেয়েছি, ওটা আমার নর্মাল লেগেছে, চুই ঝালের একটু গন্ধ থাকে, ঝালটা থাকেই মাংসের মতোই, কিন্তু সাতকরাটা আমার কাছে কেমন একটু তেতো লাগলো, কেমন জানি লাগলো, আমি খুব মজা পেলাম না আর কি। যাক, যদি সুযোগ হয় আমার কপালে থাকে, দিলওয়ালা আমাকে সাতকরার মাংস খাওয়াবে। আর রাগ কমলে ফোন করিস, তারপর আমি এসে আবার বিদায় নিব।

রাইট, রাগ কমলে ফোন করিস। আর আমার বিদায় নেবার সময় হয়ে গেছে। সাইফুর দেখতে পাচ্ছি, আচ্ছা একটু আগেই তো তার লেখাটা পড়লাম, সে ফেসবুকে দিয়েছে, অনেক ধন্যবাদ। আর সামান্তা এতক্ষণ কই ছিল? আমার তো ভাবলাম যে সামান্তা আমাদের না বলে চলে গেল, কিন্তু দেখলাম যে না, সে আছে তো। আচ্ছা, আই সাইফুল ভাইয়া, স্ক্রিপ্ট রাইটার অন্য কেউ কিভাবে? আচ্ছা, স্ক্রিপ্ট তো সামান্তা লিখবে। হ্যাঁ সাইফুল, বুঝতে হবে না অন্য কেউ কিভাবে হয়। সামান্তা ঠিকই বলেছে, স্ক্রিপ্ট রাইটার অন্য কেউ কিভাবে? শিরিশ কাগজের ডলা দিব। আচ্ছা, সামান্তার এই ডায়লগটা আমার খুব ভালো লাগে, কিছু হলে সে শিরিশ কাগজের ডলা দিবে। কঠিন ব্যাপার হচ্ছে, বাথরুম টাথরুম পরিষ্কার করে না, তারপর ওই যে মোজা একটু যা ঘষে নতুন বাড়ির শিরিশ কাগজ দিয়ে, অনেক কাজে লাগে, কঠিন। এই শিরিশ কাগজের ডলা দিয়ে চামড়া টামড়া সব উঠে যাবে। আচ্ছা আচ্ছা, সামান্তা স্ক্রিপ্ট লেখো না, ওই যে পটল নিয়ে না একটা কবিতা লেখার কথা, পটল নিয়ে। আমার মনে হয় খালি পটল দিয়ে কবিতা লেখাটা একটু কঠিন হবে, এটা খালি পটল দিয়ে তো হবে না। আমার মনে হয় যে সব শাকসবজি নিয়ে আপনি কবিতা লেখেন, যে বরবটি, পটল, হ্যাঁ মিষ্টি কুমড়া, আলু, হ্যাঁ এরকম জিনিসগুলো দিয়ে একটা কবিতা লেখেন, ভালো কিছু একটা হবে। আর যদি সম্ভব হয় নেক্সট দিন, এই কদিনে যদি লিখতে পারেন, সময় থাকে তাহলে লিখলেন, নাহলে তাড়াহুড়ো নেই, ভালো লেখা হবে না যদি তাড়াহুড়ো করে লেখেন। সুন্দর করে পটল নিয়ে, সবজি নিয়ে একটা কবিতা লেখেন। আচ্ছা, আমাদের আমিনা ভাবি দেখি হাজির। আর এটা কি আমিনা ভাবির ফেসবুক আইডিও ছবি চেঞ্জ? অনুষ্ঠানের শেষে এসে সবাইকে ঈদ মোবারক। আমিনা ভাবি, আপনাকে অনেক মিস করেছি। আজকে আমরা পটলের একটা মেনুর কথা বললাম, রেসিপি দিলাম পটল দিয়ে, আপনি থাকলে একটু ভালো হতো যে জিনিসটা নেক্সট দিন আবার বলবো, তখন আপনি একটু বলবেন যেটা হয়েছে কিনা, পটল দিয়ে একটা খাবারের কথা। ওকে, আর আজকে তো আর এটা নিয়ে আর কথা বলতে চাই না। আজহার ইসলাম, ছোটবেলা থেকেই যখন খেলা বুঝি তখন থেকেই ব্রাজিলের সাপোর্ট করি। আচ্ছা, তারপর ও সাইফুল লিখেছে আর কি, সাইফুল যখন খেলা বুঝে তখন থেকেই, সব খালি খেলা বুঝলেই ব্রাজিলের সাপোর্ট করে, আর এদিক দিয়ে খেলা বুঝলেই কি জানি আর্জেন্টিনার সাপোর্ট করে, মানে বুঝতে হবে তো আগে নাকি। আবার আমাদের জাকারিয়া কিছুই বুঝে না, খেলার আগে সে সিদ্ধান্ত নেয় কোন দলের সাপোর্ট করবে, এই সাপোর্টারগুলো খুব ভালো। এবং আমার আব্বাও ব্রাজিল আর্জেন্টিনার কোনো সাপোর্টার ছিল না, খুব মজা লাগতো যখন ওয়ার্ল্ড কাপ দেখতাম, আব্বা খুব খেলা পছন্দ করতো, তা আব্বা আমি বসে খেলা দেখলে আব্বা দেখতো আগে আর কি, আব্বা এবং সবসময় ওই নিরীহ মানুষ তো, সে দুর্বল টিমের সাপোর্ট করবে, মানে কয় ওরা কেমন এটা ভালো তাহলে আমি এই দলের সাপোর্টার, মানে আব্বা সবসময় হলো দুর্বলের সাথে থাকবে আর কি, আব্বার এটা একটা মন মানসিকতা ছিল। আচ্ছা, উম্মে রায়হান, মুকুল ভাইয়ার সাথে আছি। শফিক ভাই, ঈদ মোবারক। মুকুল ভাই, অনুষ্ঠানের সকল শ্রোতাকে ঈদ মোবারক। শফিক ভাই, আপনাদের অনেক মিস করেছি এতক্ষণ ধরে। শফিক ভাই, আমিনা ভাবির কথা বলছিলাম, আমরা পটল নিয়ে গরুর কিমা দিয়ে একটা খাবারের কথা বলছিলাম, যে সঠিক হলো কিনা, এই জিনিসটা খেয়েছিলাম আর কি, তা ভাবি থাকলে ভালো হতো, যাক আগামী দিন আবার কথা হবে। ওকে, আর আপনার সন্তানরা ভালো আছে দোয়া করি। শফিক ভাই, আমিনা ভাবি, সবাই খুব ভালো থাকবেন। ওকে, আবার হোয়াটসঅ্যাপে কি আসলো কি দেয় যাওয়ার বেলা? আচ্ছা, যাওয়ার বেলা আমাদের মনে করে দিবেন, সামনের সপ্তাহে ইনশাল্লাহ লিখে দিব পটল দিয়ে, না খালি পটল দিয়ে লেখা ভালো হবে না, সামান্তা লিখবে, সব সবজি নিয়ে একটা কবিতা লিখবে। ওকে, তা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা করি। আর যাওয়ার বেলা সবার কাছে সবসময় বলি যে আমাদের অনেকেরই বাবা মা নেই, কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা মা দুজনেই নেই। আমাদের কবরবাসী সকল পিতামাতার জন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাদেরকে যাতে বেস্ত নসিব করে, আল্লাহ তাদেরকে ভালো রাখে। আর যারা বেঁচে আছে পৃথিবীতে তাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আব্বাকে বেহেস্ত নসিব করে, এবং সেই সাথে আমার অসুস্থ মায়ের জন্য দোয়া করবেন, বয়স হয়ে গেছে, একবার এক এক রকম শরীর হয়, যে ভাবনা তখন বলল যে বয়সকালে আসলে বোঝা যায় না, এই যে শরীরে কোনো স্টেশন থাকে না, মানে হঠাৎ করে আজকে ভালো তো কালকে খারাপ, এরকম। তো আমাদের যাদের বাবা মা বেঁচে আছে আমরা তার সবার জন্য দোয়া করব। আমার আম্মার জন্য আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, আম্মা ভালো থাকলে আমি ভালো থাকি। হ্যাঁ, আমার মন খারাপ হয়ে যায় আম্মা অসুস্থ হলে, কিংবা যখনই দেখি একটু দুর্বল তখন খারাপ লাগে, আর বাসায় যেয়ে দেখবো যে আম্মা একটু সুস্থ আছে আমার ভালো লাগে, দোয়া করবেন। হ্যাঁ, তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী সোমবার আবারও কথা হবে। আর কি বলবো, আসসালামু আলাইকুম, এবং সবাইকে আবারও ঈদ মোবারক। আগামী সোমবার বিকেল 5টায় কথা হচ্ছে।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: টাইম চেক এখন সময় রাত 8টা

0: PG. Talk FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
5: Taka FM 90.4
2: সারা দেশে
5: সবার সাথে।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের 10 নির্দেশনা এবারের ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে অনৈতিক বাধা মোকাবেলায় জিরো টলারেন্স নীতি সরকারের, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। শিশু রামিসা হত্যার বিচার শুরু, অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী সপ্তাহ আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করল ট্রাইব্যুনাল। স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করল তেহরান, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত, লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি। এবং জাপানের নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারাল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে আজ খুলেছে সব সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। ফলে আবারও চিরচেনা ব্যস্তরূপে ফিরেছে রাজধানী ঢাকা, কর্মচাঞ্চল্য এসেছে অফিস পাড়ায়। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ে সময় কাটান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আজ সকাল থেকে বিভিন্ন দাপ্তরিক কর্মসূচিতে অংশ নেন। আরো শুনুন প্রতিবেদনে।
3: ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে সচিবালয় সহ সরকারি অফিসগুলোতে। সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও সচিব সহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরাও। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ছুটির মধ্যেও কর্মব্যস্ততার কথা জানান সাংবাদিকদের। কথা বলেন চামড়ার ন্যায্য মূল্য ও আসন্ন বাজেট নিয়েও।
4: জিনিস বা যেটি পচন ধরেছে সেটি তো কিনবে না, সেই জন্য বারবার আমরা বলেছি এবং এই জিনিসটা নিশ্চিত করার জন্য মাদ্রাসায়, তারপরে অনেক ক্ষেত্রে অনেক ট্রেডার কাছে, মানে যেখানে হাব হয় সংরক্ষণ লবণ মাখায়, সেরকম জায়গায় সরকার বিনামূল্যে লবণ দিয়েছে। প্রায় 18 কোটি টাকার লবণ আমরা দিয়েছি সারা দেশে।
3: এদিকে রোববার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সচিবালয়ে ছুটির পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বৈশ্বিক বাজারের বাস্তবতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে।
5: মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজামশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এটার পেছনে সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড ফর হোয়াট রিজন, সাধারণ মানুষজন কোনোভাবে এফেক্টেড না।
3: এদিন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। এছাড়া এদিন ছুটি শেষে দেশের অন্যান্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারের নিয়মিত কার্যক্রম শুরু হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ, আবার ব্যস্ত হয়ে উঠছে রাজধানী, যদিও গতকাল পর্যন্ত এই ফাঁকাই ছিল এই মহানগরী। যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে ঢাকা ফেরার পথে বাসগুলোতে তেমন ভিড় ছিল না, তবে ট্রেনে ছিল যাত্রীর চাপ। যাত্রীরা বলেন রাস্তা ফাঁকা, যানজটও কম ছিল, তাই দ্রুতই ঢাকায় পৌঁছাতে পারছেন তারা। আরো শুনুন প্রতিবেদনে।
6: আবারও কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। সোমবার থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, ফলে ধীরে ধীরে ঢাকামুখী হচ্ছেন নারীর টানে গ্রামে ছুটে যাওয়া মানুষগুলো। তবে এদিনও বাস টার্মিনালগুলোতে ফিরতি যাত্রায় চোখে পড়েনি তেমন চাপ বা ভিড়। রাজধানীর সদরঘাটও ফাঁকা। রাজধানীর সায়দাবাদ, গাবতলী, যাত্রাবাড়ি ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কোন রকম বড় ধরনের ভোগান্তি ছাড়াই বেশ স্বাভাবিকভাবেই নিজের গন্তব্যে ফিরতে পারছেন তারা।
7: ঠিকমতো আসতে আসতে রাস্তা অনেক যানজট ছিল না, খুব ভালোভাবে আসছি।
8: গেছি ভালোভাবে, আসছি ভালোভাবে, আলহামদুলিল্লাহ ভালো।
9: এখনো কোনো যানজটের দেখা পাইনি,
10: ঢাকায় আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কোনো সমস্যা হয় নাই।
6: ঈদের পরপরই একসঙ্গে সবাই না ফেরায় চাপ কম রয়েছে, আর পুরো সপ্তাহ জুড়েই ধাপে ধাপে মানুষ ঢাকায় ফিরবে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর অন্যতম প্রবেশ পথ কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন প্রান্ত থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। টানা সাত দিনের ছুটির শেষ দিনে সরকারি বেসরকারি বিভিন্ন পেশাজীবী অনেক মানুষ কর্মব্যস্ত শহরে ফিরছেন। এদিকে দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্রও ছিল বেশ স্বাভাবিক। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার তাদের ফিরতি যাত্রা ছিল বেশ আনন্দমুখর।
11: ঘাটগুলোতে কোস্টগার্ডের একটি বাড়তি নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি, আসার সময় দেখেছি, এমনকি যাওয়ার সময় আজকে দেখছি যে কোস্টগার্ডের একটি বাড়তি নিরাপত্তা, সেই কারণে কোনো বেগ পেতে হয় নাই।
12: আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাছে, আসার সময় একটু তুফানের ঈদ করছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে যাইতে পারছি, এখন আবার ভালোভাবে যাইতে পারলে আলহামদুলিল্লাহ।
6: এদিকে ঢাকায় ফেরার পাশাপাশি অনেকেই এখনো পরিবারের সঙ্গে ঈদ পরবর্তী সময় কাটাতে গ্রামের বাড়িতে ছুটছেন। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, এখন যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন তাদের বেশিরভাগই অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদী আমিন জানিয়েছেন, ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগের জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। ডক্টর মাহদী আমিন বলেন, নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিতকরণ, দ্রুত বর্জ্য অপসারণ, চামড়া খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা সহ এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
13: এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা তারও প্রতিফলন ঘটিয়েছে।
1: সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহরিয়ার পামির। এই সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, কিছু অনলাইন মিডিয়া ভুল ও অপতথ্য ব্যবহার করে রিলস ও ফটোকার্ড প্রচার করছে, যার ফলে সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।
14: হঠাৎ একটি ফটোকার্ড অথবা ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেটা আপনার নিমেষে ভাইরাল করে দেওয়া হচ্ছে, এগুলো আমরা চিন্তা করতেছি না। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে কথাটি সেটা হচ্ছে, এটা করার আগে আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে এটাকে প্রচার করা আমার মনে হয় দরকার। না হতে এটাতে কিন্তু অনেকে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামাজিক ভয়ে প্রতিপন্ন হচ্ছে।
1: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবেলায় বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তিনি আজ নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যম কর্মীদের উপর নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের বর্বরোচিত হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
15: গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোন মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। সেই কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করাই হচ্ছে রাষ্ট্র এবং সমাজের সকলের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির কথা বলেছেন, আমরা সেই আলোকেই বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি।
1: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে তিনি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল দিন ধার্য করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: হত্যার 13 দিনের মাথায় বিচার শুরু চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার। সোমবার অভিযোগ গঠন করে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ঢাকা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। এর আগে সকাল 8টার পূর্বেই আদালতের গারদখানায় রাখা হয় স্ত্রীসহ মামলার প্রধান আসামি সোহেল রানাকে। বেলা 11টার পর এজলাসে তোলা হলে আসামিদের উপস্থিতিতে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। পরে শুনানি শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে আদালতে, বলছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু।
16: এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। আসামিদ্বয় যেহেতু নির্দোষিতা দাবি করেছেন ট্রায়ালের বিধান অনুসারে, সেহেতু আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় ট্রাইব্যুনাল তারিখ নির্ধারণ করেছেন।
3: তবে আসামিদের নির্দোষ দাবি করে এই মামলা থেকে অব্যাহতির দাবি জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ। মঙ্গলবার শুরু হওয়া এই মামলার সাক্ষ্য গ্রহণ কোন বিলম্ব ছাড়াই প্রতিদিন চলবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও 3টি শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 588 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1179 জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে গত 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 110 জন। এদিকে স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আজ সচিবালয়ে ডেঙ্গু মোকাবেলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন ডেঙ্গু মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে এবং প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন তদন্ত কমিটির প্রতিবেদন আগামী বুধবার দেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
17: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গঠিত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দীপেন দেওয়ান। বিশ্বের অন্যান্য স্থানের মতো নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবিতে আয়োজিত এক আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধি করে আমদানি নির্ভরতা কমাতে হবে। এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানায়, কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
17: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে এবং লেবাননে তার মিত্র ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা রোধে ব্যর্থ হয়েছে। গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তিনি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া রয়েছে এবং তাদেরকে শিগগিরই এর মূল্য দিতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুনরায় জোর দিয়ে বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতিটি লেবানন সহ সকল পক্ষের জন্য প্রযোজ্য। কোন জায়গায় এর ব্যত্যয় মানেই যুদ্ধবিরতির লঙ্ঘন। এর পরিণতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী থাকবে বলেও এক্সের পোস্টে উল্লেখ করেন আরাকচি। নেতানিয়াহু তার সেনাবাহিনীকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পরই ইরানের শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন। এদিকে কুয়েতের একটি মার্কিন ঘাঁটি সিরিক দ্বীপে হামলার জন্য ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে ওই ঘাঁটিতে হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড কোর। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশের ওপর ইরানের দফায় দফায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ দখল এবং দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা শুরুর ঘোষণা দেওয়ার পর লেবাননের সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ইইউর মুখপাত্র আনোয়ার আল আনুনি বলেন, তারা লেবাননে সামরিক অভিযান বন্ধ করতে এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। আবারও দেশের খবর। প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আজ বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত 24 সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। খেলার খবর। হকি। আর জাপানের নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে কণা আক্তার ও আইরিন রিয়া একটি করে গোল করেন। একই মাঠে বাংলাদেশ আগামীকাল চীনের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। কারাতে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত 12তম মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কৃতি সন্তানরা 3টি স্বর্ণ, 1টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ পদক লাভ করে তৃতীয় স্থান অর্জন করে। এর মধ্যে নাসরিন আক্তার 2টি স্বর্ণ পদক লাভ করে সেরা কারাতে হওয়ার গৌরব অর্জন করেন। নাসরিন আক্তার টুর্নামেন্টের কাতা ও কুমি উভয় বিভাগে স্বর্ণপদক লাভ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্থান অর্জন করে এর মধ্যে নাসরিন আক্তার 2টি স্বর্ণ পদক লাভ করে সেরা কারাতে হওয়ার গৌরব অর্জন করেন। নাসরিন আক্তার টুর্নামেন্টের কাতা ও কুমি উভয় বিভাগে স্বর্ণপদক লাভ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত।

0: শিরোনাম হলো আরো একবার। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের 10 নির্দেশনা এবারের ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে অনৈতিক বাধা মোকাবেলায় জিরো টলারেন্স নীতি সরকারের, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শিশু রামিসা হত্যার বিচার শুরু, অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করল ট্রাইব্যুনাল। স্বাস্থ্যগত কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করল তেহরান, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত, লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি। এবং জাপানে নারী অনূর্ধ্ব 18 এশিয়া কাপের হকি ইভেন্টে চীনা তাইপেকে 2-0 গোলে হারাল বাংলাদেশ। খবর শেষ হল,
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জারিন তাসনিম ঐশি। টানা 7 দিনের ঈদ উল আজহার ছুটি শেষে আজ দেশের সরকারি বেসরকারি অফিসগুলো আবার খুলেছে। দীর্ঘ ছুটির পর কর্মজীবী মানুষরা সকাল থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। দীর্ঘ ছুটির পর কর্মজীবী মানুষদের মধ্যে এক ধরনের নতুন উদ্যম ও ব্যস্ততার আবহ তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় সকাল থেকেই অফিসগামীদের ভিড় দেখা যায়, যানবাহনের চাপও বেড়েছে। ছুটির দিনগুলোতে ফাঁকা থাকা সড়কগুলো আবারও কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে। এই দিনটি শুধু কর্মজীবী মানুষের জন্য নয়, রাষ্ট্রীয় কার্যক্রমের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ আজ প্রধানমন্ত্রীর অফিসে তার উপস্থিতি বিশেষভাবে আলোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটির আগে ঘোষণা দিয়েছিলেন যে ছুটি শেষে প্রথম কর্মদিবসেই তিনি নিজ অফিসে উপস্থিত থাকবেন এবং সকালেই গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন। তার এই প্রতিশ্রুতি ছিল মূলত প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং ছুটির পর সরকারি কার্যক্রমে গতি ফিরিয়ে আনার প্রতীকী উদ্যোগ। জানা গেছে আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ে উপস্থিত হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেছেন। তিনি প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এরপর তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর এবং এজন্য প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। ঈদের ছুটি শেষে সচিবালয়ে তার এই উপস্থিতি ছিল মূলত অফিস কার্যক্রম পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে, যেখানে তিনি সরাসরি মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি নিজে ছুটির পর কর্মপরিবেশের নতুন উদ্দীপনা সঞ্চার করতে চান। তার কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আজকের কর্মসূচিতে প্রশাসনিক কার্যক্রম ছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি নিয়েও তিনি আলোচনা করেন। ছুটির সময় শুরু হওয়া এই কর্মসূচি এখনও চলমান এবং প্রধানমন্ত্রী এর সফল বাস্তবায়ন নিশ্চিত করতে চান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে তার উপস্থিতি আজকে এক ধরনের প্রতীকী বার্তা বহন করছে। আজকের দিনটি তাই শুধু অফিস খোলার দিন নয়, বরং রাষ্ট্রীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চারের দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সকালের কর্মসূচি এবং অফিসে তার উপস্থিতি দেশের প্রশাসনিক ধারাবাহিকতা ও উন্নয়ন পরিকল্পনার প্রতি সরকারের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে। সরকার প্রধানের উপস্থিতিও পুরো জাতির জন্য এক ধরনের আশ্বাস ও প্রেরণাদায়ী হয়ে উঠেছে। এবারের ঈদ উল আজহা উদযাপনকে ঘিরে সারা দেশে এক শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঘরমুখ মানুষের যাত্রা ছিল তুলনামূলকভাবে নির্বিঘ্ন। মহাসড়ক, রেলপথ ও নৌপথে বিশেষ ব্যবস্থা নেওয়ার ফলে ঈদের আগে ও পরে যাত্রীদের তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি। অতিরিক্ত ট্রেন ও বাস সার্ভিস চালু করা হয়েছিল, ফেরিঘাটে শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল, আর মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়। ফলে লাখো মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। সব মিলিয়ে বলা যায়, টানা 7 দিনের ঈদ উল আজহার ছুটি শেষে আজ অফিস খোলার মধ্য দিয়ে দেশের প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে নতুন প্রাণ ফিরে এসেছে। রাজধানী আবারও কর্মচাঞ্চল্যে ভরে উঠেছে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে, লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করা লাইন কিন্তু।

0: 全タカ FM 90.4。
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো, চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তারপর
4: পাবেন
3: কি
4: শান্তি?
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: manos ya.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এমন শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?

0: FM 90.4.
1: Σαράδεσαι.
0: Σόβα σαφέ.
2: बदन पे सितारे लपेटे हुए

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।